শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছো সাত সুরে সারাদিন। শুধু সারাদিন নয়, সারাদিন সারা রাত 24x7 107 FM রেইনবো প্রচার তরঙ্গে। এই মুহূর্তে যে গানটি শুনছিলাম, পথিক মেঘের দল জোটে, পথিকরা কত কিছুই করে, আর সেই কথাই তো তিনি তার লেখায় কতবার বলে গেছেন। শুধু পথিকরা কখন করেন এই বৃষ্টিতে, আর সেই বৃষ্টির কথাই তিনি তার জীবন স্মৃতিতে লিখেছেন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলো বান। আবার কখনো কখনো লিখেছেন, আজ বাড়ি ঝরে ঝরো ঝরো ভরা বাদরে, আকাশ ভাঙা আকুল ধারা কোথাও না ধরে। আবার কবির শান্তিনিকেতনে যখন প্রথম বর্ষা মঙ্গল উৎসব হয়েছিল, তখন রবি ঠাকুর গিয়েছিলেন, আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে। আবার কবিগুরুর গানের বাঁশিতে কত না কালজয়ী বর্ষার গান তিনি লিখে গেছেন। আর ঠিক এইরকম একজন রোম্যান্টিক, মানে বর্ষার বন্দনা করা রোম্যান্টিক মানুষ, তিনি অদ্ভুতভাবে এই বৃষ্টিকে দেখে কোথাও আবার বিরহ কাতর হয়ে লিখে গেছেন, এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশায়। বর্ষাকে নিয়ে তিনি কত রকমভাবে ভেবেছেন, কখনো রোম্যান্টিক হয়েছেন, আবার কখনো বিরহে কাতর হয়েছেন। এই বর্ষাকে কখনো তার মনে হয়েছে যে এই বর্ষার মধ্যে দিয়েই যেন তার মনের উৎফুল্লতা জেগেছে, আবার কখনো কখনো এই বর্ষা যেন তার মনকে বড্ড ভারাক্রান্ত করে দিয়েছে। অদ্ভুত, এই বর্ষাকে তিনি কত রকমভাবে ভেবেছেন, সেগুলো বোধহয় তার এই কবিতা, এই গান, এগুলো যখন আমরা পড়ি, পড়লেই বুঝতে পারি যে তিনি আমাদের কাছে কত রকমভাবে তাঁর উপলব্ধিকে আমাদের কাছে এনে দিয়েছেন। নিঃসন্দেহে সেই কারণেই আমরা দেখেছি যে এই বর্ষায়, বর্ষার যে লেখা, বর্ষার যে গান, বর্ষার যে কবিতা, সেগুলো অনেক অনেকটা বেশি। সেগুলো গ্রীষ্মের কথা হতে পারে, গ্রীষ্মের সময়ের যে গান সেগুলোর থেকে, আবার এরপরেই যখন শরৎ, তারপরেই হেমন্ত। আমাদের এই যে প্রকৃতিকে, প্রকৃতি যে আমাদের কাছে অদ্ভুতভাবে ধরা দেয়, ঋতু বৈচিত্র্য, আমাদের বৈচিত্র্যের মধ্যে কত রকমের ঋতুর প্রভাব, কত রঙের প্রভাব আমরা দেখতে পাই, সেগুলোকেই তিনি অদ্ভুতভাবে ধরেছেন, অদ্ভুতভাবে বর্ণনা করেছেন তার গানের মধ্যে দিয়ে, তার কথার মধ্যে দিয়ে, তার কবিতার মধ্যে দিয়ে, তার রংতুলির মধ্যে দিয়ে, কত রঙে তিনি রঙিন করেছেন তার লেখাকে, তার কবিতাকে, তার নাটককে। তার ইয়ত্তা নেই, সেগুলো আমরা যখনই পড়ি, আর সেগুলোই যখন বারবার এই লেখাগুলো পড়ি, গান শুনি, তখন সত্যিই মনে হয় এই মন আমাদের সত্যিই বোধহয় মেঘের সঙ্গী।

কথা বলতে বলতে সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই টিউন করো 107 FM রেইনবো তোমাদের জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন AIRFMRainbowKolkata@gmail.com এ। AIRFMRainbowKolkata, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোর ভোরাইয়ে আমি অরুণিমা আজ আপনার সঙ্গী। সময় এখন ঠিক 6:08। এই যে আপনার সঙ্গে আমার এই বন্ধুত্ব, তো বহুদিনের বন্ধুত্ব, এই বন্ধুত্ব ধরা ছোঁয়ার বাইরে। আমরা আমি বলি, আপনি শোনেন, আপনি লেখেন, আমি পড়ি, আপনি কথা বলেন, সেটা অন্য বন্ধুরা শোনে, এইভাবে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। কিন্তু এই বন্ধুত্বের জোরটা ভীষণ সাংঘাতিক, আর অনেক দিনের এই বন্ধুত্ব। এর বাইরে আমার খুব

বেশি বন্ধু নেই, 3-4 জন হাতে গুনে। এরকম অনেক মানুষ আছেন যাদের কিন্তু একটাও বন্ধু নেই, সত্যি বলছি, মানে সত্যি সত্যি যারা বন্ধু হতে পারেন বা আশেপাশে থাকেন, সবসময় খোঁজ খবর নেন, সেরকম একটা বন্ধুও নেই এমন মানুষকেও আমি চিনি। কিন্তু তার মানে এই নয় তিনি অসুখী, তিনি দিব্য সুখে আছেন, কারণ তিনি নিজের সঙ্গে বন্ধুত্ব করে নিতে পেরেছেন। নিজের সঙ্গে বন্ধুত্ব করাটা যে কি সুবিধাজনক ব্যাপার, মানে নিজের সমস্ত কিছুর দায়ভার তো নিজেরই রইল, আর সেই সঙ্গে সঙ্গে যে বন্ধুর কখন মুড খারাপ, বন্ধুর কখন মুড ভালো, এসব ভাবতে হবে না। তো নিজের সঙ্গে বন্ধুত্ব করাটা খুব জরুরি। চলুন আজ নিজের সঙ্গে বন্ধুত্ব করি ভোরাইয়ে। আর এখন যে গানটা আসতে চলেছে আপনার জন্য, সেটা মোহন কান্নানের কণ্ঠে। গানটা শুনি, তারপর বাকি কথা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 6:16 এখন, আর ভোরাইয়ে আজ নিজের সঙ্গে বন্ধুত্বের কথা বলছি। নিজের সঙ্গে বন্ধুত্ব করতে পারলে না কখনো একা লাগে না, জানেন তো। আর নিজের সঙ্গে বন্ধুত্ব থাকলে চিন্তা, অনুভূতি, স্বপ্ন এইসব নিয়ে আপনি সময় কাটাতে পারেন। আসলে আমরা মানুষরা সাধারণত বন্ধু বলতে কাকে বোঝাই, যার সঙ্গে আনন্দ দুঃখ সব ভাগ করা যায়। কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুটি হলো নিজে, আপনি নিজে, আপনার নিজের সত্তা। নিজের সঙ্গে বন্ধুত্ব করতে পারলে মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে, সুখী হয়ে ওঠে, আর সবচেয়ে বড় কথা, মানসিকভাবে ভীষণ শক্তিশালী হয়ে ওঠে, কারণ তার তো কাউকে প্রয়োজন নেই। নিজের সঙ্গে বন্ধুত্বের অর্থ হলো নিজেকে ভালোভাবে জানা, নিজের গুণ আর দুর্বলতাগুলোকে গ্রহণ করা এবং নিজের প্রতি একটা সম্মানবোধ রাখা। অনেক সময় আমরা অন্যের ভুল ক্ষমা করতে পারি, কিন্তু নিজের ভুলকে সহজে মেনে নিতে পারি না। নিজের সঙ্গে বন্ধুত্ব আমাদের শেখায় যে ভুল করা মানবিক, আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই প্রকৃত সাফল্য। আসলে মানুষই তো ভুল করে, তাহলে ভুল যখন আছে মানুষের, তখন সেটা শোধরানোর রাস্তাও আছে। নিজের সঙ্গে বন্ধুত্ব হলে আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি, মানে নিজের সাথে বন্ধুত্ব হলে ইন্ট্রোস্পেকশনটা অনেক বেড়ে যায়, যে আমার ভেতরটা কী, আমি আসলে কী। আত্মানুসন্ধান সেটা এমন একটা জায়গায় পৌঁছে যায় যে তখন ভুলটা নিজের স্বীকার করে নিতে অসুবিধে হয় না, আর সেটা শোধরানোর রাস্তাটাও জেনে নিতে অসুবিধে হয় না। মানে নিজের সাথে বন্ধুত্ব হলে ইগো নামক বস্তুটা অনেকটা দূরে চলে যায়। কিন্তু আরও কথা বলবো নিজের সাথে বন্ধুত্ব নিয়ে, তার আগে একটা গান আপনার জন্য আসতে চলেছে। যে গানটা আসতে চলেছে আপনার জন্য সেটা বাংলা ব্যান্ড ভূমির। শুনতে থাকুন 107 FM রেইনবো, ফিরছি গানের পর।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: বেশি কিছু নয়, শুদ্ধ প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ। airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আজ নিজের সঙ্গে বন্ধুত্ব নিয়ে কথা বলছি। নিজের সঙ্গে বন্ধুত্ব করার সবচেয়ে ভালো দিক কী বলুন তো? কেউ সমালোচনা করে না, এই দেখেছিস কী বললো, কী করলো, এসব নেই। নিজেই তো নিজের সমালোচক হয়ে উঠবেন না, আত্মসমালোচক। আর নিজের সঙ্গে বন্ধুত্ব করার অনেকগুলো রাস্তা আছে। আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমি না খুব বন্ধু চাইতাম আর কি, আমার একটু বন্ধু হোক, খুব মিশতে চাইতাম লোকের সাথে। গিয়ে গিয়ে নিজে থেকে গল্প করতাম, হ্যাঁ, তারপরে দেখতাম যে তারা একটু মুখটা ঘুরিয়ে নিচ্ছে, এরকম হচ্ছে।

তো আমাদের ক্লাসে একটি ছেলে সুমন বলে, ও আমাকে বলেছিল, শোন অত সেদে সেদে কথা বলবি না, হ্যাঁ চুপ করে থাক, দেবী বন্ধুত্ব করতে আসবে। এটা কিন্তু খুব ভালো ফর্মুলা, মানে আমাকে শিখিয়েছিল। তারপরে আমি সত্যি আর কারোর সাথে গিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করতাম না। তারপরে দেখলাম আমার বেশ কয়েকজন বন্ধু হয়ে গেছে, মানে তারা এই ব্যাপারটায় তাদের খুব অবাক লেগেছে যে যেই মেয়েটা রোজ এসে এসে চল খেলবি, চল টিফিন শেয়ার করে খাই এসব বলতো টলতো, সে কিছুই করছে না, গম্ভীর হয়ে থাকছে, নিজের মধ্যে নিজে থাকছে। তারপরে দেখলাম বেশ কয়েকজন বন্ধু হলো আর কি। তো তবে একটা ব্যাপার, নিজের সঙ্গে নিজের বন্ধুত্বটা সবচেয়ে বেশি জরুরি কেন জানেন তো, মানে এমন কিছু কথা, এমন কিছু পরিস্থিতি আছে যেটা হয়তো আপনি তৎক্ষণিক কারুর সঙ্গে শেয়ার করতে পাচ্ছেন না, কিন্তু নিজের মধ্যে নিজে ভাবছেন। লোকে হয়তো বলবে যে ওভার থিঙ্কিং খুব খারাপ, শরীর খারাপ করে, কিন্তু আপনার, আপনি তো কাউকে ট্রাস্ট করতে পারছেন না সেই মুহূর্তে সেই কথাগুলো বলার জন্য, তখন আপনি নিজে ভেবে নিজেই পথ বার করতে পারবেন সেই জায়গা থেকে উদ্ধার পাওয়ার। আর নিজের সঙ্গে বন্ধুত্ব থাকলে কখনই আপনার না মনে হবে না আপনি একা আছেন, আপনি তো নিজের সঙ্গে আপনার নিজের একটা সুন্দর বন্ধুত্ব রয়েছে, আপনি নিজেকে এবং নিজের বন্ধু নিজে সেটাকে নিয়ে চলছেন, কোনো অসুবিধে নেই। আমার যেটা মনে হয় যে নিজের সঙ্গে বন্ধুত্ব করার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে গল্পের বই। কি ভালো যে বন্ধু হতে পারে, আপনি সারাটা দিন বাড়িতে থাকলেও কোনো কারুর সঙ্গে কথা না বললেও একটা গল্পের বই যদি, আপনার প্রিয় কোনো গল্পের বই যদি আপনার সামনে থাকে, দেখবেন আপনার কখনো একা মনেই হবে না, কারণ ওই যে গল্পের চরিত্রগুলো তারাই তো আপনার বন্ধু সঙ্গী যাই বলুন না কেন তখন হয়ে উঠেছে। আরও কথা রয়েছে নিয়ে, তবে এখন একটা গান অরিজিৎ সিংয়ের কণ্ঠে শুনুন গানটা। ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে 6:37। আর কথা হচ্ছে নিজের সঙ্গে বন্ধুত্ব নিয়ে। নিজের সঙ্গে বন্ধুত্ব করতে পারলে তো ভীষণই ভালো হয় আর কি, একাকিত্ব বোধটা অনেকটাই কমে যায়, কখনোই নিজেকে একা মনে হয় না, সেই কনফিডেন্সটা এসে যায়। আর নিজের সঙ্গে বন্ধুত্বের একটা রাস্তা আপনাকে বলেছি, সেটা হচ্ছে বই। বই কিন্তু নিজের সঙ্গে বন্ধুত্বের খুব ভালো একটা রাস্তা। আরেকটা জিনিস হচ্ছে, অনেকে ডায়েরি লেখেন, এই ডায়েরি লেখাটাও কিন্তু নিজের সঙ্গে বন্ধুত্বের আরেকটা রাস্তা। ডায়েরিটা উল্টে যখন পড়বেন তখন দেখবেন যে কোন ভুল ত্রুটিগুলো ছিল, সেগুলো কীভাবে শোধরানো যায়। আর আজকের দিনে সামাজিক যে যোগাযোগ মাধ্যম, মানে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, সেখানে না দেখবেন বেশিরভাগ মানুষই যে ছবিগুলো দেয় সেগুলো বেশিরভাগই মিথ্যে, মানে একদম সাংঘাতিক। তারা পারফেক্ট ফ্যামিলি, পারফেক্ট কাপল, সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে যাচ্ছে, সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করছে, সমস্ত কিছু দেখে তাদের যারা বন্ধু, হ্যাঁ, তারা অনেকেই না হতাশ হয়ে পড়ে। তাদের মনে হয় যে আমার জীবনটা কি ম্যাড়ম্যাড়ে আর ওর জীবনটা কি ব্রাইট। আসলে কিন্তু তা নয়, গোটা মাসের মধ্যে একটা দুটো দিন হয়তো ওই রকম তারা বুদ্ধি করে ছবিগুলো ছাপছে একদিন দুদিন বাদে বাদে, তা আপনার মনে হচ্ছে সেটা দেখে যে সত্যি এদের জীবনে কোনো দুঃখ নেই, কোনো ঝগড়া নেই, কিচ্ছু নেই। তা তো হয় না, মানুষের জীবন যখন কিছু উত্থান পতন তো থাকবে, কাজেই সেসব দেখে হতাশ হয়ে পড়ার কোনো মানে হয় না। আপনি যদি নিজের বন্ধু নিজে হতে পারেন, তাহলে কিন্তু এই হতাশ ব্যাপারটা আপনার মধ্যে, এই হতাশাটা আপনার মধ্যে আসবে না। কারণ প্রতিযোগিতার কারণে অনেকেই অন্যের সঙ্গে নিজের তুলনা করে, তো

যখন অন্যটা অন্যই, মানে সে কেউ না আপনার, এরকম একটা অনুভূতি আপনার আসবে এবং আপনি আপনার আপনি আপনারই বন্ধু, তখন কিন্তু এই হতাশাটা অনেকটা কমে যায়। নিজের সঙ্গে বন্ধুত্ব থাকলে মানুষ বুঝতে পারে যে প্রত্যেকের জীবন আর পথ আলাদা, তখন সে নিজের লক্ষ্য সামর্থ্যের ওপর মনোযোগ দিতে শেখে। আর নিজের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা মানে নিজেকে এমন

0: খাটুন, হাঁটতে যান, বই পড়ুন, চুপচাপ বসে নিজের চিন্তাগুলো লক্ষ্য করুন। সুইমিংও একটা ভালো অপশন যদি সাঁতার কাটতে ভালোবাসেন। তো এইরকমভাবে না কি খুব সুন্দরভাবে কিন্তু নিজের সঙ্গে নিজের বন্ধুত্ব করে কাটিয়ে দেওয়া যায়। ইনফ্যাক্ট আমার তো, আমি বলছি না, খুবই কম বন্ধু, আমি নিজের সঙ্গে নিজে দিব্যি ভালো থাকি আর কি। গল্পের বই পড়ছি, সিনেমা দেখছি, ভোরবেলা সুইমিংয়ে চলে যাচ্ছি, খুব আনন্দ হয় এগুলো। হ্যাঁ, দেখুন, এমন একজন বন্ধু যে আপনার সারাটা দিন নষ্ট করে দিল, কিন্তু আপনি সামাজিক জীব তাই আপনাকে বন্ধুত্ব রাখতেই হবে, এরকম একটা ব্যাপার হলে কিন্তু, তার থেকে আমি বলবো নিজের সঙ্গে বন্ধুত্ব অনেক ভালো, অনেক আনন্দে হাসিতে খুশিতে থাকা যায়। আর এখন একটা ছোট্ট ব্রেক, আর ব্রেকের ওপারে আপনার জন্য আসতে চলেছে একটা গান, সোমলতা আচার্য চৌধুরী ও রূপঙ্করের গাওয়া, 107 FM রেইনবোয়ে।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুরু গুরু অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ, airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: মধুরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন 6:47। নিজের সঙ্গে বন্ধুত্ব নিয়ে কথা বলছি, আর নিজের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে বই পড়া, মানে বইয়ের সঙ্গে সময় কাটানো, সেই সঙ্গে সঙ্গে ভালো সিনেমা দেখার অভ্যেস তৈরি করা, তাছাড়া হাঁটা বা সুইমিং করা, এগুলোও খুব ভালো অপশন। আর আরেকটা ব্যাপার করতে পারেন, সেটা হচ্ছে যে নিজের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে নিজের অনুভূতিগুলো নিজে বোঝার চেষ্টা করুন। আনন্দ, দুঃখ, রাগ বা হতাশা যেই অনুভূতিই আসুক, সেটাকে অস্বীকার না করে বোঝার চেষ্টা করুন। নিজের সঙ্গে নিজে কথা বলার একটা প্র্যাকটিস করুন। ভুল হলে আমি ব্যর্থ না বলে আমি শিখছি, এই ধরনের ভাষা ব্যবহার করুন। তাহলে দেখবেন আত্মসমালোচনা কমিয়ে আত্মসহানুভূতি যেটা, সেটা বাড়ে। ডায়েরি লিখুন, ডায়েরিতে প্রতিদিনের ভাবনা লিখুন, অনুভূতি, অভিজ্ঞতা, এসব লিখলে নিজের মনকে আরও ভালোভাবে চেনা যায়। কিন্তু আর ছোট ছোট প্রমিস রক্ষা করুন, মানে নিজের কাছে দেওয়া ছোট ছোট লক্ষ্য পূরণ করুন, এতে নিজের ওপর আস্থা বাড়ে। আর অবশ্যই শরীরের যত্ন নিন, পর্যাপ্ত ঘুম, সুষম খাবার আর নিয়মিত ব্যায়াম মানসিক সুস্থতার সঙ্গে গভীরভাবে যুক্ত। আপনাকে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আমি মাঝখানে একদম ব্যায়াম করা কমিয়ে দিয়েছিলাম, মানে ভালো লাগতো না, করতাম না, আলসেমি লাগতো। তো আমি তখন দেখলাম যে আমার অনেক রকম সমস্যা হচ্ছে, মানে একটা দীর্ঘদিনের অভ্যেস তো, সেটা বন্ধ করে দিয়েছি। প্রথম সমস্যা যেটা হলো সেটা তো ধরুন ওজন খানিকটা বেড়ে যাওয়া, সেটা না হয় গেল। কিন্তু অন্য যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমার হঠাৎ করে নানান কিছু নিয়ে টেনশন শুরু হলো। তো আমি তারপরে হঠাৎ একদিন ভাবলাম যে এত টেনশন আমার তো কোনো দিন ছিল না, সব কিছু নিয়ে কেন এত টেনশন হচ্ছে। আমি আবার ব্যায়াম করা শুরু করলাম। বিশ্বাস করবেন না, মানে যোগব্যায়ামের যে কী প্রভাব আমার, আস্তে আস্তে সেই টেনশনের ব্যাপারগুলোই চলে গেল।

মানে আমি নিজেকেই নিজে নিজের সমস্ত ইমোশনকে নিজে কন্ট্রোল করতে পারছি। এটা কিন্তু নিজের সঙ্গে বন্ধুত্ব করার ফলেই সম্ভব। আর নিজেকে না সবসময় প্রশ্ন করবেন যে আমি কেমন আছি, এখন আমার কী প্রয়োজন, কোন বিষয়টা আমাকে আনন্দ দেয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা, আমি নিজে কিসে আনন্দ পাচ্ছি, আমার আশপাশের মানুষকে আনন্দে রাখার চেষ্টাটাও সেটা ঠিক আছে, কিন্তু নিজেকেও তো আনন্দ দেওয়া দরকার। নিজে দুঃখে থাকলে আশপাশের লোককে কিন্তু কিছুতেই আনন্দ দেওয়া যায় না। তো এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই নিজের সঙ্গে একটা ভীষণ গভীর সম্পর্ক তৈরি হয়। নিজের সঙ্গে বন্ধুত্ব কিন্তু একদিনে হয় না, আস্তে আস্তে হয়। আর এটা একটা চলমান সম্পর্ক যেখানে কৌতূহল, গ্রহণযোগ্যতা, যত্ন, এই তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ। নিজের যত্ন নেওয়াটা খুব জরুরি। একা আছেন, ইচ্ছে করছে না রোজই সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছি, কেন, নিজের জন্য রান্না করুন, নিজের জন্য রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে খাবার আনান, নিজে ভালো জামাকাপড় কিনুন, সেসব পরে বেরোন, বাইরে মানুষের সঙ্গে মিশুন, কিন্তু আসল বন্ধুত্বটা নিজের সঙ্গেই থাকাটা সবচেয়ে ভালো। আমি অনেক বিখ্যাত মানুষের কথা বলবো যারা নিজের সঙ্গে নিজের বন্ধুত্ব করেছিলেন, এবং সেই করেছিলেন বলেই তারা কিন্তু সাংঘাতিক কোনো একাকিত্বে কোনো দিন ভোগেননি, সেই সঙ্গে সঙ্গে আমাদের জীবনকে কিভাবে একটা পজিটিভ দিক দেওয়া যায় সেইটাও কিন্তু তারা নির্দেশ করে দিয়ে গেছেন। কিন্তু তার আগে আপনার জন্য আসতে চলেছে একটা গান, অনুপম রায়ের কণ্ঠে, শুনুন, ফিরছি গানের পর।

0: মধুরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আজ নিজের সঙ্গে বন্ধুত্ব নিয়ে কথা বলছি। অনেক বিখ্যাত মানুষ একাকিত্ব, আত্মচিন্তা আর নিজের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার জন্য পরিচিত ছিলেন। অবশ্য তারা নিজেই নিজের বন্ধু ছিলেন কথাটা সরাসরি প্রমাণ করা কঠিন, তবে তাদের জীবন আর লেখালেখি থেকে বোঝা যায় যে তারা নিজের সঙ্গ উপভোগ করতেন এবং আত্ম অনুসন্ধানকে গুরুত্ব দিতেন। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে পারি। প্রকৃতি, নিঃসঙ্গতা, আত্মচিন্তা তার সাহিত্য জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। স্বামী বিবেকানন্দ আত্মজ্ঞান ও নিজের অন্তর্নিহিত শক্তিকে আবিষ্কারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। মহাত্মা গান্ধী নিয়মিত আত্মসমালোচনা, ডায়েরি লেখা, নিরবতার চর্চা করতেন। একজনের কথা বলবো, মার্কাস অরেলিয়াস। তার ব্যক্তিগত যে নোটগুলো সেটা নিয়ে পরে মেডিটেশনস নামে প্রকাশিত হয়, যেখানে নিজের মনকে বোঝা ও পরিচালনার কথা তিনি বলেছেন, আর এটা কিন্তু ভীষণভাবে জনপ্রিয়। এছাড়াও লেখিকা ভার্জিনিয়া ওয়ুলফের কথা বলবো। সৃজনশীলতার জন্য ব্যক্তিগত, মানসিক জগৎ ও একান্ত সময়ের গুরুত্ব নিয়ে লিখেছেন। এদের জীবনে একটা সাধারণ বৈশিষ্ট্য ছিল, মানে যাদের কথা বললাম, এরা একাকিত্বকে সবসময় নিঃসঙ্গতা হিসেবে দেখেননি, বরং নিজের সঙ্গে গভীরভাবে কথা বলা, চিন্তা এবং আত্মবিকাশের সুযোগ হিসেবে দেখেছেন। তাই নিজের বন্ধু হওয়া বলতে তারা নিজের ভেতরের জগৎকে জানার আর তার সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করেছেন। এই চেষ্টাটা যদি আমরাও করি, তাহলে কিন্তু আমাদের বন্ধু নেই, কেউ নেই, হাহুতাশ করতে হবে না। নিজেই নিজের বন্ধু হয়ে ওঠা যায় এবং নিজের সঙ্গে কাটানো সময়টা মানে খুব সুন্দরভাবে ইনফ্যাক্ট কাটানো যায় সেই সময়টা। তো আমি অরুণিমা এগোচ্ছি পরের ঘন্টার দিকে, আর মাঝখানে রেখে গেলাম রাঘব চট্টোপাধ্যায়ের গাওয়া একটা গান। শুনতে থাকুন 107 FM রেইনবো, আর ফিরে আসছি যখন তখন আপনার জন্য নিয়ে আসছি নমস্কার কলকাতা। মাঝখানে রয়েছে খবর, শুনতে থাকুন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর ১২টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে ফলাফলগুলি পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। গতকালই মোট আবেদনের ৮৭% বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট আবেদনগুলির ফলাফলও ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে সিবিএসই জানিয়েছে। চলতি বছরের জুন মাসের ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। এনটিএ পরিচালিত সর্বভারতীয় স্তরের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক বা সিবিটি পদ্ধতিতে এ মাসের ৩০ তারিখ পর্যন্ত প্রতিদিন দুটি শিফটে হবে। তামিলনাড়ুর পেরিয়া পালায়ামে গতকাল একটি সামুদ্রিক খাদ্যপণ্য রফতানিকারক সংস্থায় অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় অন্তত ৭ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন, ৭০ জনেরও বেশি আহত। উদ্ধারকাজ চলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ইথিওপিয়ার ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। ইথিওপিয়ার জাতীয় নির্বাচন বোর্ড জানিয়েছে প্রসপারিটি পার্টি প্রতিনিধি পরিষদের ৫০১টি আসনের মধ্যে ৪৩৮টিতে জয়লাভ করেছে। মহিলাদের এফআইএইচ নেশনস কাপ হকিতে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কাউর ও সুনালিতা টপ্প। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জির ম্যাচে আজ নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। শেষ পাওয়া খবরে নিউজিল্যান্ড ১ গোলে এগিয়ে আছে। এদিকে গতরাতে গ্রুপ এইচ এর ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবুভারদের মধ্যে খেলাটি ২-২ গোলে ড্র হয়। গোলশূন্য বেলজিয়াম ও ইরান। গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ ১০৭ এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে ২৪ স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
5: শুনছেন নমস্কার কলকাতা,
6: নমস্কার কলকাতা
5: ১০৭ এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা,
6: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, আমি অরুণিমা আজ আপনার সঙ্গী। চলুন সপ্তাহের প্রথম সকালে মানডে ব্লুজ কাটিয়ে চাই দি চুমুক, তারপর তুমুল আড্ডা জমুক। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি, আর রেখে গেলাম যে গানটা সেটা অরিজিৎ সিং এর গাওয়া ঘর আজা। 107 FM রেইনবোয়ে শুনতে থাকুন।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবো নমস্কার কলকাতায় আমি অরুণিমা আপনার সঙ্গে আর দিনের ডায়েরি খুলেই প্রথমে যেটা জানাতে চাই আজ ওয়ার্ল্ড রেইন ফরেস্টে জঙ্গল বাঁচানোটা কতটা জরুরি সেটা আজকে অন্তত একজনকে হলেও জানান সচেতন করুন নিজেকে নিজের মতো রাখতে চান নিজেকে নিজের মতো রাখুন অন্য কেউ পপুলার বলে আপনাকে তার মতো হতে হবে সেটা কিন্তু একদম ঠিক নয় আপনি আপনার মতোই সুন্দর আজ ইন্টারন্যাশনাল বিং ইউ ডেতে নিজেকে নিজের মতো করে অ্যাকসেপ্ট করুন আর বলুন আমি আমার মতো আইদার অ্যাকসেপ্ট করো অথবা রিজেক্ট করো বদলানোর চেষ্টা করো না আর আজ মানুষের প্রতি একটু কাইন্ডনেস বাড়ান দয়া করুণা এগুলো একটু বাড়ান কারণ আমরা তো মানুষ আমাদের তো রোবটের মতো হলে চলবে না তাই না আজ বি কাইন্ডার ডে তো এবার বন্ধ করি দিনের ডায়েরি দিনের ডায়েরি বন্ধ করার পর যে গানটা আসতে চলেছে সেটা অনুপম রায়ের কণ্ঠে শুনতে থাকুন ফিরছি গানের পর

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল, হালচাল
3: 107 FM রেইনবোয় আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 7:24। এইবার জানিয়ে দেবো হাওয়া অফিসের হালচাল। কি বলছে আবহাওয়া দপ্তর?

0: আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানা যাচ্ছে। সাধারণত মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও একটু বেশি বা ভারী বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৮%, সর্বনিম্ন ৬৯%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬২.১ মিলিমিটার। আর আমাদের যে সমস্ত বন্ধুরা, মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আলাদা করে কোনো সতর্কবার্তা নেই। তো জানিয়ে দিলাম তো হাওয়া অফিসের হালচাল।
1: হাওয়া অফিসের হালচাল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

কলকাতা শহরের মধ্যেই লুকিয়ে আছে আরেকটা কলকাতা, সেই কলকাতার কথা আমরা রোজ নমস্কার কলকাতায় সেই কলকাতাকেই খুঁজে বার করার চেষ্টা করি। হয়তো সেই কলকাতার বুকে আপনি হেঁটেছেন, তার আশপাশ দিয়ে গেছেন, সেই বাড়ি, সেই রাস্তা, সেই বাজার, সেই জায়গা, সেই সমস্ত কথাই কিন্তু তুলে আনি শহরের ইতিকথায়। বউবাজারের কথা বলবো আজ, কলকাতার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক এলাকা। এটা শুধু একটা বাজার না, বরং পুরনো কলকাতার সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক বিকাশের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। তো এই বউবাজার নামটা এলো কীভাবে? বউবাজার নাম নিয়ে কয়েকটা মত প্রচলিত আছে। একটা মতে এলাকার প্রাচীন নাম ছিল বহু বাজার, যা সময়ের সঙ্গে সঙ্গে ইংরেজদের উচ্চারণে বউবাজার হয়ে যায়। আরেকটা জনপ্রিয় মত হলো ধনাঢ্য ব্যবসায়ী মতিলাল শীল তার পুত্রবধূর জন্য একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন, সেখান থেকে বউবাজার নামটার উৎপত্তি হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। কলকাতার আগের ইতিহাসের সঙ্গে এটার একটা সম্পর্ক আছে। তো অনেক ইতিহাসবিদদের মতে বউবাজার এলাকার অস্তিত্ব কলকাতা শহর প্রতিষ্ঠারও আগে ছিল। 1800 শতকের পুরনো মানচিত্রে এই অঞ্চলকে বৈঠকখানা নামে উল্লেখ করা হয়েছিল, যেখান থেকে দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা বিশ্রাম নিতেন। আর ঔপনিবেশিক যুগে বউবাজার, ব্রিটিশ আমলে বউবাজার কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হয়ে ওঠে। আর এখানে মানে সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে। এখন বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট তখন বউবাজার স্ট্রিট নামে পরিচিত ছিল। তো এই রাস্তা লালবাজার থেকে শিয়ালদামুখী প্রধান পথগুলোর একটা ছিল। তো এখানে তো বহু ধরনের মানুষ রয়েছেন, বাঙালি, মারোয়াড়ি, আর্মেনীয়, চাইনিজ, অ্যাংলো ইন্ডিয়ান। এখানকার বিখ্যাত বউ ব্যারাক্স আজও অ্যাংলো ইন্ডিয়ান ঐতিহ্যের স্মারক হিসেবে পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই লাল ইটের ব্যারাকগুলো পরে আবাসিক এলাকায় পরিণত হয়। আর বউবাজারে রয়েছে বহু পুরনো মন্দির, যেমন ফিরিঙ্গি কালীবাড়ি, বিভিন্ন শাক্ত বৈষ্ণব মন্দির রয়েছে, পুরনো বনেদেবাড়ি, দুর্গাপুজো রয়েছে। ফিরিঙ্গি কালীবাড়ি পর্তুগিজ কবি অ্যান্টনি ফিরিঙ্গির সঙ্গে ভীষণভাবে জড়িত বলে জনপ্রিয়। আর এখনকার যে বউবাজার, সেখানে সোনার উপর গয়না, বাদ্যযন্ত্র, বিভিন্ন পাইকারি জিনিসের বাজার এই সময় এইসবের জন্য পরিচিত। আর এখন ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কারণে এলাকার কিছু অংশে একটু ভূমিধস বা বাড়ির ঘরের ক্ষতি হওয়ার ঘটনা ঘটেছে, যা বউবাজারের এখনকার ইতিহাসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সংক্ষেপে বউবাজার এমন একটা জায়গা যেখানে পুরনো কলকাতার বাণিজ্য, সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য এবং বহু জাতিক সামাজিক ইতিহাস একসঙ্গে মিশে আছে। এটা কলকাতার সবচেয়ে চরিত্রময় আর ঐতিহাসিক পাড়াগুলোর একটা।

0: শহরের রীতিকথার পর যেটা আসতে চলেছে সেটা হচ্ছে পরপর তিনটে গান, মানে তিনেককে তিন গানের হ্যাট্রিক। আর গানের হ্যাট্রিকে প্রথম গান শুনবেন প্রিয়মুখ অন্তরা মিত্রের গাওয়া, আর তারপর লগ্নজিতার গাওয়া ভেঙে যায়, আর সব শেষের গানটা একটু পরে বলছি। শুনতে থাকুন তিনেককে তিন গানের হ্যাট্রিক। আমি অরুণিমা, ফিরছি তিনটে গানের পর।
1: FM রেনবোতে তিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? 107 FM রেইনবোর তরফ থেকে আপনাকে জানাই হ্যাপি বার্থডে। এবার আপনাকে জানাবো যে আপনি কার কার সঙ্গে, কোন কোন সেলিব্রিটির সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন। আজ অমরীশ পুরীর জন্মদিন, মুগাম্বু খুশহুয়া। আর অ্যাক্টর কারণ গ্রোভারের জন্মদিন, টম অল্টারের জন্মদিন। ভাবুন কি সাংঘাতিক সব অভিনেতার সঙ্গে আপনি নিজের জন্মদিন শেয়ার করছেন। আজ যাদের জন্মদিন, প্রত্যেকে 107 FM রেইনবোর তরফ থেকে আবার জানাই হ্যাপি বার্থডে।

0: আসছে একটা গান ফ্ল্যাশব্যাক সঙে, 107 এফএম রেইনবয়। আমি অরুণিমা, ফিরছি গানের পর, শুনতে থাকুন
1: এফএম রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সঙ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে 7:55 আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর সময় তো কীভাবে এগিয়ে যাচ্ছে ভাবুন। আর এইবার আপনাকে জানিয়ে দিই, নিউজিল্যান্ড আর ইজিপ্টের মধ্যে যে খেলাটা হচ্ছে গ্রুপ জি এর লাইভ, সেইটার এই মুহূর্তে স্কোর 1-1। তো আরও কিছু জানানোর আছে, অবশ্যই আছে, কিন্তু সেটা পরে জানাবো। আর এখন যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আপনার জন্য একটা খুব সুন্দর গান রেখেছি পরের ঘন্টায় যেতে যেতে, আর সেই গানটা গেয়েছেন অরিজিৎ সিং, পিয়াবিনা। শুনতে থাকুন 107 FM রেনবোয়ে। আমি অরুণিমা, ফিরছি খবরের পর, মানে গান আর খবরের পর।

0: আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কলকাতা পুরসভা শহরের সুরাবর্দী অ্যাভিনিউর নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন গতকাল জলপাইগুড়ি মেডিকেল কলেজের উল্লাডাবরি বাস দুর্ঘটনায় আহতদের দেখতে যান। তিনি কথা বলেন নিহতদের পরিবারবর্গের সঙ্গেও। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তার বার্তা দেন। আগেই জানানো হয়েছে জলপাইগুড়ির উল্লাডাবরি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় একটি সরকারি বাসের 6 জনের মৃত্যু হয়েছে, আহত 25-এর বেশি। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 2 দিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। চলতি বছরের জুন মাসের ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। এনটিএ পরিচালিত সর্বভারতীয় স্তরের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক বা সিবিটি পদ্ধতিতে এ মাসের 30 তারিখ পর্যন্ত প্রতিদিন 2টি শিফটে হবে। ইথিওপিয়ার ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। ইথিওপিয়ার জাতীয় নির্বাচন বোর্ড জানিয়েছে প্রসপারিটি পার্টি প্রতিনিধি পরিষদের 501টি আসনের মধ্যে 438টিতে জয়লাভ করেছে। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কাউর ও সোনালিতা টপ্পো। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জির ম্যাচে আজ নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। শেষ পাওয়া খবরে মিশর 2-1 এগিয়ে রয়েছে। এদিকে গতরাতে গ্রুপ এইচের ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবুভারদের মধ্যে খেলাটি 2-2 ড্র হয়। গোলশূন্য বেলজিয়াম ইরান স্পেন সৌদি আরবকে 4-0 হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র।
3: সকাল সকাল কানে মন্ত্র দেব 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজকে তো সোমবার, মানে আবার অফিস শুরু হয়ে গেল। আর অফিস শুরু হওয়া মানেই আপনার চিন্তা শুরু হয়ে গেল। ওরে বাবা রে, অফিসে যেসব কলিগরা রয়েছে তারা তো সোমবার থেকে মোটামুটি কোমর বেঁধে নেমে পড়বে। হ্যাঁ, কিছু লোক থাকে অফিসে যে কী করতে আসে, তারা এই টেবিল ওই টেবিলে ঘুরে ঘুরে গল্প করে আর সবসময় একটা কাজ কাজ ভাব, 50 বার চা খাবে, গপ্প করবে, কাজ কাজ ভাব দেখিয়ে মোটামুটি 6টা বাজলে পাত্তারি গুটিয়ে বাড়ি চলে যাবে। আর আপনাকে সমস্ত কাজ করতে হয়, অথচ তারা এমন ভাব দেখায় আপনি কিছুই করেন না, দল বেঁধে তারা গিয়ে বসের কাছে আপনার নামে নালিশ করছে। এরম হয় তো? হয়। কাজ করা লোকেদের পেছনে কিন্তু অকেজো লোকেরা একজোট হয়ে লাগে, এটা জানবেন তো। এরা যখন এরকম করে, আপনার ঘাড়ে কাজ চাপিয়ে দিয়ে যায় আর তারপরে বস এসে আপনার উপর চোটপাট করে যে কি আপনাকে এই কাজটা দেওয়া হয়েছে এখনও করতে পারেননি, এবার থেকে আপনি কি করবেন বলুন তো? আপনাকে যখনই একটা কাজ চাপিয়ে দেবে তখনই বলবেন কি যে হ্যাঁ মেলে পাঠা না, আমার মনে থাকে না, আমি ভুলে যাব। হ্যাঁ, মেল মানে একটা অস্ত্র, মেল মানে একটা প্রমাণ। যেই আপনাকে মেলটা করবে আপনি তখনই সেটা বসকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, একদম সুন্দরভাবে বসকে পাঠিয়ে দেবেন, বিসিসি করেও পাঠাতে পারেন, কারণ সিসি হলে অনেক সময় দেখা যায়। আর অফিসের মানে ফোন ইয়েগুলো, ল্যাপটপগুলো বা ডেস্কটপগুলো সবটার সাথে সবটা লিঙ্ক থাকে, সেই জন্য আপনাকে যেই কাজটাই পাঠাবে আপনি সঙ্গে সঙ্গে বসকে পাঠিয়ে লিখবেন যে আমি কি এটা করব, এটা তো আমার কাজ নয়, তবে আমার হাতে সময় আছে, আমি চাই, আপনি চাইলে আমি করে দিতে পারি। তারপরে বস তো খানিকটা হলেও ব্যাপারটা বুঝতে পারবেন, বস নিশ্চয়ই আপনাকে জিজ্ঞেস করবেন যে এটা তো আপনাকে দেওয়া হয়নি, তাহলে আপনি কেন করছেন? তখন আপনি বলবেন যে এই যে দেখুন মেলটা আমাকে রোজই এরকম পাঠিয়ে থাকে, আমি করে দিই, আমার সময় থাকলে করে দিই, আমার নিজের কাজ করার পর করে দিই। তখন দেখবেন বস কিচ্ছু বলবে না, চুপ করে থাকবে, যেই আড্ডাবাজেরা ফিরবে সঙ্গে সঙ্গে তাদেরকে মিটিং রুমে নিয়ে গিয়ে একটা কিছু তো হবেই, সেটাই হয়তো আপনাকে ডাকা হবে না, বা ডাকা হতেও পারে। ডাকা হলে মজা নিন, ডাকা না হলে খুব সরল সরল মুখ করে সামনে গিয়ে বলবেন এই কী হয়েছে রে, এই বস ডাকলো কেন রে? তারপরে দেখবেন তাদের একবার চোখ মুখ আরও লাল হয়ে গেছে, তারা কিন্তু আরও অন্যরকম প্ল্যান করবে, তখন আপনিও সেটা কী করে মোকাবিলা করবেন আমি বলে দেবো। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনাকে যেই কোনো কাজ দিক না কেন আপনি রিপোর্ট করেন আপনার বসকে, কাজেই আপনি আপনার বসকে সবার আগে জানাবেন। আপনি যদি মুখ ফুটে লোককে না বলতে না পারেন, ঝগড়াঝাটি না করতে পারেন, হাত তো আছে, মেল তো আছে, মেল করে দিন, যে মেল পাঠাবে সেই মেলই ফরওয়ার্ড করবেন, কোনো অসুবিধা নেই, জ্ঞান দিয়ে দিলাম, জ্ঞানটা কাজে লাগাবেন, কেমন?
2: মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র।
3: এবারের গান শ্রেয়া ঘোষালের, ফিরছি গানের পর 107 FM রেনবোয়ে, আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এইবার টপিকটা বলেই ফেলি, 8:17 হয়ে গিয়েছে, না 8:16:40 হয়েছে। তো টপিকটা যেটা নিয়ে আপনি মেসেজ করবেন 9903659992, সেটা হলো যে এই যে আজকে একটা বিশেষ দিন, তো আজকে ইন্টারন্যাশনাল বিং ইউ ডে। তো ইন্টারন্যাশনাল বিং ইউ ডেতে আপনি আপনার মতো কতটা আপনি হয়ে চলতে পারেন, মানে বোঝাতে চাইছি আপনি যে আসল মানুষটা আর কি, সেই মানুষটার উপর তো আমাদের অনেকগুলো মুখোশ নিয়ে চলতে হয়। তো সে মুখোশবিহীন আপনি হয়ে আপনি কি চলেন, নাকি আপনি বাধ্য হন পরিস্থিতির কারণে?

একটার পর একটা মুখোশ চেঞ্জ করতে। আমাকে সেটা জানান 9903653992 হচ্ছে নাম্বার। আপনি কতটা আপনার মতো এটা জানতে চাই আমি। আপনি আপনার মতো হলে অনেকের হয়তো পছন্দ হবে না, কিন্তু তাতে কি কিছু এসে যায়? যদি আপনাকে কেউ ভালোবাসে, সে তো আপনার ভালো খারাপ সবটা নিয়ে ভালোবাসবে। শুধু ভালো দিকটা নেবে, খারাপটা নেবে না, এটা তো হতে পারে না। আর কোনো মানুষই তো পারফেক্ট না, সবারই কোনো না কোনো কিছু গণ্ডগোল আছে, আবার ভালো দিকও আছে। তো আপনি আপনার মতো হয়ে চলেন? আপনি আসল মানুষটা যে সেই মানুষটাকে নিয়েই কি চলেন, নাকি আপনি যখন যেমন দরকার হয় মুখোশ পরে নেন প্রয়োজনের খাতিরে? আমাকে জানান সেটা। আর এখন যে গানটা আসতে চলেছে, আমার মনে হয় আপনার ভালোই লাগবে। তো আরেকটা কথা, আপনারা যারা গান মিলানতিতে রিকোয়েস্ট করতে চান, তারাও কিন্তু রিকোয়েস্ট করতে পারেন। আরমান রশিদ খান আর অন্তরা মিত্রের গাওয়া সাইয়াবিনা 107 FM রেইনবো। শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর মেসেজ আসা শুরু করে দিয়েছে অলরেডি, প্রচুর মেসেজ ঢুকে পড়েছে। প্রথম মেসেজ যা পড়ব সে হচ্ছে উৎপল মাইতি বেহালা থেকে, লিখেছে উইথ অরুণিমাদি, নিজের সাথে বন্ধুত্ব খুবই হেলদি বন্ধুত্ব আর খুব উপকারী। জীবনে অন্তত একবার ধাক্কা খাওয়াটা খুব প্রয়োজন, বন্ধু পরিবার আত্মীয় স্বজন অন্তত চেনার জন্য। ধাক্কা না খেলে কে আর নারদমুনি, কে চাণক্য, কে রঘু ডাকাত আর কে শিধেল চোর চিনতে পারবে না। ধাক্কা খাবার আগে পর্যন্ত সবাইকে নিজের মতো মনে হয়। আমি ধাক্কা খেয়ে বুঝলাম সবই ছিল স্বার্থের বন্ধুত্ব, কিন্তু রিয়েল আর অনেস্ট বন্ধুত্ব দেখলাম 8-10 জন আছে। সেই থেকে নিজেকে, নিজের ব্যবসাকে আর রেডিওকে আপন করে নিলাম। আজকের ভোরাই তোমার মতোই খুব স্মার্ট হয়েছে, আজকের মন্ত্রটা বেশ উপকারী, বাস্তবে প্রয়োগ করা যেতেই পারে। তবে বসের সাথে আমার পরিচয় নেই, নিজের কাজ নিজেই করি, নিজের বুদ্ধিতে বিষয় বলি, আমি আমার মতো, কে কি ভাবলো ওসব যায় আসে না, নিজের পথে নিজেই চলি, নিজেকে গুরুত্ব দিই। তবে ব্যবসা চালাতে গেলে কাস্টমার অন ডিমান্ড মাথায় রাখতে হয়, কি চাইছে বোঝার চেষ্টা করি, জীবনটা আমার তাই রাধে রাধে। উৎপল মাইতি পাঠিয়েছে এই মেসেজটা। তার পরের মেসেজ যে পাঠিয়েছে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, লিখেছে গুড মর্নিং দিদি, আগে মানুষকে খুশি করার জন্য অনেক মানিয়ে নিতাম, মানে মুখোশ পড়তে হতো, এখন বুঝি মানুষ কারুর অনুভূতির দাম দেবে না সবসময়, আর সবসময় সবাইকে খুশি করা সম্ভবও নয় একা, তাই নিজের মতো থাকি, হ্যাঁ যাতে অন্যকেও খুশি রাখা যায়, একটু ব্যালেন্স করি আর কি। বা খুব ভালো। এর পরের মেসেজ লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে, প্রথম কথা হলো আমি নিজে মুখোশ ধারণ করি না আর মুখোশধারী মানুষদের পছন্দ করি না, আমি যেমন তেমনই থাকতে চাই, তাতে যাদের আমায় পছন্দ নয় তাদের সমস্যা, আমার কোনো সমস্যা নেই, আমি যেমন তেমনই থাকতে চাই, থাকবো চিরদিন। খুব ভালো। আর এর পরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, সুপ্রভাত দিদি, আজ ভোরাইতে একাকিত্ব নিয়ে ও নিজেকেই বন্ধু করা নিয়ে আলোচনা খুব ভালো লাগলো, আমি নিজে একাই থাকি এই জন্য আরও এই আলোচনা রিলেট করতে পারলাম, আর মর্নিং মন্ত্র যা দিলে মনের মতো এইরকম কিছু থাকে অফিসে, এইবার কেস খাওয়ানোর পালা আমাদের, ধন্যবাদ। আর টপিকে বলি, আমি নিজে নিজের হয়ে চলতাম কিন্তু পরিস্থিতির কারণে দিনে অনেকবার মুখোশ পাল্টাতে থাকি, আসল মুখোশ পাল্টানো মানে চরিত্র, নিজেকে সমাজের সাথে মানিয়ে নেওয়া দিদি, তাই করি আমি। সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, সৌভিক খুব একদম সত্যি কথা বলেছে, অনেক সময় করতে হয়, কিছু করার থাকে না। আর এরপর শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে লিখেছে শুভ সকাল দিদিভাই, নিজের সাথে নিজের বন্ধুত্ব খুবই ভালো লাগে, আমি আমার মতো মুখোশ নয়। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে এই মেসেজটা পাঠিয়েছে। আর এবারে যে গানটা শোনাবো সেটা আমার খুব প্রিয় গান, আমি জানি আপনারও খুব প্রিয়, জুবিন গার্গের গাওয়া মন তোকে দিলাম। তারপর যারা গান মিলান্তিতে রিকোয়েস্ট পাঠাচ্ছে তাদের গানই বাজাবো, কথা দিলাম।

0: কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও

0: আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আর এইবার আপনাকে একটা সুখবর জানানোর আছে। কি বলেন তো, সুখবর হলে তো সবারই ভালো লাগে। ইনফ্যাক্ট যাতায়াতের সুবিধে হলে তার চেয়ে ভালো তো আর কিছু নেই। কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত রেল মন্ত্রকের, সেটা হচ্ছে জোকা এসপ্ল্যানেড মেট্রো এক্সটেনশন। কলকাতা মেট্রো সূত্রের খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিচে অর্থাৎ ভূগর্ভ পর্যন্ত মেট্রোর কাজ হয়ে গিয়েছে, অর্থাৎ টানেল তৈরির কাজ শেষ। এই করিডোরের পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন তৈরির কাজ চলছে। 2027-28 সাল লক্ষ্য মাত্রা রেখে রাখা হয়েছে জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু করার ব্যাপারে। এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত সম্প্রসারিত করা হবে এই করিডোর। এটাই যে আমি কি আনন্দিত হলাম, মানে আমাদের যে হেঁটে হেঁটে এসপ্ল্যানেড যেতে হয় সেটা অন্তত বন্ধ হবে। ইডেন গার্ডেন সার্কুলার রেল স্টেশনকে মেট্রো স্টেশনের সঙ্গে জুড়তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মেট্রো স্টেশন তৈরি করা হবে মোহনবাগান ক্লাবের উল্টো দিকে, আর যার নাম দেওয়া হবে ইডেন গার্ডেন। ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে কলকাতার মেট্রোর তরফ থেকে, এটা জানা গিয়েছে। এটা খুব আনন্দের ব্যাপার, মানে গোটা কলকাতায় মেট্রো যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে মাটির ওপর দিয়ে বা রাস্তাঘাটে লোকজন অনেকটাই জ্যাম জট এগুলো কমে যাবে আশা করা যায়। আর সত্যি সত্যি খুব তাড়াতাড়ি জ্যাম ছাড়া পৌঁছানোর সবচেয়ে ভালো রাস্তা তো মেট্রো, তাই না? এইবার গান মিলান্তিতে অনেকেই অনেক গানের রিকোয়েস্ট করেছে, আমি চেষ্টা করব, কিন্তু সবার পছন্দের গান যে শোনাতে পারবো তা কিন্তু না, তাই তো? সেটা কিন্তু রাগলে চলবে না বলে দিলাম। তার কারণ হচ্ছে যে এতজন রিকোয়েস্ট করলে সবার রিকোয়েস্ট রাখা তো আমার পক্ষে সম্ভব না, না? তো এইবারে যে গানটা শোনাতে চলেছি সেটা গান মিলান্তিতে রিকোয়েস্ট করেছে সৌভিক ফ্রম ঢাকুরিয়া। আর সৌভিক শুনতে চেয়েছে ইমন চক্রবর্তীর গাওয়া মনের মতো পাগল পেলাম না। এবার আপনার জন্য, সবার জন্য, মনের মতো পাগল পেলাম না।
2: গান মিলান্তি, গান মিলান্তি।

0: সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 8:41, আর অনেকগুলো মেসেজ এসছে। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, সুপ্রভাত আর যে অরুণিমা দিদিভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। বর্তমান কঠিন পরিস্থিতিতে যুগের সঙ্গে তাল মিলিয়ে আমি নিজেকে সবারই সঙ্গে হাসি খুশিতে মানিয়ে চলার চেষ্টা করি। আজ মর্নিং মন্ত্র খুবই প্রাসঙ্গিক, দারুণ বলেছেন আর যে দিদিভাই। আজ ভোরাই নিজেকে জানা, নিজের সঙ্গে বন্ধুত্ব, অনেক কথা ও আলোচনা, মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম ও খুবই সমৃদ্ধ হলাম। অসাধারণ উপস্থাপনা, খুবই ভালো ও সুস্থ থাকবেন আমার প্রিয় আরজে দিদিভাই। ঠিক আছে, আপনিও খুব ভালো থাকবেন। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে এই মেসেজ করেছিলেন। আর একটা কথা বলি, একটু আগে যে গানটা শোনালাম, মনের মতো পাগল পেলাম না, ওই গানটার জন্য কিন্তু বেহালা থেকে উৎপল মাইতিও রিকোয়েস্ট করেছিল, তো দুজনের রিকোয়েস্ট আমি গানটা শুনিয়ে দিলাম। দীপক কুমার তুং গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে লিখেছেন, গুড মর্নিং দিদিভাই, আমি মুখোশ পড়তে চাই না, আমি আমার মুখটাই সকলের সামনে তুলে ধরতে চাই। পরিস্থিতি অনুযায়ী মুখোশ পরে পরিস্থিতির দিকে ঢলে সেটা আমি চাই না। নিজের মুখোশটাকে এই যুক্তিসঙ্গত দিয়ে সমাজের চোখে মেলে ধরবো, এটাই হলো আমার মূল উদ্দেশ্য। যদি দেখি মুখোশ না পরে মুখটা দেখাতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়, তাহলে আমি সে জায়গা থেকে মুখ বুঝে চলে আসি, কোনো বিতর্কে জড়াতে চাই না। আমি জানি আমার মুখোশ আমার অন্যের নয়, তাই অন্যের সঙ্গে মুখ খারাপ করে নিজের মুখোশ খারাপ করতে চাই না। দীপক কুমার তুং গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে এই মেসেজ পাঠিয়েছেন। তারপরের মেসেজ, মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে, শুভ সকাল। সকাল থেকেই আকাশের মুখ ভার, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি ঝরছে, শুনছি নমস্কার কলকাতা, ভালো লাগছে। বিষয় বলি, মুখোশ পরে চলাটা আমি মনে করি মানুষের সঙ্গে প্রতারণা করা। যতই খারাপ পরিস্থিতি বা সংকটের মুহূর্তের মুখোমুখি হই না কেন, কোনো মুখোশ পরলে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো না, এই মুখোশের আশ্রয় আমি নিই না। মুখোশের আড়ালে যারা থাকে তাদের থেকে দূরে থাকাই উচিত বলে আমি মনে করি। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। আর এবারের মেসেজ যে পাঠিয়েছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, ভেরি নাইস গুড মর্নিং আর যে অরুণিমাদি, নাইস মর্নিং মন্ত্রা অ্যান্ড টপিক। আমি কোনো মুখোশ পড়ি না, কারণ আমি সহজ সাদা সিধা মানুষ। গান মিলান্তিতে শ্রেয়া ঘোষালের গাওয়া মেঘের পালক গানটা একটু শোনাবেন প্লিজ। নিশ্চয়ই শুনিয়ে দেবো। তো এখন যে গানটা শোনাতে চলেছি গান মিলান্তিতে, সেটার জন্য রিকোয়েস্ট করেছে আমাদের একজন নতুন বন্ধু। ও কিন্তু কখনো রিকোয়েস্ট করে না, আর আমি নতুন বন্ধুদের রিকোয়েস্ট সবসময় রাখার চেষ্টা করি। এই বন্ধুর নাম হচ্ছে অতীন্দ্র পাল। অতীন্দ্র পাল কোথা থেকে লিখেছে সেটা আবার লেখেনি কোথায় থাকে। যারা রিকোয়েস্ট পাঠাবেন তারা সবাই কিন্তু নিজের নাম লোকেশন পাঠাবেন। তো অতীন্দ্রর জন্য রইল, আমাকে আমার মতো থাকতে দাও, অনুপম রায়ের গাওয়া এই গানটা।
0: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো। আর এইবার নমস্কার কলকাতায় আপনার জন্য আসতে চলেছে কি বলেন তো,
3: ফুড ফান্ডা।
2: আর ফুড ফান্ডায় তো আমি খুব সহজ সহজ রান্নাবান্না শেখাই আর কি রোজই। খুব বেশি কঠিন রান্নার মধ্যে আমি নিজেও যাই না, আপনাকেও নিয়ে টেনে নিয়ে আসি না, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সব রেসিপিগুলো বলি সবই কিন্তু খুব টেস্টি আর বানানোটা খুব সোজা। তো ফুড ফান্ডায় আজকে যেটা বানাবো না সেটা একটু পরিশ্রম করতে হবে, কিন্তু এটা খেতে খুব ভালো। রাজস্থানি একটা খাবার, পেঁয়াজ কচুরি। আপনারা অনেকেই খেয়েছেন, তো কীভাবে বানাবেন, উপকরণ কী কী লাগবে আগে বলি। ময়দা 2 কাপ, তেল 3 টেবিল স্পুন, নুন স্বাদ মতো, আর পুর যেটা আর কি, সেই পুরের জন্য লাগবে পেঁয়াজ কুচি 2 কাপ, মৌরি 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আমচুর গুঁড়ো 1/2 চা চামচ, নুন স্বাদ মতো। এবার কী করে বানাবেন সেটা বলি। ময়দা, নুন আর তেল মিশিয়ে নরম একটা ডো করুন। কড়াইতে সামান্য তেল গরম করে মশলা ও পেঁয়াজ ভেজে পুর তৈরি করুন। ডো থেকে ছোট ছোট বল বানিয়ে পুর ভরে কচুরি রাখার দিন। মাঝারি আঁচে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। ধনে পাতার চাটনি দিয়ে অসাধারণ লাগে, বা অন্য কিছু দিয়েও খেতে পারেন। তো পেঁয়াজ কচুরি বলে দিলাম, এটা খুব কঠিন নয় বানানো, ইজি। যেরকম আমরা মটরশুঁটির কচুরিতে মটরশুঁটির পুর দিই না, এখানে পেঁয়াজের পুর হয় আর কি, পেঁয়াজ আর মশলার। খেতে কিন্তু বেশ ভালো আর খুব মুচমুচে হয়, পেঁয়াজের কারণে খুব মুচমুচে হয়। চেষ্টা করে দেখুন আর ভালো হলে আমাকে জানাবেন কিন্তু। আর ফুড ফান্ডার পর আপনার জন্য যে গানটা আসতে চলেছে সেটা তিমির বিশ্বাসের কণ্ঠে। শুনুন গান, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এখন একটা বিশেষজ্ঞের মতামত দেব, আমার মতামত না, মানে বিউটিশিয়ান যারা তাদের মুখে শোনা। অনেকেরই দেখা যায় যে আইব্রাউ বা চোখের পলক দুটো জিনিসই একটু কম হয়, হয়তো খুব বড় বড় চোখ কিন্তু চোখের পাতাটা কম বা আইব্রাউটাও অতটা নেই আর কি, তাকে প্রায় পেন্সিল টাচ করতে হয়। তো সেক্ষেত্রে আমি বলছি না, এটা বিশেষজ্ঞর মতামত, আপনারা একটা জিনিস ব্যবহার করতে পারেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনারা যাকে বলে রেড়ির তেল, সেই তেলটা অল্প অল্প করে লাগাতে পারেন আর কি। হ্যাঁ, তাতে কিন্তু আপনার আইব্রাউয়ের গ্রোথ হবে এবং চোখের

0: পাতারও গ্রোথ হবে। তাছাড়া নারকল তেলও কিন্তু খুব ভালো। নারকল তেলও যদি আপনি ঠিকভাবে আস্তে আস্তে রোজ একটু ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু অনেক সময় দেখা যায় যে যেই জায়গাটায় গ্রোথ নেই আর কি আইব্রাউয়ের, অনেক সময় গ্রোথ হয়। তো চেষ্টা করে দেখুন যদি ভালো কিছু হয়। আর এইবারে যেটা করব সেটা হচ্ছে যে আপনাকে একটা গান শুনিয়ে দেবো, যে গানটা ফ্ল্যাশব্যাক সঙে, যে গানগুলো পুরনো হয়েও হয় না পুরনো, সেগুলোই চলে আসে আমাদের ফ্ল্যাশব্যাক সঙে।
1: FM Rainbow তে Rainbow Flashback Song.

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে ডক্টর জয়শঙ্কর মঙ্গোলিয়ায় সেদেশের বিদেশমন্ত্রী বি বাতসেৎসেগ সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা

0: করবেন। চলতি মাসের 24-25 তারিখে তিনি দক্ষিণ কোরিয়া যাবেন। সফরকালে সেদেশের বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গেও আলোচনা করবেন তিনি। এছাড়া 25 তারিখ বৃহস্পতিবার জেজুতে আয়োজিত জেজু ফোরাম ফর পিস অ্যান্ড প্রসপারিটিতে মূল ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। চলতি বছরের জুন মাসের ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হয়েছে। এনটিএ পরিচালিত সর্বভারতীয় স্তরের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক বা সিবিটি পদ্ধতিতে এ মাসের 30 তারিখ পর্যন্ত প্রতিদিন 2টি শিফটে হবে। কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন ডানপন্থী তথা রক্ষণশীল দলের প্রার্থী অ্যাবেলার্দো দে লা এসপ্রিলা। তিনি অত্যন্ত সামান্য ব্যবধানে বামপন্থী সেনেটর ইভান সেপেদাকে পরাজিত করেছেন। প্রাথমিক ভোট গণনার ফল অনুযায়ী এসপ্রিলা পেয়েছেন প্রায় 1,29,00,000 ভোট, যা মোট ভোটের প্রায় 49.7%। অন্যদিকে সেপেদা পেয়েছেন প্রায় 1,27,00,000 ভোট, যা মোট ভোটের প্রায় 48.7%। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জির ম্যাচে আজ মিশর নিউজিল্যান্ডকে 3-1 হারিয়ে দিয়েছে। এদিকে গতরাতে গ্রুপ এইচ এর ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবুভারদের মধ্যে খেলাটি 2-2 ড্র হয়। এদিকে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের মধ্যে খেলাটি গোলশূন্য ড্র। গ্রুপ এইচের খেলায় স্পেন গতরাতে সৌদি আরবকে 4-0 হারিয়ে দিয়েছে। আগামী 14 জুলাই থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরের জন্য ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে। শুভমান গিলের নেতৃত্বে ঘোষিত এই দলে ফিরেছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরা ও রোহিত শর্মার মতো অভিজ্ঞ খেলোয়াড়েরা, সহ অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 9:07 আর নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টা মানে শেষ ঘন্টায় ঢুকে পড়েছি। এইবার আপনাকে একটা দারুণ জিনিস জানাতে চলেছি। 46 বছরে অবসর ভেঙে নতুন ক্লাবের সই রোনাল্ডিনহোর। সত্যি খেলবেন ব্রাজিল কিংবদন্তি? ইটালির ক্লাব রাভেন্নার হয়ে সই করেছেন রোনাল্ডিনহো। শেষবার তিনি পেশাদারভাবে মাঠে নেমেছিলেন 11 বছর আগে, বিশ্বকাপে ডুবে এখন ফুটবলপ্রেমীরা। তার মধ্যেই এই খবরটা এসেছে, অবসর ভেঙে ফের ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো। শেষবার তিনি পেশাদারভাবে ঠিক 11 বছর আগে খেলেছিলেন। এবার 46 বছর বয়সে কামব্যাক করছেন বার্সেলোনার প্রাক্তন ফুটবলার। ইটালির তৃতীয় ডিভিশনের ক্লাব রাভেন্নার হয়ে সই করেছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, রোনাল্ডিনহো কি সত্যিই মাঠে নামবেন নাকি পুরোটাই একটা চমক? কে জানে, অপেক্ষা করি। অপেক্ষা করলে তো আমরা জানতে পারবোই না সত্যিটা। আর এইবার যে গানটা রেখেছি আপনার জন্য, মানে যেই গানটা আপনার জন্য আসতে চলেছে, সেই গানটা শান আর শ্রেয়া ঘোষালের গাওয়া ডুয়েট। শুনুন 107 FM রেইনবো, আর তারপর গান মিলান্তিতে রিকোয়েস্ট করতে থাকুন, আমি নিশ্চয়ই শোনাবো আপনার পছন্দের গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 9:12 হয়ে গিয়েছে আর এইবার বেশ কিছু মেসেজ রয়েছে যেগুলো পড়ে ফেলি। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, নিজের মতো পথ চলা হয়েছে বড় কঠিন, শান্তি রক্ষার তাগিদে অভিনয় রাত দিন, মনের আয়নায় মনের ছবি দেখেছি একা নীরবে, কি যেন বাধা দেয়, চলবি কি তুই এভাবে, তবুও পারি না চলতে আমি আমার মতে, ইচ্ছা থাকলে উপায় নেই, হাত বাড়াই বিরোধের সাথে। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে এই মেসেজ পাঠিয়েছেন। আর এর পরের মেসেজ যিনি পাঠিয়েছেন, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন, সুপ্রভাত বোন অরুণিমা, মন্ত্রের কথা বললে শুনলাম, এমনটা হয়তো ঘটে, ওষুধটাতে কাজ হয়তো হবে, বলবে সঠিক বটে। দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলি, ব্যাংকে বোধ হয় এমন লোক থাকলেও তারা ফাঁকিবাজ হয়তো নয়। শেষে বলি একটা কথা, হয়তো কিছুটা স্পষ্ট, ওদের সাথেই থাকতে হয় এমনটাতে বাড়ে কষ্ট। প্রসঙ্গে বলি, যখন তুমি একা নও তুমি এক সংসারী, নিজেকে ভুলে যেতে হয়, তুমি তো খুব দরকারি। বুঝলাম। তারপরে যিনি মেসেজ পাঠিয়েছেন, সৌমেন ব্যানার্জি পানিহাট থেকে, আমার মনের ভিতরে যা বাইরেও তাই, কিন্তু প্রত্যেকটা মানুষ তো সমান হয় না, তাই প্রয়োজনে মুখোশ পরার ভান করতে হয়। এর পরের মেসেজ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে লিখেছেন, আমি তো আমার মতো, এই তো আমার দোষ, ভেগ বদলের জন্য আমি পরি না মুখোশ, মুখের পরে সত্যি বলতে হয় না আমার ভুল, তাই তো আমি অনেকের কাছে হই যে চক্ষুশূল, আমি শুধুই আমার মতো, যারা মুখোশধারী তাদের সঙ্গে এড়িয়ে চলার চেষ্টা সদাই করি। আর আষাঢ়ের মিষ্টি বৃষ্টি ভেজা শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। এরপরে যে মেসেজটা পড়ব, শাওন বারাসাত থেকে লিখেছে, বাবা মা বাদে কাউকেই খুব একটা ইমপ্রেস করার চেষ্টা করি না, আমি যেমন সেরকমই থাকার চেষ্টা করি বেশিরভাগ সময়তে, কেউ যদি আমাকে আমি যেরকম সেরকমভাবে মানিয়ে না নিতে পারে তাহলে তাই সই, ঠিক তেমনই আমি চাই না আমার সামনে কেউ মুখোশ পরে আসুক, কারণ মুখোশের আড়ালে মানুষটা প্রকৃতপক্ষে কেমন সেটা বোঝা খুব মুশকিলের ব্যাপার হয়ে যায় অনেক সময়। তাছাড়া সবাইকে খুশি করতেই হবে, সবার মনের মতো হতেই হবে, এমনটা তো কোথাও লেখা বা বলা নেই। শাওন বারাসাত থেকে, একদম ঠিক বলেছো শাওন। আরও কিছু মেসেজ আছে, সেগুলো পরে পড়ব। আর এখন যেটা করব সেটা হচ্ছে যে একটা গান শুনিয়ে দেব। আর এই গানটা, গান মিলান্তিতে রিকোয়েস্ট এসেছে, রিকোয়েস্ট করেছে আমাদের নতুন বন্ধু।

0: তপন চক্রবর্তী নিউ ব্যারাকপুর থেকে, আর গানটা হচ্ছে অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের গাওয়া তুই ছুলি যখন। শুনুন গানটা, ফিরছি গানের পর।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 9:19 হয়ে গিয়েছে। এইবার যেটা জানানো, বিশ্বভারতীতে প্রথমবার শুরু হতে চলেছে উন্নত প্রজাতির ছাগল পালন এবং গবেষণা কেন্দ্র। পল্লী শিক্ষা ভবনের উদ্যোগে ডেয়ারি প্রকল্পের পাশাপাশি গড়ে তোলা হবে এই নতুন ইউনিট। এর মাধ্যমে একদিকে যেমন গবেষণার পরিসর বাড়বে, জানা গিয়েছে উত্তরপ্রদেশের মথুরা থেকে যমুনাপুরী, বারবারি সহ একাধিক উন্নত প্রজাতির ছাগল আনা হবে। স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম এমন জাতের ছাগল পছন্দের পাশাপাশি উৎপাদনশীলতা ও পালন পদ্ধতি নিয়ে গবেষণাও চালানো হবে। তাহলে বিশ্বভারতীতে প্রথমবার হতে চলেছে উন্নত প্রজাতির ছাগল পালন এবং গবেষণা কেন্দ্র। আর এইবার আপনি আপনার মেসেজ আমাকে পাঠাতে থাকুন, তার কারণ আর বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যেই হ্যালো ডক্টরের ডক্টর চলে আসবেন। আর ডক্টর চলে এলে তো ডক্টরের সাথেই কথা বলতে হবে। আপনি কি আপনারই মতো

0: মানে আপনি যেরকম ঠিক সেরকমটাই কি বাইরের মানুষ আপনাকে দেখতে পায়, নাকি যখন প্রয়োজন হয় আপনাকে মুখোশ পরে নিতে হয়, সেটাই জানতে চেয়েছি। আর এখন গান মিলান দিতে রিকোয়েস্টের গান, মেঘের পালক শ্রেয়া ঘোষালের গাওয়া। রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়, মেসেজ পাঠান।
1: গান মিলান্তি, গান মিলান্ত।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। এবার একটা জিনিস জানাই, আজকে তো রেইন ফরেস্ট ডে, তো রেইন ফরেস্ট বাঁচিয়ে রাখার চেষ্টা আমাদের করতে হবে, বারবারই বলছি সেটা। আর সেই সঙ্গে সঙ্গে জঙ্গলেরই এক প্রজাতি, এক বিলুপ্তির পথে থাকা প্রজাতি, ইন্দোনেশিয়ার বৃষ্টিতে মুছে গেল বিরল ওরাং ওটাং। সেই প্রজাতির 7% সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছে, আর টাপানুলি ওরাং ওটাংদের 7%, এটা মানে আশঙ্কা করা হচ্ছে। সুমাত্রার 800 টানাপুলি ওরাং ওটাংয়ের মধ্যে মারা গিয়েছে 58 জন, যা সাম্প্রতিক সময়ে রেকর্ড সংখ্যা। এটা কিন্তু সত্যিই একটা ভয়ের ব্যাপার, বিরলতম প্রজাতির প্রাণীরা চলে গেলে সেটা কিন্তু সত্যি মানে চিন্তার বিষয়। তো সেই সঙ্গে সঙ্গে দুঃখেরও প্রচুর মেসেজ রয়েছে এখনও। আমি এখন আর মেসেজ হয়তো পড়তে পারবো না, কারণ ডক্টরের জন্য মেসেজ ঢোকা শুরু করে দিয়েছে। একটা মেসেজ পড়ে দিচ্ছি। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখেছেন, সুপ্রভা তরুণীমা, মানুষকে তো বহুরূপী সাজতে হয়, যখন যেখানে যেরকম দরকার সেরকমভাবেই চলি। আর এবার একটা গান, এই গানটা গান মিলান্তিতে রিকোয়েস্ট করেছেন সুনয়না চক্রবর্তী টালিগঞ্জ থেকে। সুনয়নাও আমাদের নতুন বন্ধু, সেই জন্য সুনয়নার রিকোয়েস্টে এই গানটা বাজাচ্ছি।
0: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: হ্যালো ডক্টর,
2: নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর হ্যালো ডক্টরের ঠিক যেরকমভাবে আপনাকে কথা দিয়েছিলাম সেরকমভাবেই আমাদের মধ্যে নিয়ে এসেছি বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর কমল দত্তকে। তো আজকে তো রেইন ফরেস্ট ডে, রেইন ফরেস্ট তো অনেক জায়গাতেই আছে, বিশেষ করে অ্যামাজনের কথা আমরা জানি, কঙ্গো, নিউগিনি এইসব জায়গায় রয়েছে, কিন্তু আমাদের সুন্দরবনেও, সুন্দরবনে যে জঙ্গলটা রয়েছে সেটা অবশ্য অন্য জঙ্গল, কিন্তু সেই জঙ্গলও খুব ঘন, সেই জঙ্গলেও অনেক বিপদ আপদ হয়। এবং সেই জঙ্গলেই ঘটে যাওয়া একটা ঘটনা আজ ডক্টর দত্তর কাছে শুনতে চাইব। গুড মর্নিং। আপনার কাছে শুনতে চাইবো এই যে অ্যানিমাল বাইট, হ্যাঁ ধরুন জঙ্গলে যেসব অ্যানিমাল আর কি, আমি এই যে বাড়িতে আমাদের যেসব ডোমেস্টিক অ্যানিমালস থাকে তাদের কথা বলছি না, জঙ্গলের ধরুন বাঘের আক্রমণ হলো বা সিংহের আক্রমণ হলো, আপনার কাছে তো মানে আপনার নিজের এরকম অভিজ্ঞতা হয়েছে যে বাঘের মুখের ওপর অ্যাটাক করেছে এবং তার মুখের অনেকটাই বিকৃত হয়ে গেছে, সে মুখ নাড়াচাড়া করতে পারছে না, এরকম পেশেন্ট তো আপনার কাছে নিশ্চয়ই এসছে কখনো না কখনো?
3: সুন্দরবনের জঙ্গলটা তো অন্যান্য জঙ্গলের থেকে এখানে চলা জায়গার

0: পরিমাণও প্রচুর বেশি। ফলে এখানকার স্থানীয় মানুষরা কাঁকড়া মাছ এসব ধরতে জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলের মধ্যে যে খাঁড়ি গুলো থাকে সেই খাঁড়ির মধ্যে ওরা নৌকো নিয়ে চলে যায়। তা এরকম একটি ঘটনা আমাদের, আমার আমি যখন হসপিটালে ছিলাম সেই সময়, এটা অনেক পুরোনো দিনের কথা। তা এরা না জল বেঁধে মাছ বা কাঁকড়া করতে যায়, সেই সময় বাঘ এসে ঝাঁপিয়ে পড়ে একটা ইয়াং তরকার যা ছেলে বেঁধে।
1: আচ্ছা,
0: বাঘ সাধারণত ঝাঁপ দিয়ে খাটটাকে ধরে, কিন্তু কোন ক্রমে সেই বাঘ ঘাট না ধরতে পেরে রেজিস্ট করে যখন এই ছেলেটি, তখন তার মুখটাকে ধরে টেনে নিয়ে যেতে থাকে।
1: ওরে বাবা,
0: মুখটাকে তো কামড় দিয়ে ধরেছে এবং ঝেঁচড়ে নিয়ে যাচ্ছে। সেই সময় লাঠি চোটা নিয়ে ওর সঙ্গীরা বাঘটাকে একটু মারধর করতে বাঘ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু এই ছেলেটির মুখটাকে একদম সেই চিবিয়ে দেওয়ার মতন তিন কোনা করে দিয়েছে।
1: ও বাবা,
0: অর্থাৎ ওর হাড়গোড় গুলো, মুখের যে হাড়গোড় গুলো ভেঙে গেছে। সেটা অবস্থায় পেশেন্ট তো বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে ঘুরে ঘুরে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট হসপিটালে এসে উপস্থিত হয়। তারপরে আমরা যৌথভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট মাধ্যমে আমাদের চিকিৎসা ওখানে হয়েছিল বাঙ্গুর আছে। তা ভর্তি ছিল ইএনটি ডিপার্টমেন্টে, কিন্তু ডেন্টাল প্রবলেমটা বেশি ছিল। আর এছাড়া ও সারা শরীরে বিভিন্ন মাংস খাবলে যাওয়া, নখের আঁচড় সব তো ছিল, আর মুখ ফুলে ঢোল হয়েছিল। সে ফিসিমিয়ার দিকে যাচ্ছিল সেই সময়। যাই হোক, তাকে ওষুধপত্র দিয়ে কন্ট্রোল করে ইনফেকশনটা কন্ট্রোল করার পরে দেখা গেল যে মুখে চোয়ালের হাড় বিভিন্ন জায়গায় তার ভেঙে যায় এবং দাঁত সে বন্ধ করতে পারছে না। তো সেই অবস্থায় আমাদের ডাক পড়ে এবং সেন্ট্রাল ডিপার্টমেন্ট থেকে আমি গিয়েছিলাম এবং তাদের ওই বছরের আমি নিজে একটা স্প্রিন্ট বানিয়েছিলাম, একটা অ্যাক্রিলিকের স্প্রিন্ট দিয়ে উপরে যে চোয়ালটা থাকে ম্যাগজিলা বলে, যে ম্যাগজিলাটা অ্যাকচুয়ালি নেই, লাভ ফুট ফ্র্যাকচার বলে, ম্যান্ডেবলটা অতটা ক্ষতি হয়নি উপর দিকটা, ফলে চোখ টোক গুলো অনেক মানে একটু বেরিয়ে আসার মতন হয়েছিল, ম্যাগজিলারি সাইনাসে ইঞ্জুরি হয়েছিল। সেই অবস্থায় আমরা ওকে স্প্লিন্ট দিই, পরবর্তীকালে ওর ইন্টারডেন্টাল ওয়্যারিং করা হয়, তার দিয়ে না দাঁতের সঙ্গে দাঁত যাতে ঠিকভাবে মেলে ফ্র্যাকচার লাইনটা তাহলে সেটা হোল্ড করে রাখবে। হ্যাঁ, তাহলে কি হবে, ম্যাল ইউনিয়নটা কম হবে বা ম্যাল ইউনিয়নটা হবে না, সঠিক জায়গায় ইউনিয়ন হবে। আর প্রায় দেড় মাস ধরে আমরা ওকে পরিচর্যা করি পেশেন্টকে এবং পেশেন্ট তারপরে বাড়ি ছেড়ে দেওয়া হয়। চুকাল পরে আবার ফিরে আসে, তাকে আবার ওই ডেন্টাল ওয়্যারিং গুলো কেটে দেওয়া হয়, তারপর সে সুস্থ হয়। এইভাবে সুন্দরবনে কিন্তু টাইগার বাইটের ঘটনা প্রায়শই হয়, কিন্তু বেশিরভাগ ঘাড়ে ধরে নিয়ে চলে যায় বলে পেশেন্টকে আর পাওয়া যায় না। এরকম ধরনের যদি মুখে কামড় দেয় বা অন্য জায়গায়, তখন এরা টাইগার বাইট থেকে ফেরত আসে। এছাড়াও সুন্দরবনে ধরুন মাঙ্কি বাইট হয়, সাপ কামড় দিয়ে দেয়, এখানেও মুখে ইঞ্জুরি হতে পারে। হাতি সুঁড় দিয়ে জড়িয়ে আছাড় মারে, সেখানেও তো আপনার সারা শরীরে যেমন হয় তেমনি মুখের মধ্যেও ইঞ্জুরি করতে পারে। এর সমস্ত পেশেন্টদের উপর ডিল করা খুব টাফ হয়, কিন্তু হসপিটালে একমাত্র ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকলে সেসব জায়গায়, এবং সবচেয়ে বড় কথা যে ডাক্তারবাবু করবেন তার নিজস্ব ব্যক্তিগত একদম মানে লড়াই করার যে মানসিকতা থাকতে হবে,
1: ঠিক
0: তবেই কিনা এইসব পেশেন্টদেরকে সত্যি সুস্থ করে ফিরে আনা সম্ভব।
1: ঠিক, একজন পুরো মৃত প্রায় মানুষকে বাঁচিয়ে আনা আর কি।
0: এটা ডাক্তারের চ্যালেঞ্জিং অ্যাটিটিউড না হলে না এই কেসগুলোকে সত্যি ভালো করা একটু অসুবিধেই কোথায়।
1: মানে আমার শুনতে শুনতেই গা শিরশির করছে যে কিভাবে একটা ছেলের পুরো মুখটা নষ্ট হয়ে গিয়েছিল, দাঁতটাত বেরিয়ে এসেছিল, তিন কোণা হয়ে যাওয়া মুখ, সেটাকে আপনারা আস্তে আস্তে ঠিক করেছেন।
0: তার নাক আর সামনের চোয়াল যেন একই লেভেলে চলে এসেছে।
1: বাবা, ভয়ঙ্কর ব্যাপার।
0: পরবর্তী

0: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এই যে আপনি আপনার এরকম একটা অসাধারণ অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করলেন, সেটার জন্য আরও বেশি বেশি ধন্যবাদ। আপনার এখন ব্যস্ত সময় জানি, খুব ভালো থাকবেন। আর
1: ধন্যবাদ, এটা একটা গল্প শোনানো হলো মাত্রই নয়, পরবর্তীকালে কোনোদিন অ্যানিমেল বাইটস এর উপরে যদি প্রোগ্রাম করেন, বিভিন্ন ধরনের অ্যানিমেল বাইট শরীরে হয় ফেসিয়াল ইঞ্জুরি,
2: আর
0: এবার পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে, প্রথম গান শিমুল পলাশ, তারপর মেলার গান, আর একেবারে শেষে গেহরা হুয়া। শুনুন 107 FM রেনবো, আমি অরুণিমা, ফিরছি গানের পর।
3: FM রেনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় প্রায় শেষের দিকে, তো জানিয়ে দিই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে আগামী 2-3 ঘন্টায়। না, এখানে নয়, দক্ষিণ দিনাজপুর জেলার কিছু জায়গায়। তো যারা ওখানে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি, যদি সাংঘাতিক রকমের ঝড় বৃষ্টি শুরু হয় কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিয়ে নেবেন। এবার চলে যাই লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে, দেখি কি অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটের।
4: নমস্কার, ট্রাফিক কন্ট্রোল লালবাজার থেকে বলছি। এখনো পর্যন্ত শহর কলকাতায় যান চলাচল মোটামুটি সর্বত্রই স্বাভাবিক আছে, কোথাও কোনো বড় যানজটের খবর নেই বা এই মুহূর্তে শহর কলকাতার রুখে কোনো রকম বড় মিছিল মিটিং নেই। আজকে সারাদিনের গুরুত্বপূর্ণ মিছিল মিটিং এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রিলিজিয়াস প্রসেশন আছে, যার মধ্যে 11:30 নাগাদ গোলকুটি 35 নম্বর রবীন্দ্র সরণী থেকে একটা প্রসেশন বেরোবে, যেখানে 200-250 মতো কালেকশন হতে পারে। এছাড়া বেলা 1 নাগাদ একটি প্রসেশন যদি 10P তিলজলা শিবতলা লেন থেকে বেরোবে, যেখানে 1000-1200 মতো কালেকশন হতে পারে। এছাড়া বেলা 2 নাগাদ 72 নম্বর প্রিন্স রহিমউদ্দিন লেন থেকে একটা প্রসেশন বেরোবে।
5: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডে বার্গেনস্টক রিসর্টে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠক এখনও চলছে। কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন ডানপন্থী তথা রক্ষণশীল দলের প্রার্থী অ্যাবেলার্দো দে লা এসপ্রিলা। তিনি অত্যন্ত সামান্য ব্যবধানে বামপন্থী সিনেটর ইভান সেপেদাকে পরাজিত করেছেন। প্রাথমিক ভোট গণনার ফলাফল অনুযায়ী এসপ্রিলা পেয়েছেন প্রায় 1,29,00,000 ভোট, যা মোট ভোটের প্রায় 49.7%। অন্যদিকে সেপেদা পেয়েছেন প্রায় 1,27,00,000 ভোট, যা মোট ভোটের প্রায় 48.7%। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে ডক্টর জয়শঙ্কর মঙ্গোলিয়া সে দেশের বিদেশমন্ত্রী বি বাতসেৎসেগ সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা করবেন। চলতি মাসের 24 ও 25 তারিখে দক্ষিণ কোরিয়া যাবেন তিনি। সফরকালে সেদেশের বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গেও আলোচনা করার কথা রয়েছে তাঁর। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 2 দিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জির ম্যাচে আজ মিশর নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ জের ম্যাচে আজ আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে, ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে, ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। আগামী 14 জুলাই থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI 15 সদস্যের ওয়ান ডে দল ঘোষণা করেছে। শুভমান গিলের নেতৃত্বে দলে ফিরেছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রোহিত শর্মা সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। রাজ্য বিধানসভায় আজ নিজেদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে বিজেপি সরকার। নির্বাচনী প্রচারের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আজ বড় পরীক্ষা। কেন্দ্রের বিপুল আর্থিক সহায়তার আশ্বাস এবং রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের উপস্থিতির কারণে এই বাজেট ঘিরে রাজ্যবাসীর প্রত্যাশা এখন তুঙ্গে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে মঙ্গোলিয়া এবং দক্ষিণ কোরিয়ার সরকারি সফর শুরু করছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, মঙ্গোলিয়া সফরে তিনি সেদেশের শীর্ষ নেতৃত্ব বিদেশমন্ত্রী বি বাতসে ত্সেগের সঙ্গে বৈঠক করবেন। এরপর 24 ও 25 জুন তিনি দক্ষিণ কোরিয়া সফরে যাবেন। সেখানে বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা। আজ থেকে নতুন দিল্লিতে শুরু হচ্ছে দুদিনের ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ বৈঠক। ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এবারের আলোচনার মূল বিষয় বিশ্বের বর্তমান অপ্রচলিত নিরাপত্তা চ্যালেঞ্জ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ থেকে দেশজুড়ে জুন 2026 পর্বের ইউজিসি নেট পরীক্ষা শুরু করতে চলেছে। সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষা আগামী 30 জুন পর্যন্ত প্রতিদিন 2টি শিফটে পরিচালিত হবে। আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সুইজারল্যান্ডে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভান্স বলেন, এই আলোচনা থেকে ইতিমধ্যে বেশ কিছু উৎসাহব্যঞ্জক ফলাফল মিলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মধ্যপ্রদেশের কোনো জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন। সেখানে তিনি ভারতের বিলুপ্ত চিতা বাঘ ফিরিয়ে আনার বিশেষ উদ্যোগ প্রজেক্ট চিতার অগ্রগতি খতিয়ে দেখেন। পুরুষদের প্রো

0: হকি লিগে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। গতকাল রটারডাম লেগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে তারা 3-2 গোলে হারিয়ে দেয়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
6: আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো স্টুডিওর ঘড়িতে, সময় এখন 11:03 হয়ে 50 সেকেন্ড। এবং আজকের সময় আপনারা সকলেই জানেন যে আজ সোমবার, আর সোমবার বেলা 11:00 মানে গান্দরিয়া, গান্দরিয়া তো অবশ্যই প্রতিদিনই থাকে, কিন্তু গান্দরিয়ার আজকের বিষয় আধুনিক। আর এই বিষয়ে কি গান গল্প নিয়ে আমরা এসেছি, মানে আমরা, মানে আমি সুদীপ্ত রায়, আর
7: আর সুদীপ্তর সঙ্গে আছে আজকে সোমা, মানে দুজন জমিয়ে আজকে আড্ডা দেবে বলে এখানে চলে এসেছে, কারণ আজকে বাইরে বেশ বৃষ্টির মরশুম। আর আমি জানি বৃষ্টি হলে একটু আড্ডার ব্যাপারটা ভালো লাগে, আর তার সঙ্গে অনেকেই কিন্তু পছন্দ করেন একটু এদিক ওদিক ঘুরে বেড়াতে।
6: কি বলবো সেটা আমরা পরে জানাচ্ছি, এখন একটু বন্ধুরা সাসপেন্সে থাক।
7: আমরা ঘুরবো না,
6: ঘুরবো,
7: বেড়াবো না,
6: বেড়াবো, কিন্তু এখন কোথায়?
7: গানে গানে বেড়াই,
6: গানে গানে বেড়াই,
7: হ্যাঁ চলো।

0: পাহাড়ের পথ ধরে একটুখানি ঘুরে টুরে আসলাম আমরা, তবে পাহাড়ে বৃষ্টি তার মজাটা কিন্তু আলাদা, তাই না?
1: একদম,
0: পাহাড়ে বৃষ্টি হবে আর তার পাশে তুমি যদি ধরো চুপচাপ বসে দেখো তাহলে ভালো লাগবে, কিন্তু পাহাড়ে ওই যে বৃষ্টির পরে এই যে ভয়টা রয়েছে সেই ভয়টাও কিন্তু আমাদেরকে একটুখানি কোথাও একটু দুর্বল করে তোলে, মানে মনে মনে একটুখানি আমরা দুর্বল হয়ে পড়ি ঠিকই।
1: কিরকম?
0: আসলে পাহাড়ে বৃষ্টি হলে যেমন দেখতে ভালো লাগে, ঠিক তার পাশাপাশি ওই ভয়টা হচ্ছে কি হয়, কি হয় ভয় কেন? কারণ হচ্ছে ধসের ভয়।
1: আসলে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম আর কি, মানে সেটা শুরুতে বন্ধুদের বলে নেওয়া ভালো, যে আমরা আজ এই যে চতুর্দিকে বৃষ্টি আসছে, বৃষ্টির সময় একটা হয়েই গেছে, তো এই যে বৃষ্টি এখন একটা পরিস্থিতি যে যখন বর্ষা পা রেখে ফেলেছে, কিন্তু নিয়মিত বৃষ্টি না হলেও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টিতে কারোর উঠোন ভিজছে, কারোর খোলা চুল ফিরছে, তো এহেন বৃষ্টি, আর বৃষ্টি পড়লেই মানে তীব্র গরমের দাবদাহ যখন চলছে তখন স্বভাবতই আমাদের বেরিয়ে পড়া একটু বন্ধই হয়ে গেছিল বলা যায়।
0: হ্যাঁ, সবাই ভাবছিল না এরকম যে একটুখানি গরমটা কমুক তারপরে আমরা বেরোব,
1: যদিও মাঝে মাঝে এবছর আকাশভাঙা কালবৈশাখী আমাদের স্বস্তি দিয়েছে, যদিও ভয় ছিল, সে ভয় হচ্ছে বজ্রপাতের ভয়, কিন্তু স্বস্তি দিয়েছে। তো তা হলো এই যে বর্ষার সময় কিছু স্পেসিফিক জায়গা, পাহাড় বর্ষায় যাওয়া যায়, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে তার একটা ধসের ভয় আছে, কিন্তু যে জায়গাটা বর্ষায় সবচেয়ে সুন্দর আবার বর্ষায় সেখানে যাওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে, সেটি হচ্ছে কিন্তু জঙ্গল।
0: অবশ্যই
1: জঙ্গলে, জঙ্গল বর্ষায় সবচেয়ে সুন্দর, তার একটা অদ্ভুত মোহময় রূপ দেখা যায়, এটা যেমন ঠিক, আবার জঙ্গলে বিভিন্ন কীটপতঙ্গ সাপখোপ তারা বর্ষায় তাদের বেশ একটা রাজত্ব তৈরি হয়,
0: খুব স্বাভাবিক, মানে এটা তাদেরই জায়গা, সেখানে আমরা মানুষেরা ঢুকে পড়েছি, ব্যাপারটা এরকম, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তারা কিছু সমস্যায় পড়লে, আমরা যেমন সমস্যায় পড়লে মানে প্রতিরোধ করি, তো ঠিক সেই রকম ওরাও চলে আসেন এবং আমাদের ধারে কাছে, মানুষের ধারে কাছে, এবং তারপরে কিছু সমস্যা তো তৈরি হয়, এবার সেক্ষেত্রে আমরা কিছুটা কিছু কি বলবো, কিছু প্রতিষেধক বা কিছু সেরকম ব্যবস্থা নিতে পারি, তাই না? কিন্তু বেড়ানোটা কি আটকানো যায়?
1: বেড়ানো আটকানো যায় না, সবুজ পাহাড়ের সে ডাক, আবার সবুজ পাহাড় সে ডাক কি অস্বীকার করা যায়?
0: বর্ষা মানে সবুজ পাহাড় তো বটে, সবুজ পাহাড়ের লোভে লোভে

0: দেখো সবুজ পাহাড় তো ডাকছে আমাদেরকে।
1: এইখানে একটা জিনিস বলার সমাধি, সেটা হচ্ছে যে দেখো যে পার্বত্য এলাকা তো বটেই, পার্বত্য এলাকার বাইরেও এই যে বিভিন্ন মালভূমি এলাকা, তার মধ্যে যে ছোট ছোট টিলাগুলো আছে

0: মানে যেগুলোকে সচরাচর আমরা লোকজন যেগুলো আমরা পাহাড়ি বলে থাকি, প্রত্যেকে পাহাড় বলে, কিন্তু সেই অর্থে পার্বত্য এলাকার অধীনস্থ পাহাড় নয়। আমি যেমন যদি ধরো বলি যে জয়চণ্ডী পাহাড়, বিহারীনাথ পাহাড়,
1: এগুলো হচ্ছে মালভূমি অঞ্চলের সংলগ্ন পাহাড়।
0: এটা ছোটনাগপুর মালভূমির একদম তলদেশ, এবং সেখানে যে পাহাড়গুলো দেখতে পাই, মানে আমি তোমাকে বলছি খুব স্পেসিফিক্যালি, যদি তুমি শীতকালে যাও তার একটা ধূসর রূপ দেখতে পাবে, ধূসর রূপ, তার মধ্যে একটা সৌন্দর্য আছে, অদ্ভুত সৌন্দর্য আছে, একটা অদ্ভুত মেদুরতা আছে। তুমি শীতের মিঠে রোদ গায়ে মেখে ঘুরছ, পাহাড়ের তলায় বসে ফুলুরি খাচ্ছ, সেখানে রকমারি মুখোশ তোমার মন জয় করে নিচ্ছে, এই সমস্ত তো রয়েছে।
1: তুমি কি এখন জয়চণ্ডী পাহাড়ে যাচ্ছ?
0: জয়চণ্ডী পাহাড় অতটাও মানে কি বলবো, মানে বর্ষাকালে যে অতটাও সুন্দর তা নয়, কারণ জয়চণ্ডী পাহাড়ে তো নিজস্ব নেচার আছে, সেইটা সেই অনুযায়ী পাথুরে পাহাড়
1: না। আমরা তাহলে এখন তুমি যদি বলো তাহলে এখন আমরা জয়চণ্ডী পাহাড়ে যেতেই পারি,
0: জয়চণ্ডী পাহাড়ে
1: এই বর্ষার মধ্যে আমরা যেতেই পারি, কিন্তু আপাতত তুমি যেখানে রয়েছো সেটা হচ্ছে শীতকালে রোদ গায়ে মেখে শুকনো খটখটে একটা ধ্যানগম্ভীর একটা পাহাড়।
0: না, ধ্যানগম্ভীর পাহাড় নয়,
1: আমি পাহাড় কোন রকম সবুজের আভাস দিচ্ছে না।
0: না, ঠিকই বলেছো, কিন্তু আমরা জয়চণ্ডী ঠিক একটু আগে যদি যাই পঞ্চকোটে,
1: পঞ্চকোটে যাবে, আচ্ছা চলো
0: পঞ্চকোটে যদি যাই ধরো, তো পঞ্চকোটের কথা আমি তোমাকে বলছি, পঞ্চকোট আমার সৌভাগ্য ঘটেছে বর্ষাকালে শীতকালে বারবার যাওয়ার, তো বর্ষায় পঞ্চকোটে একটা অদ্ভুত রূপ দেখতে পাবে, মানে যদি একটা তোমার ড্রোন শট নাও মনে হবে যে মাঝির যে রাস্তাগুলো তৈরি হয়েছে, সরু রাস্তাগুলো যেগুলো পাহাড়ের বুক ছিঁড়ে তোমাকে নিয়ে যাচ্ছে, সেগুলো বোধহয় হারিয়ে গেছে। গোটা একটা বিরাট পাহাড়, বিরাট এলাকা জুড়ে সৃষ্টি একটা অনুচ্চ পাহাড়, যেটার উচ্চতা খুব আহামরি কিছু নয়, তুমি চাইলে তার শিখর পর্যন্ত যেতে পারো, কিন্তু অদ্ভুতভাবে শুধু সবুজে ঢেকে আছে, এবং সেই যে রূপ, মানে সেই রূপ ভাষায় প্রকাশ করা যায় না। আমার খুব সাধারণ মোবাইল ক্যামেরা, সেই মোবাইল ক্যামেরায় সেই রূপকে আমি যতটা ধরতে পেরেছি, আমি সে ভাবি যদি খুব ভালো কিছু ক্যামেরা হয় বা ড্রোন শট নেওয়া হয়, কি অদ্ভুত সুন্দর, বহু মানুষজন যান সেখানে। হ্যাঁ, এটা ঠিক যে ট্রেক করার একটা ঝুঁকি থেকে যায়, যেহেতু পাহাড়ে গা বেয়ে যদি বৃষ্টি হয় লাগাতার, একটা জল গড়িয়ে আসে, সেখানে তোমাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সাপখো প্রচুর প্রচুর সাপখো, আমার চোখে বেশ কয়েকবার সাপখো, বড় বড় সাপের দেখা মিলেছে।
1: দেখো, যারা ট্রেক করতে ভালো তারা কি এই বাধা মানবে
0: না? তারাও দেখো ইন জেনারেলি তারা তো শীতকালেই যায় ট্রেক করতে, কিন্তু বিষয়টা তোমার ওই যে মানে এই যে সরু পথ, এবং সেই পথ দিয়ে জল নেমে আসছে হুড় হুড় করে, এবং তার সঙ্গে জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর সব সাপেদের উৎপাত,
1: এই সময় কিন্তু এর আগেও ঘটেছে হরকাবানের খুব সম্ভাবনা।
0: হ্যাঁ, তার পাশে যে সমস্ত অযোধ্যা এলাকায় আছে, অযোধ্যাতে হরপাবান
1: চলে আসে এবং তাতে অনেক ক্ষতি হয়, অনেক সময় অনেক টুরিস্টের ক্ষতি হয় সেটা আমরা জানি। তবুও যেভাবে আমরা লোভ দেখাচ্ছি মানে এই পাহাড়ে যাওয়ার বর্ষাকালে, তাতে হয়তো অনেকেরই মন একটু ছুকছুক করে উঠবে। ওই ছেলে মেয়েদের স্কুলের পরীক্ষা টরীক্ষা এড়িয়ে এই তো সবে গরমের ছুটি গেল আর কি, এখন তো আর ছুটি পাবে না, তবে তাও যদি ছোটোখাটো ছুটি পাওয়া যায়, যেমন সামনের সপ্তাহে একটা ছোটোখাটো ছুটির সম্ভাবনা আছে 3 দিনের মতো।
0: কীরকম বলো তো?
1: এই শুক্রবারে একটা ছুটি আছে, শনিবার ফোর্থ স্যাটারডে, আর
0: রবিবার তো এমনি ছুটি,
1: রবিবার এমনি ছুটি।
0: বেশ, ঠিক আছে,
1: তাহলে
0: যাওয়া যেতে পারে, অনেকে প্রথমবার পাহাড় দেখাও হতে পারে। বেশ, দেখা যাক। আগের গানটি আমরা শুনেছি নির্মলা মিশ্রের কণ্ঠে, এটি শুনে নি লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: কি অপূর্ব একটা গান শুনলাম সম্পান কুণ্ডু এবং রঞ্জন প্রসাদের কণ্ঠে। দেখো গানটা শুনতে শুনতে কিন্তু আমি একদম আসামে চলে গেছিলাম, আর তার পাশাপাশি আমরা যখন ছবি আঁকি তখন একটা যদি পাহাড়ের ছবি আঁকা হয় তখন দেখা যাবে যে পাহাড়, পাহাড়ের কোলে একটা বাড়ি, ছোট্ট একটা কুটির, আর সেখান থেকে তিতির করে ঝর্ণার জল বয়ে যাচ্ছে আর পাহাড়টা কিন্তু সবুজ সবুজ রঙের, তাই না? তো
1: এখন বিষয়টা হচ্ছে যে ধরো দুটো গান আমরা শুনলাম, প্রথম পাহাড় দেখা। এই প্রথম পাহাড় দেখা প্রত্যেকের জীবন একটা অদ্ভুত ব্যাপার,
0: অবশ্যই।
1: মানে আমি অন্তত পক্ষে মনে করতে পারি যখন আমি প্রথমবার পাহাড় যাই, অবশ্যই সেটা দার্জিলিং ছিল না, সেটা ছিল কাশ্মীর,
0: প্রথমেই
1: কাশ্মীর। তো তার একটা অদ্ভুত অভিজ্ঞতা, যখন শ্রীনগর থেকে আমরা যাচ্ছি তো তখন তো অনেকটা ছোট, অনেকই ছোট, তখন সব কিছু মনেও নেই, কিন্তু তখন আমার শুধু কিছু মনে পড়ে যে একটা বাসে করে তখন পথগুলো খুব ভয়াল ছিল। মানে আমি জানি না, এখন অনেককাল আমি যাইনি কাশ্মীর, এখন কীরকম পথঘাট হয়েছে শুনি, এখন অনেকটা নাকি বেটার হয়েছে পথঘাট, কিন্তু ভয়াল হচ্ছে। এবং দেখলাম যে মানে শোনা গেল যে একটা বাস পড়ে গেছে পাহাড় থেকে নিচে, তো সেটা দেখাও যাচ্ছে, বাসটা অনেক নিচে পড়ে আছে। তো এই যে একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল পাহাড়ে গিয়ে, সব গোটা পরিবেশটাই আমাদের সমতলের থেকে অনেকখানি আলাদা,
0: একটা আনন্দ আবার তার পাশাপাশি একটা রোমাঞ্চ,
1: এবং তারপর কাশ্মীরের মতন জায়গা, ভূস্বর্গ। তো এখানে তার গাছপালা সবটাই অন্যরকম, এবং তার সাথে একটা ভয়, ভয় মিশ্রিত, যেই পড়ে যেতে পারে, দুদিকে গভীর খাদ মাঝখান দিয়ে চলে,
0: নিচের দিকে তাকালেই তো প্রাণ উড়ুগুড়ু।
1: তারপর ধরো যখন গুলমার্গ সুলমার্গ গেলাম, সেও এক আলাদা অভিজ্ঞতা। তারপরেই কিছু পরে যখন আবার দার্জিলিং গেলাম, তো যখন তোমার ওই ফোন সেলিং থেকে গাড়ি যাচ্ছে, ফোন সেলিং এ দাঁড়িয়ে আছি চা খাওয়ার জন্য, দেখছি চতুর্দিকে পাহাড়, একটা অদ্ভুত নিস্তব্ধতা। মানে তখন তো এতটা টুরিস্ট যাওয়া শুরু হয়নি, খুব কম কম, হয়তো দুটো চারটে গাড়ি, তো অদ্ভুত একটা নিস্তব্ধতা, যেখানে খুব ধীরে কথা বললেও মানুষ শুনতে পায় সব কটা কথা, যেখানে তুমি চিন্তায় ডুব দিতে পারো, তোমার ভালো লাগার কথা, ভালোবাসার কথা, বেরিয়ে পড়ার কথা, নতুন করে ভাবতে পারো, সব কিছু করতে পারো, কিন্তু সেখানে কোনো শব্দ অন্তত পক্ষে তোমাকে ব্যাঘাত ঘটাবে না, কেউ ওখানে হর্ন দেয় না। পাহাড়ে একটা দেখবে অদ্ভুত শৃঙ্খলা আছে, সেখানে কেউ কাউকে হর্ন দেয় না। তো এই যে সব ভালো লাগা, আতঙ্ক মিলেমিশে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়, এটা বলাই যায়।
0: অবশ্যই। তবে কিছু কিছু পাহাড়ে দেখো এখন তো চারিদিকে অনেক হোটেল হয়েছে, আগেকার দিনে ছিল না, কিন্তু আমরা দেখি যে অফবিট

কিছু কিছু জায়গা এখন মানুষ এক্সপ্লোর করছে, আর সেই সমস্ত অফবিট জায়গাগুলোতে কিছু বাংলো তৈরি হয়েছে। সেই বাংলোগুলোতে থাকার অভিজ্ঞতা কার কার হয়েছে, আপনাদের কারো হয়েছে নাকি? যদি হয় তাহলে সেটা একবার মনে করিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের রইল।

0: তো এই যে পাহাড়ি বাংলোর কথা বলছিলে তুমি একটু আগে, হোমস্টেগুলোর কথা বলছিলে, বিভিন্ন হোমস্টে যেগুলো অফ বিট লোকেশনে যেটা রয়েছে, মানে এই যে বিভিন্ন জায়গায় হোমস্টেগুলো গড়ে উঠেছে, তা আমি একমাত্র সেগুলোর কথা বলছি যেগুলো পরিবেশ বান্ধব হোমস্টে, যেগুলো পরিবেশ বান্ধব হোমস্টে নয় আমি তার কথা একবারও বলছি না, কারণ প্রচুর হোমস্টে গড়ে উঠেছে যেগুলো খুব একদমই পরিবেশ বান্ধব নয় এবং যেগুলো যে ইকোসিস্টেম, পাহাড়ের যে সিস্টেম সেটা ক্ষতি করছে, সেগুলো সেগুলো তো অবশ্যই আমাদের সকলকে এড়িয়ে চলা উচিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যেগুলো পরিবেশ বান্ধব হোমস্টে গড়ে উঠেছে এর ফলে দেখো আমরা অনেক গ্রামকে জানতে পাচ্ছি, সেই সমস্ত গ্রামের মানুষের জীবনযাত্রার সঙ্গে আমাদের যেমন একটা পরিচয় ঘটছে, আলাপ পরিচয় ঘটছে, তেমনি সেখানে মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন, তাদের যে জীবন জীবিকা জানতে পারছে এবং সঙ্গে প্রকৃতির একেবারে গভীরে চলে গিয়ে প্রকৃতিকে যে দেখা, প্রকৃতিকে উপভোগ করা, এই এক অন্যরকম রোমাঞ্চ করে উঠছে
1: আসলে প্রকৃতির কোলের মধ্যে থাকা এটা।
0: এবং আমি তোমাকে বলি যে আমি বছর তিনেক আগে এমন একটা হোমস্টেতে গিয়ে উঠেছিলাম, মানে বেশ কয়েকটা হোমস্টেতে উঠেছিলাম, তার মধ্যে একটা কালিম্পং জেলার একটা ছোট্ট গ্রামে গিয়ে উঠেছিলাম, সেখান থেকে অদূরে নেপাল দেখা যায়,

0: অদূরে দার্জিলিং দেখা যায়, পাহাড় দেখা যায়, মানে দূরে আলো দেখে অনুমান করতে হয় যে ওটা ওইদিকটা নেপাল, এদিকটা দার্জিলিং। তো সেই হেন একটা পাহাড়ে, মানে সেই পাহাড়ের থেকে ঠিক উপরেই, কিছুটা উপরে ট্রেক করে যেতে হয়, ঘন্টা দেড়েকের ট্রেক। ইচ্ছেগাঁও বলে একটা গ্রাম আছে, তো সত্যি যেন মানুষ ইচ্ছে করলে এরকম গ্রাম যেন পেতে পারে, অদ্ভুত ফুলে সুন্দর। এবং সেই যে পথটা ঘন কুয়াশা, মনে হচ্ছে যেন গায়ের উপর এসে তুমি আটকে পড়বে। অদূরেই, খুব কাছে যারা দু চার পা দূরে হাঁটছেন তাদের কাউকে দেখা যাচ্ছে না, ঠাহর করা যাচ্ছে না,
1: কুয়াশা
0: কুয়াশা, অদ্ভুত একটা কুয়াশার জঙ্গল। তার মধ্যে গাছগুলো বেশ একটা গায়ে এলিয়ে পড়েছে, আর তারই মধ্যে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অথচ সংকীর্ণ একটা পথ, খুব খাড়াইও নয়, যেটা অতিক্রম করা যায় না এমন খাড়াই নয়, আবার খুব যে সহজ পথ তাও নয়। তো সেই পথ দিয়ে, পাথুরে পথ দিয়ে হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে ছোট্ট সে গ্রামে গিয়ে পৌঁছলাম, ইচ্ছে গ্রাম। অদ্ভুত ফুলে সুন্দর, এবং সেখান থেকে বসে মনে হচ্ছে যেন কাঞ্চনজঙ্ঘাকে ছোঁয়া যায়। তো এই পাহাড়ে, আর এই যে এইসব কথা বলতে বলতে যেটা ভুলেই যাচ্ছি, যে সেগুলো হচ্ছে পাহাড়ি যে ঝর্ণাগুলো, পাহাড়ি নদী। পাহাড়ি নদী বলতে আমাদের রঙ্গিতের কথা মনে আছে, আসে তিস্তার কথা মনে আসে, আর পাহাড়ে সেই ঝর্ণাগুলো, সেগুলো কিন্তু কম রোম্যান্টিক নয়, কি বলো?
1: অবশ্যই, পাহাড়ে ঝর্ণার যে অদ্ভুত সৌন্দর্য, সেই তন্নি একটি ঝর্ণা, সেই ঝর্ণা যে কত কথা বলে যায় সে কথায় আসবো আমরা। তার আগে চন্দ্রিমার কণ্ঠে পাহাড়ের নদী কি বলছে সে কথায় বরং যাই, কেমন?

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: অবশ্যই, এই যে ছলছলাইয়া কলকলাইয়া, যেন মনে হচ্ছে সত্যি হয় নদীর ধারে বসে আছি, আর না হলে নদীর মধ্যে ছোট্ট একটা ডিঙি নৌকা বেয়ে চলেছি, আর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে নদীর জল ছলছল কলকল করছে, একেবারে দুকুল প্লাবন হয়ে সেই জল চারিদিকে। এই যে ছবিটা, এই ছবিটা সত্যি আমরা সেই চিত্রপটটা দেখতে পেলাম চোখের সামনে, অনুভব করছিলাম একদমই।
1: আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে তারপর আমার দেখো তার ইফেক্ট, একটা একটা টোনে আমরা কথা বলছিলাম, কিন্তু ঠিক এই গানের পর যখন আমরা ফিরে এলাম সেই টোনটা কিন্তু বদলে গেল। আসলে তার এতই একটা সম্মোহনী ক্ষমতা রয়েছে সেটা বদলে দেওয়ার। যাই হোক, আমি যে আমরা যে কথায় ছিলাম যে এই যে পাহাড়ি নদী, এবং দেখো এই যে নদীকে ঘিরে যে গল্পগুলো তৈরি হয়েছে, যে ঘটনাগুলো তৈরি হয়েছে পাহাড়কে ঘিরে, এই যদিও এই গানটা যেটা শুনলাম সেটা পাহাড়ি নদীর নয়, সেটা এমনি আমাদের স্বাভাবিক জীবনে আমাদের যে কোনো জায়গার নদীর কথা বলা হয়েছে, সে কথা তো আসবো, কারণ আমাদের তো আজকে পাহাড় জঙ্গল নদী সবেতে বেরিয়ে পড়া, কিন্তু পাহাড়ের এত গল্প রয়েছে যে সে গল্প শেষ হয়েও হতে চায় না।
0: সে তো অবশ্যই, তুমি শুধু পাহাড় নিয়েই যদি আজকে ঘুরে বেড়াও, মানে শুধু পাহাড়ে ঘুরবো আমরা, অন্য কোথাও না,
1: অন্য কোথাও যাবোই না,
0: পাহাড়ের মধ্যেই তো নদী আছে, সেই পাহাড়ের মধ্যেই ঝর্ণা আছে, সেই পাহাড়ের মধ্যেই কুটির আছে, সেই পাহাড়ের মধ্যেই খাদ আছে, আছে বিভিন্ন রকম পাখির ডাক যেগুলো অন্য জায়গায় পাবে না তুমি। ওই যে বলছিলে একদম নিস্তব্ধ, কোনো শব্দ নেই, ঠিক সেখানে কি আছে, কিসের শব্দ বলো? শুধু প্রকৃতির শব্দ।
1: আসলে তাই না, আমার মনে হয়েছে আমরা যখন এতে যাই দার্জিলিংয়ে, অনেকেই আমরা যাই যে লাভার্স মিট ভিউ পয়েন্টে, তো আমার বারবার মনে হয়েছে বহু আগে একটা জাস্ট গুজব যে ওখানে নাকি লাভাররা আত্মহত্যা করেছে, এরকম একটা গুজব শুনেছিলাম, কিন্তু তারপরে আমি কেন জানি না সেটাকে আর অনুসন্ধান করার প্রয়োজন মনে করিনি বা করিনি, এটা একটা অপারগতা ছিল বা একটা ভুল ছিল। অনেককাল পর আবারও যখন গেলাম সেই লাভার্স মিট ভিউ পয়েন্টে, নিয়ে যাওয়ার পর অনেকেই প্রশ্ন, মানে আমার হঠাৎ করে একটা মনে প্রশ্ন জাগলো, আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করছে যে কী ব্যাপার বলতে এই জায়গাটা লাভার্স মিট ভিউ পয়েন্ট কেন, এর তো অন্য ডেফিনেটলি কোনো কোথাও একটা কারণ থাকবে। তারপর খোঁজাখুঁজি করতে গিয়ে সে একটা তথ্য দিল, এবং আমি স্থানীয় মানুষজনের সঙ্গে যখন কথা বললাম, তাদের মধ্যে অনেকেই ব্যাপারটা জানতেন না, কিন্তু কয়েকজন মানুষ যারা একটু পুরনো মানুষ ওই এলাকার, তারা বললেন এই ব্যাপারটাকে কনফার্ম করলেন যে হ্যাঁ এই ব্যাপারটার আসল ঘটনা হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে দুটি নদী, একটি তিস্তা এবং একটি রঙ্গিত, একটি মানে রঙ্গিতকে কল্পনা করা হয়েছে পুরুষ নদী হিসেবে, যেহেতু তার কোনো শাখা নদী নেই, আর তিস্তার শাখা নদী আছে তাকে স্ত্রী নদী হিসেবে। তো দুজন যে জায়গায় এসেছে যে এই দুই নদীর প্রেম কথা যেখানে রচিত হচ্ছে সেটা হচ্ছে লাভার্স মিট, দুজন প্রেমিক প্রেমিকা এসে মিশছে, আর সেখানে যে ভিউ পয়েন্ট গড়ে উঠেছে সেটি লাভার্স মিট ভিউ পয়েন্ট, কি অসাধারণ। তো এমনি পাহাড়ের নদীর যে বাঁকগুলো, এবং খুব ডেফিনেটলি যারা যারা শুনছেন কথা, এবং ডেফিনেট, এবং প্রত্যেক বাঙালি ওখানে অন্তত পক্ষে গেছেন, যারাই দার্জিলিং ঘুরতে গেছেন সকলেই একবার ওই পথে গেছেন, এবং এই মুহূর্তে সকলেই আমার সঙ্গে একমত হবেন, সময় দিয়ে তুমিও একমত হবে যে ওই বাঁকগুলোতে গিয়ে, মানে শুধুমাত্র নদীর বাঁক বলছি না, পাহাড়ের সেই রাস্তার বাঁকগুলোর কথা বলছি, সেখানে গিয়ে প্রেম করেননি বা প্রেমে পড়েননি বা কারোর মন প্রেমিক হয়নি বা যার হয়তো বিচ্ছেদ হয়েছে তার প্রেমিকার কথা বা প্রেমিকের কথা মনে হয়নি, এমন মানুষ মতো বোধ হয় সম্ভব নয় পাওয়া। তো যাই হোক, এই গল্প এই কথাতে আমরা রয়েছি, পাহাড় পাহাড়কে ঘিরে, পাহাড়ি নদী, তাঁদের উপকথা, তাদের যে গল্প, সেসব নিয়ে আমাদের বেশ কিছুটা সময় আমরা ইতিমধ্যে পার করে ফেলেছি। তবে সেই পাহাড়ি নদীর বুকে যদি বৃষ্টি নেমে আসে, সে বৃষ্টি এক অনন্য সাধারণ বৃষ্টি হয়। আমরা বৃষ্টির কথা, নদীর কথা, পাহাড়ের কথা বলছি, তো পাহাড় নদীর গান তো শুনেই নিয়েছি ইতিমধ্যে, এর বৃষ্টি যদি সেখানে এসে যোগ দেয়, দেখা যাক সেখানে কোনো লাভার্স মিট তৈরি হয় কিনা,
0: দেখা যাক।
1: সৈকত মিত্রের কণ্ঠে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। রাজ্য বিধানসভায় আজ নিজেদের পূর্ণাঙ্গ বাজেট পেশ বিজেপি সরকারের। নির্বাচনী প্রচারের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আজ বড় পরীক্ষা। কেন্দ্রের বিপুল আর্থিক সহায়তার আশ্বাস এবং রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের উপস্থিতির কারণে এই বাজেট ঘিরে রাজ্যবাসীর প্রত্যাশা এখন তুঙ্গে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে তৃণমূল কংগ্রেস নেতানেত্রীদের ওপর আক্রমণ নিয়ে ফের জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, মদন মিত্র, সৌগত রায় সহ বিরোধী দলের নেতানেত্রীদের ওপর আক্রমণ করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে মঙ্গোলিয়া এবং দক্ষিণ কোরিয়ার সরকারি সফর শুরু করছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মঙ্গোলিয়া সফরে তিনি সেদেশের শীর্ষ নেতৃত্ব ও বিদেশমন্ত্রী বি বৎসেৎসেগের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর 24 ও 25 জুন তিনি দক্ষিণ কোরিয়া সফর করবেন। সেখানে বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে। আজ থেকে নতুন দিল্লিতে শুরু হচ্ছে দুদিনের ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ বৈঠক। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এবারের আলোচনার মূল বিষয় বিশ্বের বর্তমান অপ্রচলিত নিরাপত্তা চ্যালেঞ্জ। সাংসদ শশী থারুরের নেতৃত্বে গঠিত বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি কৌশলগত সীমান্ত নিরাপত্তা ও বিদেশনীতি সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করতে জম্মু কাশ্মীর ও লাদাখে 4 দিনের এক সমীক্ষা সফর শুরু করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের লক্ষ্যে কমিটি এই মাসের 25 তারিখ পর্যন্ত জম্মু, শ্রীনগর, কার্গিল ও লেহ সফর করবে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
5: সংবাদ বিরতি এবং বিজ্ঞাপনের বিরতির পর আমরা ফিরে এলাম। আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো, আর এখনো আপনার সাথে রয়েছি আমি সুদীপ্ত রায়, আর
6: রয়েছি সঙ্গে আমি সোমা। এই বর্ষা সিক্ত সময়ে, এই সময়ে দাঁড়িয়ে আমরা চলে যাচ্ছি একেবারে পাহাড়ে, কখনো পাহাড়ি ঝর্ণায় স্নান করছি, আবার কখনো বা একেবারে যেন হারিয়ে যাচ্ছি পাহাড়ের কোলে। সবুজ পাহাড় আমাদেরকে ডাকছে আজকে। আমি জানি আপনাদেরও মনের ভেতর, যারা একটু ঘুরতে ভালোবাসেন, বেড়াতে ভালোবাসেন এবং ছোট্টখাট্টো ছুটি পেলেই অমনি একটা ছোট্ট ব্যাগ হলেও সঙ্গে নিয়ে ছুটে যান পাহাড়ের বুকে, পাহাড়কে ভালোবেসে।
5: তাই
6: হ্যাঁ,
5: এরকম ব্যাপার
6: অবশ্যই। এমন অনেক বন্ধু আছেন যারা শুনছেন আজকে আমাদেরকে, তারা তাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ঠিক এই রকম কাণ্ডটাই করে থাকেন।
5: বেশ,
6: হ্যাঁ,
5: তো তাহলে দেখা যাক, একবার যাত্রা শুরু করা যাক,
6: চলো আমরাও যাই।
7: এই ঘন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়। এবার পূজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

0: রাহুল দেববর মনে একদম হুল্লোড় দার্জিলিং যাওয়া, একদম সকলকে সাথে নিয়ে, হ্যাঁ ছোটোখাটো মানুষজনকে নিয়ে একদম। যাই হোক, তো আমরা এহেন বেরিয়ে পড়া, গল্প গাই, গল্প করছি, গল্প করছি সেই মেদুরতার কথা, খাদের ধারের রেলিংটার কথা। এই খাদের ধারের রেলিংগুলো কিন্তু ভীষণ ভীষণভাবে রোম্যান্টিক, কি বলো?
1: সেখানে অনেক স্মৃতি জড়িয়ে,
0: সেখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে সেখানে, এবং ওই যে কাঞ্চনজঙ্ঘার কথা যখনই মনে হয় তখনই একদম সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘার সিনেমার কথা মনে চলে আসে।
1: সিনেমার কথা মনে করলে তো তুমি উত্তরবঙ্গের বহু সিনেমা, মানে দার্জিলিংকে কেন্দ্র করে বহু সিনেমা তৈরি হয়েছে,
0: বহু সিনেমা,
1: কিন্তু কাঞ্চনজঙ্ঘা একটু একটু স্পেশাল।
0: সেই পথের ধারে বাইনকুলার হাতে, মানে গলায় ঝুলিয়ে পাহাড়ি সান্দাল হেঁটে হেঁটে আসছেন, এবং সেখানে সেই পাহাড়ি ছেলেটা গান গাইছে, এসব মিলেমিশে মানে প্রথম পাহাড় যাওয়ার আগেই বাঙালির কিন্তু বাড়িতে বসে পাহাড় দর্শন হয়ে যায়।
1: আর তখনকার দার্জিলিং, সেই সময়কার যেটা তুমি বলছিলে না, যে সেই সময়কার কাশ্মীর, হ্যাঁ, আর বর্তমান দিনের দার্জিলিং, দুটোর মধ্যে তো অনেকটা তফাত না? সেই সময়ের কাঞ্চনজঙ্ঘা দেখা, দার্জিলিং দেখা, আর এখনকার কাঞ্চনজঙ্ঘা বা দার্জিলিং দেখার মধ্যে অনেক তফাত রয়েছে,
0: অনেক তফাত
1: আছে, হ্যাঁ, ফলে দৃশ্যপটও কিন্তু অনেক আলাদা,
0: হ্যাঁ আলাদা হয়ে যায়। এবার আমাদের গল্প যেহেতু আজকে শুধুমাত্র পাহাড় কেন্দ্রিক নয়,
1: পাহাড়ের সঙ্গে, শুধু পাহাড়ে থাকলে ভালো লাগে নাকি? এত বৃষ্টি পড়ছে, তবে ছোটখাটো পাহাড়ে যেতে ভালোই লাগে,
0: পাহাড়ে যেতে ভালো থাকবে।
1: কাঞ্চনজঙ্ঘা দেখলাম না, হয় না দেখলাম, কারণ কাঞ্চনজঙ্ঘা তো এই সময় দেখা যাবে না,
0: দেখা যাবে না, মেঘে ঢাকা হলেও তোমার ভাগ্য ভালো থাকলে দেখা পেয়েও যেতে পারো, কারণ কুয়াশার সম্ভাবনা তো নেই। হঠাৎ করে যদি একদিন মেঘ ঝলমলে রোদ পেয়ে গেলে তো ব্যাস, সোনায় সোহাগা। তো যাই হোক, আমরা একটু পাহাড়ের মধ্যেও তার অস্তিত্ব রয়েছে, আর সমুদ্রে তো রয়েছে, তো সেই বন্য অরণ্যের দিকে একবার যাই আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আমাদের তার আগে বলিনি, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে বিখ্যাত গান, এবং এই গান আমাদের সকলেরই শোনা কোনো না কোনো সময়। তো বন্ধুরা, এই গান আরেকবার আপনাদের জন্য ছিল। এখন যেটা বিষয় সেটা হচ্ছে, দেখো আমাদের বঙ্গজীবনে অরণ্যের অভাব নেই, এবং অরণ্যের যে ভার্সাটাইল অরণ্য, তার যে বৈচিত্র্য, তারও কিন্তু অভাব নেই। এখানে একদিকে যেমন আমাদের সুন্দরবন রয়েছে, ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা ঘোরার একটা অন্যরকম আনন্দ আছে, অন্যরকম ভালো লাগা আছে, ঠিক সেরকমভাবে বাঁকুড়ার জঙ্গল রয়েছে, জয়পুরের জঙ্গল, তার মধ্যে একটা আলাদা রকম ব্যাপার আছে। তো এইরকমভাবেই আবার একেবারে পুরুলিয়ার বান্দোয়ান সীমান্তে যদি চলে যাও, দুয়ারশিনী, সেখানে অন্যরকম জঙ্গল রয়েছে। তো এইরকমভাবে বহু রকম জঙ্গল, দলমার জঙ্গল রয়েছে। তো সব জঙ্গলগুলো কিন্তু আলাদা আলাদা রকম টেস্ট রয়েছে, আলাদা আলাদা রকম অভিজ্ঞতা রয়েছে।
1: একদমই তাই। তবে এই যে বর্ষাকাল যেই পড়ে গেল, অমনি কিন্তু বেশ কিছু জঙ্গল বন্ধ হয়ে যায়, মানে জঙ্গল সাফারি যেগুলো আছে এগুলো বন্ধ হয়ে যায়।
0: তবে মূলত উত্তরবঙ্গের যে জঙ্গল সাফারি যেগুলো হয়
1: সেগুলো বন্ধ হয়ে যায়, এবং তার জন্যই বলা হয় যে বৃষ্টি পুরোপুরি চলে আসার আগেই যদি জঙ্গল ঘুরে আসার পরিকল্পনা করা হয় সেটা ভালো হয়। তবে মহারাষ্ট্রের পুরুষবাদী একটা সময়ে জোনাকিদের রাজধানী বলা হতো, জানো তো। এখানে বর্ষা ঢোকার ঠিক আগে সন্ধে নামলেই গোটা জঙ্গল যেন আলোয় ফুলে উঠত, আলোয় জ্বলে উঠত। তা মানে অপ

সুন্দর সেই দৃশ্য। আর মহারাষ্ট্রের আরও একটা জঙ্গল আছে যার নাম হচ্ছে রাজমাচি, এবং লোনাভালা তো আছেই, আর কার্জটের মাঝখানে এই যে জঙ্গলটা রাজমাচি, এই জঙ্গলটা জুন মাসে একটা আলাদাই সৌন্দর্য এটায়। ইতিহাস আর প্রকৃতি যেন মিলেমিশে এখানে একেবারে একাকার হয়ে গেছে, চারিদিকে পাহাড় আর তার মাঝে হচ্ছে জঙ্গল। বর্ষার ঠিক আগে এই জঙ্গলের জোনাকের আলো দেখতে কি ইচ্ছে করছে আপনাদের?

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো। আমরা স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছি এখন 12:23 হয়ে 36 সেকেন্ড, মানে বুঝতেই পারছেন যে আরও বেশ কিছুটা, অনেকটা সময় আমরা পার করে এলেও আরও কিছুটা সময় রয়েছে গান শোনানোর জন্য এবং অবশ্যই গল্পের জন্য।
2: অবশ্যই সময় রয়েছে সঙ্গে, আর আর কে রয়েছে আপনাদের সঙ্গে?
1: আর সুদীপ্ত,
2: একদমই সুদীপ্ত আর সোমা। আজকে যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে, তখন এই যে একটু আগে বলছিলাম যে জুন মাসের সময়টা আর কি, মানে একেবারে পুরো বর্ষা চলে আসার আগে কোথায় কোথায় এরকম জোনাকি দেখা যায়? জোনাকির মানে আমার বলতে এত ভালো লাগছে, হয়তো অন্ধকার রাত্রে জঙ্গলের মধ্যে হেঁটে বেড়ানো সম্ভব না, জোনাকির যে অপূর্ব দৃশ্য, তারা সেই দৃশ্যটা হয়তো যারা এক্সপিডিশন করে তারা হয়তো অনেক বেশি ভালোভাবে উপভোগ করতে পারবে, কিন্তু সাধারণ মানুষ হিসাবেও নিশ্চয়ই কল্পনা করা যেতে পারে বা কিছু ছবি দেখেও কল্পনা করা মানে বোঝা যেতে পারে যে এটা কতটা অপূর্ব সুন্দর লাগতে পারে। এবং চারিদিকে পাহাড় আর তার মাঝখানে ভান্ডার দ্বারা জঙ্গল। কখনো গেছেন সেখানে? আমি তো যাইনি, কিন্তু বর্ষার ঠিক আগে এখানেও কিন্তু জঙ্গলে সন্ধ্যায় জোনাকির আলো সেজে ওঠে। আবার মলসেজ ঘাট বর্ষা এবং তার আগের সময়টাও কিন্তু এরকম ভাবে সেজে ওঠে, সেখানে একটা অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়। আর ভারতের কফির স্বর্গরাজ্য কর্ণাটকের কুর্গ, সেটাকে

0: কিন্তু এই তালিকাতেই ফেলা যায়। অন্ধকারের মধ্যে জোনাকিদের আলো দেখতে চাইলে এখানে অবশ্যই চলে আসতে পারেন। আর শুধু কর্ণাটকে গেলেই হবে, কেরল সেখানেও বাদ নয়। কেরলের ওয়ানাডাও সেখানেও কিন্তু আপনারা যেতে পারেন। সেখানে আপনি বসে থাকবেন অন্ধকারে, আর জোনাকিদের টিম টিম টিম টিম আলো দেখার অনুভূতি আমার মনে হয় আজীবন মনে রাখতে পারবেন আপনি।
1: তো আমরা একটা গানে চলে যাই, গানের পর আবারও ফিরে আসবো সেই জোনাকিদের দেখার অনুভূতি নিয়ে। চলে যাচ্ছে একটি গানে অনির্বাণের কণ্ঠে।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: বলো এখন এই মুহূর্তে কোথায় যাবে? দার্জিলিং তো তুমি ঘুরে এসেছো, তাই না? তো দার্জিলিং যদি না যেতে চাও, ধরো এমন কিছু বেশি সময় তোমার হাতে নেই, বর্তমানে আমাদের হাতে খুব একটা বেশি সময় থাকে না বেশিরভাগ মানুষেরই, তাই সবাই খুব ব্যস্ত। তো যদি অল্প দু একদিন ছুটি পাও, তাহলে কলকাতার খুব কাছাকাছি যদি কোনো একটা দার্জিলিং এ ঘুরে আসা যায় কেমন হয়?
1: কলকাতার কাছাকাছি আবার কোন দার্জিলিং আছে?
0: আছে আছে।
1: কিরকম?
0: মানে আমি যাইনি, কিন্তু লোকে বলেন যে এটা নাকি মানে বর্ষায় পাহাড় যদি চাও উত্তরবঙ্গে যেতে হবে এমন কোনো মানে নেই, কলকাতা থেকে তুমি কয়েক ঘন্টার মধ্যে চলে যেতে পারবে পাহাড় জঙ্গলে ঘেরা একটা গ্রাম। হ্যাঁ, অনেকেই এটাকে নাকি দক্ষিণবঙ্গের দার্জিলিং বলে থাকে।
1: কি নাম তার?
0: এই জায়গাটার নাম হচ্ছে, একটু ট্রেনে উঠতে হবে বা বাসে উঠতে হবে, একদম যানজট ছেড়ে তুমি চলে যাবে বাঁকুড়াতে, ঠিক আছে? এবার বাঁকুড়ায় গিয়ে এই জায়গাটাতে যেতে হবে তোমাকে, যেটা হচ্ছে অফবিট লোকেশন, যেটার নাম ঝিলিমিলি।
1: ঝিলিমিলি তো বাঁকুড়ার খুব বিখ্যাত লোকেশন, কিন্তু এখন কি ঝিলিমিলি অফবিট? এখন তো ঝিলিমিলি কিন্তু আর অফবিট নয়,
0: না অফবিট না হলেও
1: মেইনস্ট্রিম মেইনস্ট্রিম লোকেশনের মধ্যে চলে এসেছে
0: একদমই। কিন্তু অনেক যে আমার মতো মানুষের কাছে ওটা অফবিট, কারণ আমি যাইনি বাঁকুড়া জেলার। তুমি খাত্রার যে পর্যটন কেন্দ্র, তার মানে সেখানেই অবস্থিত এটা, বাঁকুড়া পুরুলিয়া আর পশ্চিম মেদিনীপুর জেলার তিনটের সীমানার মধ্যে।
1: তিনটের সীমানার মধ্যে একটু আগেই আমরা আমি বলার সময় বলছিলাম না যে আমাদের পশ্চিমবাংলার জঙ্গলের মধ্যে অনেক ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে বাঁকুড়ার জঙ্গল এবং ঝিলিমিলি যে জায়গা তুমি উল্লেখ করছো তার পাশে কিন্তু একটা চমৎকার পাহাড়, ঠিক বলবো না, ওই বলছি আর কি টিলা, এবং তার সঙ্গে ঘেরা জঙ্গল একসাথেই দেখা মিলে যাবে।
0: তুমি তাই, এখানকার ইউএসপি হলো দলমা পাহাড়।
1: একদম।
0: আর দলমা পাহাড়ের
1: গা ঘেঁষে যে দলমার জঙ্গল,
0: হ্যাঁ দলমার জঙ্গল, মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত শাল, মহুল, পিয়াল, শিমুল, এদের যে ঘন জঙ্গল, সেই জঙ্গলের বুক চিরে একে বেঁকে চলেছে আবার কংসাবতী নদী। বর্ষায় সবুজে সবুজ এই যে প্রকৃতি, এখানে এমন একটা মায়াবী পরিবেশ তৈরি করবে যে একেবারে সমস্ত শহুরে যে আমাদের কষ্ট ক্লান্তি সেই সমস্ত দূর হয়ে চলে যাবে। তাহলে ঝিলিমিলিতেও তো তোমরা যেতে পারো, তাই না? তাছাড়া এখানে একটা লেক আছে, সেটাও খুব সুন্দর, ওই ঝিলিমিলি থেকে কিছু কয়েক কিলোমিটার দূরে, সেটা অদ্ভুত সুন্দর একটা লেক, সেখানেও যারা ঝিলিমিলি, তুমি গেছো?
1: হ্যাঁ, ঝিলিমিলি গেছি।
0: সুতান লেক,
1: একদম।
0: হ্যাঁ, একে ঘিরে রয়েছে কুমারী বন। সুতরাং কুমারী বন, দলমা পাহাড়, বাঁধ এখানে আছে, বিখ্যাত তালবেরিয়া বাঁধ, এগুলো যেতে পারেনি। এছাড়াও গভীর জঙ্গল আর ছোট ছোট আদিবাসী গ্রাম, যেখানে আমাদেরকে একটু অন্য রকম একটা ভাইবস দেবে।
1: ঠিকই,
0: চলে যেতেই পারি আমরা, তাই না? দুটো দিনের ছুটি থাকলেই চলে যাওয়া যায়।
1: চলে যায় একটা গানে, একদিন বৃষ্টিতে দেখা যাক, সে গান অঞ্জন দত্তের কণ্ঠে।

0: আমি জানি না, তবে আমার কিন্তু ব্যক্তিগত স্তরে মনে হয় যে জঙ্গলের একটা নিজস্ব স্নিগ্ধতা আছে, জঙ্গলের একটা নিজস্ব পবিত্রতা আছে। এবং এই যে ভেজা মাটির সুঁদাগন্ধ যখন নাকে এসে পড়ে, নাকে এসে পৌঁছয়, জঙ্গলে যখন তুমি পা রাখবে তার আগে যদি এক পশলা বৃষ্টি হয়ে যায় বা ক্রমাগত বৃষ্টি চলে, দুটোর কিন্তু আলাদা আলাদা রূপ রস গন্ধ আছে। ক্রমাগত বৃষ্টির একটা অন্যরকম গন্ধ, পাতার ভেজা গন্ধ, মাটির ভেজা গন্ধ, সেটা নাকে এসে যেমন পৌঁছয়, ঠিক সেরকমভাবে অল্প বৃষ্টি বা এক পশলা বৃষ্টি তার একটা গন্ধ সেই জঙ্গলের বুকে, সে জঙ্গলের মাটির বুকে গাছের ছালে যখন পড়ে, হ্যাঁ, তো সেই দুটো গন্ধও কিন্তু পৃথক পৃথকীকরণ আমরা করতে পারি। যাই হোক, এখেন যে জঙ্গল, সেই সেই জঙ্গলেও বেরিয়ে পড়তে মন্দ লাগে না। জঙ্গলে যখন কিলোমিটার পর কিলোমিটার আমরা হাঁটতে থাকি, অবশ্যই সেখানে পথ ভুল যেন না হয় তার দিকে কিন্তু খুব কেয়ারফুল হতে হবে, কারণ সেই পথ ভুল হলে সেখান থেকে জঙ্গলের সমস্ত পথকে কিন্তু মোটামুটিভাবে একই রকম লাগে, একই রকম দেখতে লাগে,
1: ল্যান্ডমার্ক পাওয়া যায় না,
0: ল্যান্ডমার্ক পাওয়া মুশকিল হয়। তো তাই সেক্ষেত্রে
1: ল্যান্ডমার্ক তো নেই, কিছু গাছমার্ক হতে পারে,
0: গাছমার্ক হতে পারে। তো সেক্ষেত্রে
1: গাছমার্ক হলে খুব মুশকিল, কারণ একই ধরনের গাছ তো থাকতেই পারে, তাই
0: হারিয়ে যাওয়াটুকু যদি অ্যাভয়েড করা যায় তাহলে কিন্তু জঙ্গলের ঘোরার একটা আলাদা মজা তো রয়েছে।
1: হ্যাঁ, আর এই জঙ্গল সাফারির ক্ষেত্রেও কিন্তু অনেক জঙ্গল তো বন্ধ হয়ে যায়, যেটা আমরা বলছিলাম যে উত্তরবঙ্গের কিছু জঙ্গল বন্ধ হয়ে যায়, কিন্তু সব জঙ্গল তো বন্ধ হয় না, আর কিছু কিছু বাফার জোন রয়েছে, সেই জোনগুলোতে কিন্তু আপনারা ঘুরে বেড়াতে পারেন।
0: বন্ধ হলেও জঙ্গলের আশেপাশে, জঙ্গলের ভেতরে যাওয়া যায় না, কিন্তু জঙ্গলের আশেপাশে তো তুমি যেতেই পারবে।
1: হ্যাঁ, আশেপাশে যেতে পারি, এবং কিছু কিছু অভয়ারণ্য বা কিছু কিছু জঙ্গল রয়েছে যে জায়গাগুলোতে তুমি বিশেষ বিশেষ বাফার জোনগুলো তো খোলাই থাকে মানুষের জন্য, এবং সেখানে এই বর্ষাকালে কিন্তু স্পেশালি বেশ কিছু জীবজন্তু দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আর ঠিক সেই কারণে অনেকেই টার্গেট করেন এই ধরনের জঙ্গল।
0: আবার জঙ্গলের একটা নিজস্ব সমীকরণ আছে। কিরকম সমীকরণ? মানে জঙ্গল সাফারির যেটা সব থেকে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে যে যখন জঙ্গল খোলে, মানে ধরো অনেকদিন বন্ধ রয়েছে, তো বন্ধ থাকার পরেই যখন জঙ্গল খোলে, তো সবাইকে চেষ্টা করবো, যারা জঙ্গলে যান রীতিমতো, তারা যেন এটা মনে রাখেন যে জঙ্গল প্রথম তখনই যেতে হবে যখন জঙ্গলে যেদিনকে খুলছে, সেদিনকে কি হয়, সেদিনকে অনেক বেশি সংখ্যক যে জীবজন্তু আছে তাদের দেখা মেলে জঙ্গলে, কারণ তারপর যত মানুষজন যেতে থাকেন, যত মানুষ যাওয়ার সংখ্যা বাড়তে থাকে,
1: ওরা সতর্ক হয়ে যায়,
0: তত ওই জীবজন্তুরা সতর্ক হয়ে যায় এবং তারা জঙ্গলের ক্রমাগত ভিতরে গভীরে চলে যেতে থাকে।
1: একদমই, এটা কিন্তু দারুণ একটা বিষয়, যেটা হয়তো আমি এখনো পর্যন্ত ভাবিনি, তুমি আমাকে এই পথ নির্দেশটা দিলে যে সত্যিই তো এই এই যে বেশ কিছুটা সময়ে জঙ্গল বন্ধ থাকলো, তখন তো জীবজন্তুরা একেবারে তাদের পুরোটাই খোলা উদ্যান, তাই না, তারা যেখানে খুশি যখন খুশি চলে যাচ্ছে, ঠিক সেইখানে হঠাৎ করে যখন একদিন মানুষ আসলো তখন সত্যি অনেক জীবজন্তু কিন্তু দেখা যেতে পারে। সুতরাং এটাও যারা জানেন না তাদের জন্য এটা একটা টিপস সুদীপ্ত দিয়ে দিল, আর আমার কাছে অবশ্যই, কারণ আমি হয়তো অনেক জায়গায় ঘুরেছি কিন্তু জঙ্গল যে খুব বেশি ঘুরতে পেরেছি তা নয়। তাই আজকে খুব ইচ্ছা ছিল যে আজকে যেহেতু রেইন ফরেস্ট ডে, তাই আজকে এরকম জঙ্গল এবং বন এবং তার সঙ্গে বৃষ্টি, এই যে মাখামাখি, এই যে মিশেল ব্যাপারটা, এই মিশেল ব্যাপারটার মধ্যে থেকে আমি কিছু রসদ সংগ্রহ করব, যাতে আগামী দিনে যখন পাহাড়ে যাব বা জঙ্গলে যাব তখন ঠিক কোন সময় গেলে ভালো হয় এবং কোন কোন রূপটা দেখতে পারি এটাও আমি একটু ভেবে নিতে পারবো।
0: চলে যায় একটা গানে, অনেক অরণ্য পার হয়ে।

0: অরণ্য ঘুরে নিয়ে আবার তো সেই আমাদের ইটকাট পাথরের জঙ্গলে ফিরে আসতে হবে।
1: এবং স্টুডিওর ঘড়িও জানাচ্ছে যে আমাদের হাতে সময় বিশেষ নেই, মানে আজকের অনুষ্ঠানের জন্য সময় বিশেষ নেই
0: না, অলরেডি 12:51 হয়ে গেছে।
1: তো আমরা ইতিমধ্যেই বেশ কিছুটা পাহাড় জঙ্গল, বিশেষত পাহাড় জঙ্গল, নদীর ঘোরার কথা খুব অল্পই আজকে উল্লেখ করেছি, কিন্তু পাহাড় জঙ্গলের এত উপমা, পাহাড় জঙ্গলের এত বিস্তৃতি, এত গভীরতা, সে ঘুরতে ঘুরতে আমাদের সময় প্রায় পেরিয়ে গেছে। এবং একেবারে সময় যখন শেষ, প্রায় শেষের মুখে, তো আমরা চলে যাব, কিন্তু যাওয়ার আগে আরও দুটি গান আপনাদের শুনিয়ে যাব। কিন্তু যেটা বলার, যে মনের অভ্যন্তরে সেই মনটিকে বাঁচিয়ে রাখুন যে সবসময় বেড়াতে যাবার বা বেরিয়ে পড়ার, এই বেরিয়ে পড়া যে খুব বিলাসবহুল হতে হবে, এই বেরিয়ে পড়া যে খুব ব্যয়বহুল হতে হবে, এই বেরিয়ে পড়া যে খুব লাক্সারিয়াস হতে হবে, এর কোনোটাই না হলেও চলে। এই বেরিয়ে পড়ার জন্য নিছক একটা মন থাকা দরকার। এই বেরিয়ে পড়ার জন্য তার আমাদের চারপাশকে ঘিরে যে প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতির উপাদানগুলো সম্বন্ধে সচেতন হওয়া দরকার, এবং যে ভার্সেটাইল ভূমি রয়েছে আমাদের চারপাশে, সেইগুলো সম্বন্ধে আমাদের যদি ভালো লাগা, ভালোবাসা, আবেগ থাকে, তাহলে আমরা অনায়াসেই সেই বেরিয়ে পড়াগুলোকে উপভোগ করতে পারবো, ছুঁতে পারবো, এবং তার যে অনুভূতি সেটা কিন্তু বিগ বাজেট বেরিয়ে পড়া কেউ হার মানাতে পারে।
0: অ্যাকচুয়ালি আমি যেটা বুঝলাম, মেন বেড়ানোর বিষয়টা হচ্ছে আবেগ এবং অনুভূতি, এই দুটো যখন আমাদের মাথায় চাড়া দেয় তখন আমরা বেরিয়ে পড়ি। তবে কিছু মানুষ আছেন যারা ওই যে সুদীপ্ত বলছিল না, যে ব্যয়বহুল, বিলাসবহুল ইত্যাদি ইত্যাদি, তারা অনেকেই চান যে সারা বছর এখানে কষ্ট করছি, কেন আমরা ঘুরতে যাচ্ছি, তখন আমরা প্রচুর খরচ করব না, বিলাসবহুলভাবে থাকবো না। কিন্তু কোথাও বেড়াতে গেলে, বিশেষত আমরা যখন প্রকৃতি এক্সপ্লোর করতে যাই,

0: আমার মনে হয় তখন এই বিলাসিতা বা ব্যয়বহুলতা, ব্যয় তো হবে কিছু না কিছু অবশ্যই, কিন্তু ওই দিকে নজরটা না দিয়ে কীভাবে সম্পূর্ণ প্রকৃতিটাকে উপভোগ করা যায়, যেটা আমরা এখানে একেবারে শহরের বুকে আমরা কিছুতেই উপভোগ করতে পারবো না। সেই নিস্তব্ধতা, সেই ছুপে ছুপে কথা বলছে যেন কেউ কানের কাছে এসে, সেই ফিসফিসানি, এইগুলো যেন অনুভব করি। আর তাছাড়া বিলাসবহুলভাবে থাকার সময় তো আছেই, কিন্তু প্রকৃতি সব ঋতুতে, প্রকৃতি তো সমান থাকে না, তাই প্রত্যেকটা ঋতুতে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা রূপ। সেই রূপ, রস, গন্ধ, স্পর্শ, এগুলোকে একটু যদি আমরা অনুভব করতে পারি, আমার মনে হয় যে অনেকটা বড় পাওয়া হবে, তাই নয় কি সুদীপ?
1: তবে দুটো গান শোনানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু যা মনে হচ্ছে যে
0: আসলে আমরা তো আবেগ অনুভূতির মানুষ, তাই এখানে দুটো গানের জায়গায় হয়তো আমাদের একটা গানই, কারণ
1: একটা গানই আমাদেরকে শেষ করতে হবে,
0: কারণ আবেগ মানে আবেগ তাড়িত হয়ে গেলে আমরা আবার একটু অন্যরকম হয়ে যাই।
1: তারপরে বেড়ানোর আনন্দ যখন থাকে তখন মানুষের অনেক কথা বলার থাকে, আবার কিছু না বলারও থাকে, কারণ যারা অনেক কথা বলেন বা যারা নিস্তব্ধতা চান সকলেই কিন্তু বেড়াতে ভালোবাসেন। অনেকেই হয়তো দৈনন্দিন জীবনে অনেক কথা বলতে হয়, অনেক প্রয়োজনীয় কথা বলতে হয়, অনেক অপ্রয়োজনীয় কথা বলতে হয়, অনেকের মন রাখার জন্য বলতে হয়, মন পাওয়ার জন্য বলতে হয়, কিন্তু সকলেই চান যে তার থেকে হয়তো বা অনেকে চান যে তার থেকে নিষ্কৃতি। সেই যে নিষ্কৃতি তখন হতে পারে যখন মানুষ একটা নিজের মতন জায়গায়, নিজের মতন পরিবেশ, অনেকে বেড়াতে যান শুধুমাত্র এই কারণে। আমি এমন অনেক রেফারেন্স দিতে পারি, অনেক অনেক বিখ্যাত মানুষজন যারা বেরিয়ে পড়তেন শুধুমাত্র বই পড়বেন বলে, শুধুমাত্র একটা প্রকৃতিতে, পরিবেশে, এবং তাদের মধ্যে কে নেই, তাদের মধ্যে বিখ্যাত কবি রয়েছেন, সাহিত্যিক রয়েছেন, রাজনৈতিক কর্মী রয়েছেন, খেলোয়াড় রয়েছেন, যারা সকলেই বেরিয়ে পড়তেন শুধুমাত্র কয়েকটা দিন বই পড়বেন বলে। অতএব মানে বোঝাই যাচ্ছে যে প্রতিদিনকার যে ব্যস্ততা, প্রতিদিনকার যে কোলাহল, তার থেকে বেরিয়ে পড়ে একদম মনকে অচঞ্চল রাখা। আর এই ক্ষেত্রে একটা সিনেমার কথা যদি আমি উল্লেখ করি, সেটা হচ্ছে অরণ্যের দিন রাত্রি, যেখানে প্রথমেই গিয়ে একদম খবরের কাগজগুলোকে, যেটা একমাত্র যোগাযোগ রাখার একটা ক্ষীণ চান্স ছিল, সেটাকে পুড়িয়ে দিয়ে উদযাপন করা হলো যে আমরা বিচ্ছিন্ন, যাই হোক
0: প্রকৃতই অরণ্যে এসে পৌঁছেছে এবং কোনো রকম সভ্যতার সঙ্গে যোগাযোগ
1: করতেই হবে। আমরা গানে চলে যাব, তবে আবারও ফিরে আসবো ঠিক এক ঘন্টা পর দুপুরের নাটক নিয়ে। শুনতে থাকুন 107 AIR FM Rainbow।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার বিধানসভায় আজ তাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত চলতি অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 60 কোটি 70 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করে দাবি করেছেন এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। বাজেটের মূল বার্তা সামাজিক সুরক্ষা অব্যাহত রাখা, কর্মসংস্থান বৃদ্ধি, সরকারি কর্মীদের আর্থিক স্বস্তি এবং পরিকাঠামো উন্নয়ন। বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 20% বাড়ানো হয়েছে, এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মোট ডিএ বেড়ে দাঁড়াবে 38%। এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে, পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। অন্যদিকে সিভিক ভলান্টিয়ার গ্রিন পুলিশ কর্মীদের বেতন 2000 টাকা বাড়ানো হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশা কর্মীদের বেতন বাড়ানো হয়েছে 5000 টাকা। কর্মসংস্থানের ক্ষেত্রে বড় প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার, আগামী দিনে 100,000 পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 20,000 পুলিশ বিভাগে এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ হবে। মোট নিয়োগের 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য, পাশাপাশি অগ্নিবীরদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও ঘোষণা করা হয়েছে। সাংসদ শশী থারুরের নেতৃত্বে গঠিত বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি কৌশলগত সীমান্ত নিরাপত্তা ও বিদেশ নীতি সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করতে জম্মু কাশ্মীর ও লাদাখে 4 দিনের এক সমীক্ষা সফর শুরু করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের লক্ষ্যে কমিটি এই মাসের 25 তারিখ পর্যন্ত জম্মু, শ্রীনগর, কার্গিল ও লেহ সফর করবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ডক্টর জয়শঙ্কর মঙ্গোলিয়া সেদেশের বিদেশমন্ত্রী বি বাতসেৎসেগের সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। রাজ্য সরকার সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্গ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বিধানসভায় আজ নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্গ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আগামী দিনে 1 লক্ষ শূন্য পদে নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগের 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি অগ্নিবীরদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও জানানো হয়েছে। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আয়ুষ্মান প্রকল্পের জন্য 3,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার জন্য 550 কোটি টাকা বরাদ্দ। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এই বাজেটে মানুষের প্রয়োজনের প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নাগরিকদের সুরক্ষা, মর্যাদা এবং ভয়মুক্ত পরিবেশ গড়ার পাশাপাশি সাংস্কৃতিক পুনরুত্থান এবং কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব পেয়েছে এই বাজেটে। সেবা, শিল্প, জ্ঞানশক্তিকে সামনে রেখে আজকের বাজেট বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ও শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। অগ্রাধিকার পেয়েছে শিল্প ও কৃষি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী জুলাই মাস থেকে সরকারিভাবে জনতার দরবার কর্মসূচি শুরু করবেন। বর্তমানে সল্টলেকের বিজেপি দপ্তর থেকে এই কর্মসূচি চলছে। বিধাননগরে সেচ দপ্তরের অতিথিশালাকে বেছে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল ওই অতিথিশালা ঘুরে দেখেন। জনতার দরবারের জন্য পরিকাঠামো সামান্য পরিবর্তন প্রয়োজন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।

আজকের নাটক মানবিক অপরাধ, কাহিনী আর্থার কোনান ডয়েল, বেতার নাট্যরূপ উৎপল সরকার, প্রযোজনা সৌমেন বসু, নাটক মানবিক অপরাধ।

0: বিরক্তিকর। ও বাবা, কনকনে ঠান্ডায় শরীর জমে যাচ্ছে। তার মধ্যে ভোর রাতে কি ঠান্ডা রে বাবা। এ কি হোমস, তুমি এত ভোরে? এখনো তো আলো ফোটেনি। এসো এসো, খুব জরুরি কিছু, বসো।
1: বসার সময় নেই, চলো তৈরি হয়ে নাও, বেরোতে হবে এক্ষুনি।
0: কি তুমি কি পাগল হলে? রাত ভোর তুষার পড়েছে, ঠান্ডায় জমে যাবার উপক্রম, এর মধ্যে কোথায় যাবে?
1: সময় নষ্ট না করে একটু তাড়াতাড়ি করো বার্সন, প্লিজ। প্রতিটি সেকেন্ড এখন আমার কাছে মূল্যবান।
0: হ্যাঁ, একটু কফি খাবে তো নাকি?
1: কফি খেয়ে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই, প্লিজ।
0: বুঝলাম, রহস্যের একটা গন্ধ পাচ্ছি। কি হয়েছে সেটা তুমি এখন বলবে না জানি, তাতে সময় নষ্ট হবে, কিন্তু কোথায় যেতে হবে সেটা বলবে তো।
1: আপাতত চেয়ারিং ক্রস স্টেশন, ওখান থেকে ট্রেনে কেন্ট। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ট্রেনটা মিস করবো আমরা।
0: ওকে ওকে ওকে।

0: ঘটনাটা কি এবার বলতো হোমস?
1: আজ ভোর রাতে এই টেলিগ্রামটা পাঠিয়েছেন ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স। নাও পড়ে দেখো, সব বুঝে যাবে।
0: ডিয়ার মিস্টার হোমস, আপনার সাহায্য দরকার। কোনো জিনিস নাড়াচাড়া করা হবে না আপনি না আসা পর্যন্ত। কেবল লেডি অস্টেসকেই রেহাই দেওয়া হচ্ছে। স্যার অস্টেসকেও এইভাবে বেশিক্ষণ রাখা সম্ভব হবে না। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন।
1: কি বুঝলে?
0: স্যার অস্টেস মারা গেছেন বলেই মনে হচ্ছে, আর হপকিন্স দেখছি একেবারে ভেঙে পড়েছে।
1: আমারও তাই ধারণা। খুন খারাপই ব্যাপার, সেজন্য লেডিকে সামলাবার জন্য এত চিন্তা। আমরা বোধহয় এসে গেলাম, ফরেস্ট স্টেশনে নামতে হবে, চল। এসো ভার্সন,

0: আসুন মিস্টার হোমস। গুড মর্নিং। গুড মর্নিং মিস্টার ওয়াটসন, আপনি এসেছেন দেখে ভালো লাগলো।
1: ঘটনাটা কি ঘটেছে বলো তো হপকিন্স?
0: এই সাত সকালে আপনাদের কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। প্রথমটা খুব ঘাবড়ে গিয়েছিলাম, ঠিক ধরতে পারছিলাম না কাদের কীর্তি হতে পারে। এখন জলের মতো পরিষ্কার।
2: কিরকম?
0: জ্ঞান ফিরে আসার পর ভদ্রমহিলার মুখে ঘটনার পরিষ্কার বিবরণও পাওয়া গেছে। ঠিক সময় জানতে পারলে এই ঠান্ডায় আপনাদের আর কষ্ট দিতে হতো না। লুইহ্যামের সিদেল চোরেদের সেই দলটার কীর্তি
1: বলো কি? সেই তিন র্যান্ডাল?
0: হ্যাঁ, বাপ আর দুই ছেলে। দিন পনেরো আগেই সিডে নামে একটা ঘটনা ঘটিয়েছিল। প্রত্যক্ষদর্শী কয়েকজনের কাছ থেকে তাদের চেহারার বর্ণনা পাওয়া গেছিল। এখনকার কাজটাও যে তাদের, তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।
1: স্যার, অস্ট্রিস কি মারা গেছেন হপকিন্স?
0: হ্যাঁ, মাথা খুলি ছাতু হয়ে গেছে।
1: লাশ কোথায়?
0: খাওয়ার ঘরে। এখনই যাবেন?
1: অফকোর্স।
0: তার আগে লেডির কাছ থেকে পুরো ঘটনার বিবরণটা শুনে নিলে ভালো হতো না?
1: বেশ, তাই চলো এসো পারসন।
3: আসুন আসুন মিস্টার হপকিন্স।
0: না না না, আপনার ওঠার দরকার নেই, আপনি আপনি শুয়ে থাকুন।
3: থেরেসা, থেরেসা, এদের বসতে দাও।
4: হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, আপনি ব্যস্ত হবেন না, আপনি ব্যস্ত হবেন না, বসুন বসুন, আপনারা কফি খাবেন তো?
0: কে মিস্টার হোমস, কফি?
1: তা চলতে পারে।
4: আপনারা কথা বলেন, আমি কফি নিয়ে আসছি। ম্যাডাম, আপনি বেশি নড়াচড়া করবেন না, আমি আসছি।
0: আলাপ করিয়ে দিই, ইনি বিখ্যাত গোয়েন্দা মিস্টার শার্লক হোমস।
1: নমস্কার।
0: আর ইনি হচ্ছেন ডক্টর ওয়াটসন, মিস্টার হোমসের সর্বক্ষণের সঙ্গী।
3: নমস্কার।
2: নমস্কার।
0: আমি তো দিশেহারা ওদের টেলিগ্রাম করে দিয়েছিলাম, টেলিগ্রাম পেয়ে এরা ছুটে এসেছেন।

0: আপনার কাছে সব শুনে এখন মনে হচ্ছে শুধু শুধু এদের কষ্ট দিলাম।
1: আচ্ছা, ঘটনাটা কি ঘটেছিল বলুন তো।
2: দেখুন, বলতে যখন হবে সবই বলবো আমি, গোপন করে আর কি লাভ। দেখুন, বছর খানেক হলো আমার বিয়ে হয়েছে স্যার অস্টেসের সঙ্গে। তার সঙ্গে আমার জীবন কাটছিল, কিন্তু কিন্তু কত রাতে যা ঘটতে দেখলাম, এমন এমন ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না জানেন। ভাবলে এখনো
1: ম্যাডামের হাতে দেখছি একটা জব্বর চোট লেগেছে।
2: না না, ওটা কিছু না, গত রাতের ভয়াবহ ব্যাপারের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই।
1: বেশ বেশ, আচ্ছা আপনি এবার বলুন যে ভয়াবহ ব্যাপারটা কিভাবে ঘটলো।
2: এই বাড়ির নতুন তৈরি অংশটায় চাকর বাকরেরা ঘুমোয়।
1: আচ্ছা,
2: মাঝখানের ব্লকটায় থাকি আমরা, পেছন দিকে রান্নাঘর আর উপরে শোয়ার ঘর। আমার ঘরের ওপরেই ঘুমোয় আমার পরিচারিকা থেরেসা, ওই যে যে এইমাত্র আপনাদের জন্য কফি আনতে গেল।
1: এদিকটায় কে থাকে?
2: কেউ না, ওখানকার কোনো শব্দ ওই দূরের ব্লকে পৌঁছয় না। ডাকাতরা এই খবর নিশ্চয় জানত, তাই তাই এভাবে কাজ সারতে পেরেছে।
1: ঘটনাটা যখন ঘটে আপনি তখন কি করছেন?
2: রাত 10:30 শুতে চলে যান স্যার অস্টেস। আমি তখন এই ঘরে বসে বই পড়ছিলাম। রাত 11টা নাগাদ উঠে বাড়িটা ঘুরে দেখতে বেরোলাম। মানুষটার উপর ভরসা না করে প্রতিদিনই আমি শুতে যাবার আগে ঘুরে ঘুরে সব ঘর দেখে নিতাম। কালো কালো, সবশেষে সবশেষে খাবার ঘরে ঢুকেছি, আর তারপর
1: তারপর বলুন ম্যাডাম, তারপর কি ঘটেছিল?
2: বড় জানালাটা খোলা ছিল, বন্ধ করার জন্য পর্দা সরিয়ে ফেলতেই চওড়া কাঁধওয়ালা একজন লোকের মুখোমুখি হয়ে গেলাম। তার পিছনে আরো দুজন লোক, তারা ঘরে ঢোকার চেষ্টা করছে। মুখোমুখি হতেই বয়স্ক লোকটা আমার কবজি চেপে ধরলো। আমি আমি চিৎকার করতেই প্রকাণ্ড একটা ঘুষি মারলো আমার চোখের উপর, ছিটকে পড়ে গেলাম মেঝের উপর। কয়েক মিনিট বোধহয় জ্ঞান ছিল না, তারপর তারপর যখন জ্ঞান ফিরে এলো দেখলাম ঘন্টা টানার দড়িটা ছিঁড়ে নিয়ে ওক কাঠের একটা চেয়ারের সঙ্গে ওরা আমাকে বেঁধে ফেলেছে। মুখেও রুমাল পেঁচে দিয়েছে যাতে যাতে চিৎকার করতে না পারি।
1: ম্যাডাম, তারপর তারপর
2: উপর থেকে শব্দ পেয়ে আমার আমার স্বামীর প্রতি সন্দেহ হয়েছিল। কাঠের কাঠের একটা ছড়ি নিয়ে এ সময় ঘরে ঢুকলেন তিনি। একজনের দিকে ছুটে যেতেই সে বয়স্ক লোকটা চুল্লি খোঁজানো লোহার রডটা তুলে নিয়ে প্রাণপণ শক্তিতে বসিয়ে দেন তার মাথায়। কি ভয়ঙ্কর দৃশ্য! একটাও শব্দ বেরোলো না, ওর ধপ করে মেঝে বসে পড়ে স্থির হয়ে গেল দেহটা। এই সময় আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম।
1: আপনার জ্ঞান ফিরল কখন?
2: বোধহয় খুব অল্প সময়ের মধ্যেই। চোখ মেলে দেখলাম সাইডবোর্ড থেকে রূপোর বাসনপত্র নামিয়ে জড়ো করেছে চোরেরা। সাইডবোর্ডে এক বোতল মদ ছিল। দেখি দেখি তিনজন তিনটে গ্লাসে ঢেলে নিয়েছে। এই সময় ভালো করে দেখার সুযোগ পেলাম তিনজনকে। বয়স্ক লোকটার মুখে এক গাল দাড়ি, আর অন্য দুজন একেবারে ছেলে মানুষ, গোফদাড়ি গজায়নি। দেখে মনে হলো বাবার দুই ছেলে। এরপর আমার বাঁধনটা পরীক্ষা করে বাসনপত্র সঙ্গে নিয়ে ওরা ঘর থেকে বেরিয়ে পড়ল।
3: কিন্তু আপনাকে মুক্ত করলো কি, সেটা তো বললেন না।
2: থেরেসা, আমার পরিচারিকা, আমি প্রাণপণ শক্তিতে ধস্তাধস্তি করে কিছুক্ষণের মধ্যেই মুখের বাঁধনটা আলগা করে ফেলেছিলাম। তারপর আমার চিৎকার চেঁচামেচি শুনে থেরেসা এসে দড়ির বাঁধনটা আলগা করে খুলে দিল। অন্যান্য চাকর বাকুরেরাও ততক্ষণে এসে গেছে। তারপর পুলিশকেও খবর পাঠালাম। এরপর আমার আর কিছু বলার নেই।
4: একি একি ম্যাডাম, আপনি আবার উঠে বসেছেন? চোখের ওপরটা কি মারাত্মক ভাবে ফুলে উঠেছে এখনো, আর আপনি এই অবস্থায়? মিস্টার হোমস, এই নিন কফি।
1: থ্যাংকস।
4: আপনারাও নিন।
1: আচ্ছা, আপনি তো থেরেসা, ম্যাডামকে দেখাশোনা করেন?
4: আগে আগে হ্যাঁ,
1: আপনাকে কয়েকটা প্রশ্ন করব।
4: হ্যাঁ বলুন।
1: আচ্ছা, গত রাতে যখন ঘটনাটা ঘটে তখন আপনি কোথায় ছিলেন?
4: আমি জানলার ধারে বসেছি।
1: স্ট্রেঞ্জ, এই অসম্ভব কনকনে ঠান্ডায় খোলা জানলার ধারে আপনি বসেছিলেন। বেশ। আচ্ছা, সেই সময় আপনার নজরে কিছু পড়েনি?
4: হ্যাঁ পড়েছিল তো, পড়েছিল। লজের ফটকের সামনে তিনটে লোক। ব্যাপারটা নিয়ে তখন বিশেষ মাথা ঘামাইনি।
1: কখন থেকে তাহলে মাথা ঘামালেন ব্যাপারটা নিয়ে?
4: এই ঘন্টাখানেক পরে লেডি অস্টেস মানে ম্যাডামের চিৎকার কানে এলো। এক দৌড়ে নেমে এসে দেখি কাঠের চেয়ারে আষ্টে পৃষ্ঠে বাঁধা বেচারি, ঘরময় ছড়িয়েছে রক্ত আর ঘিলু। ও, সে কি ভয়াবহ দৃশ্য!
1: আর ওই ভয়াবহ দৃশ্যের মধ্যেই বাঁধা অবস্থায় চিৎকার করছিলেন আপনার ম্যাডাম, তাই তো?
4: হ্যাঁ। ওই দৃশ্য চোখের সামনে দেখলে কোনো মেয়ের পক্ষে মাথা ঠিক রাখার কথা নয়। বেচারির মানসিক অবস্থাটা আপনারা একবার ভাবুন। আর সওয়াল করবেন না, প্লিজ প্লিজ, ওকে একটু বিশ্রাম নিতে দিন। ম্যাডাম শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, আস্তে। এই তো।
3: কি ব্যাপার বলতো হোমস, এভাবে কথার মাঝখানে হঠাৎ থেরেসা ম্যাডামকে?
1: তোমার কি মনে হচ্ছে?
3: হয়তো কিছু আড়াল করতে চাইছে থেরেসা।
1: হপকিন্স, শুনছো ডক্টর ওয়াটসন কি বলছে?
5: আরে না না, ব্যাপারটা তা নয়। শিশু অবস্থায় তার ধাইমার কাজ করেছে, বিয়ের পর অস্ট্রেলিয়া ছেড়ে থেরেসা লেডির সঙ্গে এখানে চলে এসেছেন, একেবারে মায়ের মমতে আগলে রেখেছেন ম্যাডামকে।
1: তাহলে তো এদের দুজনের জবানবন্দি অনুযায়ী গোটা ব্যাপারটা এখন জলের মতো পরিষ্কার। কেবল একটা গ্রেপ্তার করলেই কেসটা মিটে যায়, তোমারও তো তাই মত হপকিন্স?
5: নিশ্চয়ই, এ ব্যাপারে আমি 100% নিশ্চিত। ওই র্যান্ডলদেরই কাজ এটা।
1: ওকে, তো যাওয়ার আগে একবার লাশটা দেখে যেতে চাই, কি বলো ওয়াটসন?
3: নিশ্চয়ই, চলো।
1: লক্ষ্য করো ওয়াটসন, মাথার আঘাতটা কিন্তু ভয়াবহ।
3: দেখি মনে হচ্ছে পাশবিক শক্তিতে ডান্ডাটা দিয়ে আঘাত করা হয়েছিল।
5: মনে হচ্ছে এই বয়স্ক লোকটাই আঘাতটা করেছিল।
1: র্যান্ডলদের কাজ যখন বলছো, তখন তো একটা গ্রেপ্তার করলে সমস্যাটা মিটে যায়।
5: লোকটা সম্পর্কে সব রেকর্ডই আমাদের দপ্তরে রয়েছে।
1: আচ্ছা,
5: মাঝখানে শুনেছিলাম আমেরিকা পালিয়েছে।
1: ও,
5: এখন দেখছি আমাদের নাকের ডগাতেই ঘুরে বেড়াচ্ছে। তবে এবারে চোখে ধুলো দিতে পারবে না, বন্দরে বন্দরে খবর চলে গেছে।
1: কিন্তু একটা ব্যাপারে আমার খুবই খটকা লাগছে, লেডি অস্টিসের কাছ থেকে তাদের চেহারার বর্ণনা পুলিশ পেয়ে যাবে, এটা জানা সত্ত্বেও বজ্রমহিলাকে তারা এভাবে রেখে চলে গেল কেন?
3: ঠিকই বলেছ, তাকে শেষ করে ফেলাই স্বাভাবিক কাজ ছিল। হয়তো অজ্ঞান অবস্থায় দেখে হত্যার চেষ্টা করেননি। ভালো কথা। হপকিন্স, স্যার অস্টির সম্বন্ধে কিছু জানাতে পারো?
5: যতদূর শুনেছি স্বাভাবিক অবস্থায় দয়ামায়ের অভাব ছিল না, কিন্তু নেশা করলে পুরোপুরি পিশাচ হয়ে যেতেন। থেরেসাকেও একবার মদ রাখার ডিক্যান্টার ছুঁড়ে মেরেছিলেন। যদ্দূর মনে হচ্ছে স্যার, তার অভাবে এ বাড়ির লোকজনের খুব একটা অসুবিধা হবে না।
1: ওয়াটসন, জাস্ট ওয়াচ ইট।
3: চেয়ারে জড়ানো লাল দড়ির গিট।
1: দড়ির এই গিটগুলো কিন্তু জাটতার পক্ষে দেওয়া সম্ভব নয়, একেবারে পাকা হাতের কাজ। হপকিন্স, চোরের দল বেপরোয়া ভাবে দড়িটা টেনে ছিঁড়েছে, ঘন্টার শব্দ শুনে বাড়ির লোক জড়ো হতে পারে, এটা জানা সত্ত্বেও কাজটা করার সাহস পেল কি করে তারা?
5: আমিও ব্যাপারটা নিয়ে ভেবেছি মিস্টার হোমস। বয়স্ক লোকটা বাড়ির সব খবরই রাখত, জানতো নিশ্চয়ই কোন সময় রান্নাঘরের লোকজন পাশের কোয়ার্টারে শুতে চলে যায়। সেই সময় রান্নাঘরের ঘন্টার শব্দ কারোর কানে পৌঁছানো সম্ভব নয়। মনে হচ্ছে চাকর বাকর কারোর সঙ্গে যোগাযোগ ছিল।
1: আচ্ছা, যাওয়ার সময় চোরেরা কি কি নিয়ে গেল?
5: বিশেষ কিছুই নিতে পারেনি, মাত্র হাফ ডজন রুপোর প্লেট। লেডির ধারণা স্যার অস্টেশের মৃত্যুতে বিচলিত হয়ে পড়েছিল তারা, তাই আর বাড়ি লুট করা হয়ে ওঠেনি।
1: লেডি অস্টিসের সব কথাই সত্য মনে হচ্ছে, ঘরের প্রতিটি জিনিসই তার চাক্ষুষ প্রমাণ। ওরা তো মদও খেয়েছে, তাই না? এই গ্লাস তিনটে একবার দেখা যাক।
5: বোতল আর গ্লাস যেভাবে রেখে গেছে সেভাবেই রেখে দিয়েছি আমি। এই তো সেলারের পাশে সাইডবোর্ডে দেখুন না,
1: মদের দাগ লেগে রয়েছে প্রত্যেকটির গায়ে। কিন্তু
3: কিন্তু
1: লক্ষ্য করো ওয়াটসন, একটা মাত্র গ্লাসের নিচে পুরনো মদে যে স্বর পড়ে তারই খানিকটা তলানি, অথচ বোতলের তিন ভাগের দুভাগ এখনো ভর্তি। তার মানে ওয়াটসন, তোমার পায়ের কাছে ওটা কি পড়ে আছে?
3: পায়ের কাছে? ও তাই তো, একটা ছিপি।
1: দাঁতো দাঁতো দেখি।
3: এই নাও
1: ছিপি। এটা ওরা খুললো কি করে?
5: এটা দিয়ে ছিপি খোলার পেঁচানো স্ক্রু।
1: এটা কোথায় ছিল?
5: এই তো এই ড্রয়ারে।
1: আই সি। না না, এটাকে কাজে লাগানো হয়নি। ছিপিটা খোলা হয়েছে পকেট স্ক্রু দিয়ে, এবং সেটা দেড় ইঞ্চির বেশি লম্বা নয়। মনে হয় ছুরির সঙ্গে লাগানো ছিল স্ক্রুটা। ছুরিটারও অনেক রকমের অনেকগুলো ফলা ছিল। হপকিন্স, হপকিন্স, হপকিন্স, গ্লাস তিনটে যে বুদ্ধি শুদ্ধি সব গুলিয়ে দিচ্ছে। আচ্ছা, লেডিকে সত্যি সত্যি দেখেছিলেন যে তিনজনেই সুরা পান করছে?
5: নিশ্চয়ই, তার জবানবন্দিতে তো কোনো রকম অস্পষ্টতা নেই, এগুলোতে তো কোনো রহস্যই নেই স্যার।
1: ঠিকই বলেছ, আমার আবার কি যেন সবই বাঁকা চোখে দেখা অভ্যেস। তবে গ্লাসগুলো খুব অস্বাভাবিক। যাই হোক, চলি আজকের মতো। র্যান্ডালদের গ্রেপ্তার করার চেষ্টা করো তুমি, আর নতুন কিছু ঘটলে খবর পাঠিও। চলো ওয়াটসন, এবার ফেরা যাক।
3: চলো।

0: কি ব্যাপার বলো তো হোমস, এরকম হতবুদ্ধি ভাব তো না, আমি তো তোমার কখনো দেখিনি।
1: পার্সন যা দেখিয়ে এলেন তার সঙ্গে বাস্তবের যোগসূত্রটা কিছুতেই মিলছে না। ওয়াটসন যা দেখে এলাম মনে হচ্ছে তার সবটাই ভুল। লেডি অস্টিস আর থেরেসার রিপোর্ট যতই নিখুঁত হোক না কেন, এসবের বিরুদ্ধে তিনটে মদের গেলার যা বলছে না আমি কিছুতেই উপেক্ষা করতে পারছি না। চল নামতে হবে আমাদের, কেসটাকে ভেবে ফেলে রেখে যেতে মন সায় দিচ্ছে না। চল চলো চলো চলো নামো নামো, এবার আমাদের ফিরে যেতে হবে, নেমে পড়ো বার্সান।
0: সত্যি তোমার যা কাণ্ড কারখানা, কই খুঁজে পাওয়া ভার। চলো নামি।
1: চলো বার্সান, এই বেঞ্চটায় বসা যাক, বসো। আমাদের ট্রেনের জন্য এবার অপেক্ষা করা যাক। সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চাইছি।
0: কি যে বলো, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না হোমস।
1: লেডি অথবা তার পরিচারিকার কাহিনী যে নির্ভেজাল সত্য তা কিন্তু ভাববার কোনো কারণ নেই ওয়াটসন। লেডির কাহিনীতে সন্দেহ জাগবার মতো গুরুত্বপূর্ণ পয়েন্ট কিছু কম নেই। র্যান্ডাল বাহিনীর কীর্তিকলাপ ও চেহারার বর্ণনা খবরের কাগজে বেরিয়েছিল, ইচ্ছে করলেই তা পড়ে কেউ মন গড়া গল্পে সেই চরিত্রগুলোকে ঢুকিয়ে দিতে পারে। তারপরে দেখো প্রথম রাতেই ওভাবে চোরদের চড়া হওয়াটাও একটা অস্বাভাবিক ব্যাপার। অস্বাভাবিক ব্যাপার আরো আছে, স্ত্রী লোকের চেঁচানো বন্ধ করবার জন্য চোরকে কখনো ঘুষি মারতে শুনেছ? তারপর দেখো সংখ্যায় ওরা তিনজন ছিল, একজনকে কাবু করবার জন্য এমন একটা খুনের ঝুঁকি কি কেউ নেয়? নাগালের মধ্যে প্রচুর লোভনীয় জিনিস ছিল, কিন্তু যাওয়ার সময় তারা নিয়ে গেল সামান্য কয়েকটা বাসন। আরো দেখো ওয়াটসন, দুষ্প্রাপ্য মদ নাগালে পেয়েও তার অর্ধেক না খেয়ে ফেলে রেখে গেছে। না না না, এই ব্যাপারটা একেবারেই অসম্ভব। ওয়াটসন লক্ষ্য করো, এতগুলো অস্বাভাবিক ব্যাপার লুকিয়ে রয়েছে লেডির কাহিনীতে, তার মধ্যে অবশ্য মদের গিলাস তিনটেই আমাকে বেশি ভাবিয়ে তুলেছে।
0: ওর মধ্যে অস্বাভাবিকতা কোথায় পেলে তুমি?
1: বেশ শোনো, তাহলে মদ খেয়েছে তিনজন মানুষ, কিন্তু পুরনো মদের স্বর ছিল কেবল একটায়, অথচ স্বরে ভর্তি ছিল বোতলটা। তিনটে গেলে আচ্ছা, এমনটা তাহলে হলো কেন?
0: কেন,
1: আমার ধারণা মদ খাওয়া হয়েছে মাত্র দুটি গিলাসে। ঘটনাস্থলে তিনজনের উপস্থিতি প্রমাণ করবার জন্যই দুটি গিলাসের তলানি ফেলে রাখা হয়েছে তৃতীয় গিলাসে।
0: ব্রাভো, খুবই সম্ভব, আশ্চর্য, এটা তো রীতিমতো একটা আবিষ্কার।
1: ছোট্ট অথচ অদ্ভুত ব্যাপারটাই এই সাদা মাটা কেসটাকে অসাধারণ করে তুলেছে।
0: আমার এখন তোমার কথা শুনে মনে হচ্ছে হোমস, লেডি অস্টেস এবং তার পরিচারিকা থেরেসা কোনো একটা গোপন উদ্দেশ্য নিয়েই এই অদ্ভুত গল্পটা শুনিয়েছে আমাদের।
1: আর সেই উদ্দেশ্যটা হলো অপরাধীকে গোপন করা। এর পেছনে নিশ্চয়ই বড় রকমের কোনো কারণ রয়েছে। আমাদের উচিত হবে তাদের কোনো রকম সাহায্য না নিয়ে নিজস্ব চেষ্টায় তদন্ত সম্পূর্ণ করা, এছাড়া তো আর সঠিক মীমাংসায় পৌঁছানো যাবে না। চলো চলো চলো, ট্রেন এসে গেছে, চলো
0: চলো।

0: Yaşamarsan.
1: আপনারা আবার ফিরে এলেন যে?
0: হ্যাঁ, কিছু কাজ বাকি আছে।
1: ম্যাডামকে খবর দেব?
0: না না, তা দরকার নেই, প্রয়োজনে আমি ডেকে নেব। মিস্টার হপকিন্স কি আছেন?
1: না, উনি তো একটু আগেই হেডকোয়ার্টারে ফিরে গেছেন।
0: আচ্ছা, গত রাতে যে ঘরটাতে ঘটনা ঘটেছিল সেই খাবার ঘরটা খোলার ব্যবস্থা করো তো।
1: ঠিক আছে স্যার, আসুন। চাবিটা আপনার কাছেই রাখুন স্যার, আমি তাহলে আসি।
0: আসুন, দরজাটা আমি ভেতর থেকে লক করে দিচ্ছি। যতক্ষণ আমি ভেতরে থাকবো, মানে আমরা ভেতরে থাকবো, কেউ যেন ডিস্টার্ব না করে। ওকে
1: ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার।
0: ওয়াটসন, দরজাটা লক করে দাও।
2: ওকে।
1: ম্যাডাম ম্যাডাম, হ্যাঁ কি হলো? মিস্টার হোমস আর ডক্টর ওয়াটসন আবার ফিরে এসেছেন।
3: হ্যাঁ হ্যাঁ, কোথায় তো না?
1: খাওয়ার ঘরে, প্রায় ঘন্টাখানেকের উপরে হয়েছে, এখনো বেরোননি। ভেতর থেকে লক করা।
3: ও, মিস্টার হপকিন্স কোথায়?
1: উনি তো হেডকোয়ার্টারে ফিরে গেছে।
3: এতক্ষণ ধরে মিস্টার হোমস আর ডক্টর ওয়াটসন ঘরের মধ্যে কি করছেন?
0: ওয়াটসন, পরিশ্রম সার্থক হয়েছে, কুয়াশা পরিষ্কার।
2: কিরকম?
0: তিনজন নয়, মাত্র একজন ঢুকেছিল ঘরে। সিংহের মতো শক্তিমান এক পুরুষ, লম্বায় আমার চাইতে অন্তত 3 ইঞ্চি লম্বা।
2: কি করে বুঝলে হোমস?
0: এই যে লাল দড়িটা ঝুলছে দেখছ?
2: হ্যাঁ,
0: এই দড়িটাই সব কথা বলে দিচ্ছে। ওটা ছুরি দিয়ে কাটা হয়েছে, টেনে ছেঁড়া হয়নি। দড়ি পলকা হলে শুয়ে উঠে থাকতো।
2: আচ্ছা,
0: মহাদড়িবাজ লোক, হাতের প্রান্তটায় ছুরি দিয়ে শুয়ে তুলে বিভ্রান্ত করার চেষ্টা করেছে পুলিশকে। দেয়ালে কাঠের ব্র্যাকেটেও পায়ের ছাপ রয়েছে, ওই দেখো।
2: ও গড!
0: দড়ি দরকার হয় ছটপট লাফিয়ে উঠে কেটে নিয়েছে। ওয়াটসন দেখো দেখো দেখো, দেখো, এই চেয়ারটায় দেখো দেখো দেখো,
2: রক্তের দাগ। কিন্তু এখানে রক্তের দাগ এলো কি করে?
0: ঘুমের সময় যদি লেডি এখানে বসে থাকেন তাহলে এই দাগটা এলো কি করে? আমার সেটাই প্রশ্ন। স্বামী মারা যাবার পরেই যে তিনি এখানে বসেছিলেন, এটাই হলো তার মোক্ষম প্রমাণ। আমি হলফ করে বলতে পারি, লেডির পোশাক খুললে রক্তের দাগটা পাওয়া যাবে।
2: অসাধারণ অসাধারণ হোমস, না তোমার তারিফ না করে আমি পারছি না।
0: ওকে ওকে, চলো চলো বর্ষা, এই ঘরের কাজ শেষ, এবারে থেরেসার সঙ্গে 2-4টে কথা বলা যাক। চল
2: চল।
0: থেরেসা থেরেসা, আপনাকে কয়েকটি কথা জিজ্ঞেস করব, আশা করি ঠিকঠাক উত্তর দেবেন আপনি।
1: হ্যাঁ বলুন বলুন।
0: স্যার অস্টেসের সঙ্গে আপনার ম্যাডামের পরিচয় কতদিনের?
1: এ তো নিতান্ত ব্যক্তিগত ব্যাপার, এটাও কি জানানো দরকার?
0: অবশ্যই অবশ্যই।
1: ও, 18 মাস আগে আমি আর ম্যাডাম লন্ডনে গিয়েছিলাম। সময়টা ছিল জুন মাস, জুলাইতে পরিচয় হয়েছিল স্যার অস্টাসের সঙ্গে, আর বিয়েটা হয়েছে গত বছরের জানুয়ারিতে।
0: জানুয়ারিতে কেমন মানুষ ছিলেন স্যার অস্টাস?
1: ও মানুষ, বিয়ের পর থেকে অকথ্য নির্যাতন করছে ম্যাডামের উপর, কোনো প্রতিবাদ করতেন না ম্যাডাম, এমনকি আমাকেও বলতেন না।
0: আচ্ছা এবারে বলুন তো, ম্যাডামের হাতে যে ক্ষত চিহ্নটা দেখলাম সেটা কি করে হলো?
1: ওই শয়তানটা গতকাল হ্যাটপিন ফুটিয়ে দিয়েছিল ম্যাডামের হাতে, আমাকেও একবার ঠিকানটা ছুঁড়ে মেরেছিল ওই পশুটা। ওর মতো জানোয়ার পৃথিবীতে আর 2টো নেই।
0: ঠিক আছে, আপনি যান, এবারে আমরা ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে চাই।
1: বেশ তো, যান না। উনি উপরেই আছেন, কিন্তু দেখবেন মনের ওপরে যেন বেশি চাপ না পড়ে।
4: আসতে পারি?
3: ও মিস্টার হোমস, আসুন আসুন, বসুন।
4: থ্যাঙ্কস, আপনাকে আবার একটু বিরক্ত করতে এলাম।
3: বলুন।
4: আমি দুঃখিত ম্যাডাম, একটা কথা আপনাকে না বলে পারছি না। যেই কাহিনী আপনি আমাদের শুনিয়েছেন আমি জেনে গেছি সেটা আগাগোড়াই মন গড়া একটা গল্প। এবারে যে আমি আসল সত্য ঘটনাটা জানতে চাই। কি হলো বলুন ম্যাডাম, আসল সত্যটা কি? ম্যাডাম প্লিজ, আমরা আপনার সাহায্য চাই। বলুন বলুন মিসেস অস্টেস, এবারে চুপ করে থাকবেন না প্লিজ।
3: দেখুন দেখুন মিস্টার হোমস, আমি যেটা বলেছি সেটাই সত্যি, এর বেশি কিছু বলতে আমি পারবো না। আপনি এখন আসতে পারেন মিস্টার হোমস।
4: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মিসেস অস্টেস, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত।

0: লেডি মুখ থেকে তো কিছুই বার করার গেল না। হোয়াটসঅ্যাপ দেখছ
1: কি?
0: না না, তাকিয়ে দেখো পার্কের পুকুরটার দিকে তাকাও।
1: উপরে জল জমে বরফ হয়ে আছে।
0: হ্যাঁ, উপরে জল জমে বরফ হয়ে আছে। মাঝখানে বরফের মধ্যে একটা গোল মতন ছিদ্র মনে হচ্ছে না?
1: হ্যাঁ তাই তো।
0: আমার আশঙ্কা যদি মিথ্যে না হয়, এক কাজ করো তো আসেন, আমি একটা চিরকুট লিখে দিচ্ছি।
1: চিরকুট
0: মিস্টার হপকিন্সকে পাঠাতে হবে। তুমি ওই ওই ওই বৃদ্ধ পাহাড়দারকে দেখছো তো?
1: হ্যাঁ হ্যাঁ।
0: তার হাতে এই চিরকুটটা দিয়ে বলবে হপকিন্সকে যত তাড়াতাড়ি সম্ভব এটা যেন পৌঁছে দেয়।
1: ওকে ওকে ওকে, বাস
0: চট করে এসো, একটা জাহাজের অফিসে যেতে হবে।
1: হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে।

0: কি ব্যাপার বলো তো হোমস, জাহাজের অফিসে তুমি কি করবে?
1: দক্ষিণ অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে যাতায়াতকারী জাহাজের খোঁজ খবর নিতে হবে। চলো চলো ওয়াটসন, ভেতরে যাওয়া যাক। আসতে পারি?
2: হ্যাঁ আসুন আসুন, বলুন কি ব্যাপার।
1: আচ্ছা, আপনি তো সাদাপটন কোম্পানির অফিস ম্যানেজার, তাই না?
2: আগে হ্যাঁ, কি চাই আপনাদের?
0: কয়েকটা খবর। ইনি বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস, আর আমি
2: ডক্টর ওয়াটসন। কেমন? ঠিক ঠিক বলেছি তো? দাঁড়িয়ে কেন, বসুন বসুন বসুন, বলুন কি জানতে চান
1: ম্যানেজারবাবু। 18 মাস আগে অর্থাৎ জুন মাসে এদেশে পৌঁছেছে এমন কটার জাহাজ।
2: দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দেখি। হ্যাঁ, কোথায় গেল? এই তো রক অফ দি জিব্রাল্টার। হ্যাঁ, এই একটিমাত্র জাহাজই পৌঁছেছে।
1: আচ্ছা, এবারে একটু দেখুন তো যাত্রী তালিকাটা। থেরেসা নামে কোনো মহিলা যাত্রী ওই জাহাজে ছিলেন কিনা?
2: দাঁড়ান দাঁড়ান দেখি। হ্যাঁ হ্যাঁ, এই তো পরিচারিকার নাম থেরেসা, মিস অস্টিসের সঙ্গে তিনি সহযাত্রী ছিলেন।
1: আচ্ছা, অফিসাররা কে ছিলেন বলতে পারবেন?
2: দেখুন, এই জাহাজের ফার্স্ট অফিসার ছিলেন মিস্টার জ্যাক ক্রোকার।
1: জ্যাক ক্রোকার?
2: হ্যাঁ, সম্প্রতি ক্যাপ্টেন পদে উন্নীত হয়েছে। দিন কয়েক পরেই সাদাম্পটন থেকে অন্য একটা জাহাজের দায়িত্ব নিয়ে উনি সাগরে পাড়ি দেবেন।
1: আচ্ছা ম্যানেজারবাবু, ভদ্রলোক কেমন?
2: অত্যন্ত অনুগত, সৎ, এক বিশ্বস্ত কর্মচারী বলতে পারেন।
1: এক কথায় খুব ভালো মানুষ, তাই তো?
2: আগে হ্যাঁ তা বলতে পারেন, তবে অল্পতেই ওর মাথা গরম হয়ে যায় একটু, এই যা দোষ।
1: ঠিক আছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ তবে উঠি ম্যানেজারবাবু।
2: কি ব্যাপার বলুন তো, গুরুতর কিছু?
1: না না, তেমন কিছু গুরুতর নয়। চলি এসো ওয়াটসন।

0: Дай го довършим. Кейло.
1: Аре, мистер Хопкинс. Ашун, ашун.
0: Ки бепар, Хопкинс. Ама чиркута пейчиле.
2: Апна чиркута дева нирдеш шуна жай паркет пукур толлаши коре кичу рупор башан патр пава гаче.
0: I see.
2: আমার ধারণা ভোর হয়ে আসার জন্য লোকজনের নজরে পড়ে যাওয়ার ভয় চোরাই মাল চোরেটা পুকুরের তলায় রেখে গিয়েছিল, কিন্তু আপনি কি করে সন্ধানটা জানতে পারলেন সেটাই তো বুঝতে পারছি না।
0: আচ্ছা হপকিন্স, তোমার সেই র্যান্ডাল দলের খবর কি?
2: র্যান্ডাল দলটা নাকি কাল ধরা পড়েছে নিউ ইয়র্কে।
0: বলো কি,
2: গোটা কেসটাই আমার কাছে একটা প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। তবে আমিও স্ট্যানলি হপকিন্স এর শেষ আমি দেখে ছাড়বো।
0: বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক।
2: আমি তাহলে আজ উঠি।
0: ওকে ওকে হপকিন্স।
1: হোমস, চোরাই মাল যে পুকুরের তলায় হপকিন্স জানতে চাইছিল এটা তুমি জানলে কি করে? অথচ তুমি প্রসঙ্গটা এড়িয়ে গেলে কেন?
0: ওয়াটসন, কেসটা সম্পর্কে নিজের মন পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি হপকিন্সকে কিছু জানাতে চাই না। ও সরকারি লোক, গোটা ব্যাপারটি তাহলে আমার নাগালের বাইরে চলে যাবে।
1: হুম, কিন্তু পরিষ্কার হবে কখন?
0: এই তো সময় তো হয়েই এলো, তুমি তৈরি হও। হয়তো একটা জমকালো নাটকের দর্শক হতে হবে তোমাকে। এই তো এসে গেছেন। দেখো তো পারছেন কে এলেন।
3: নমস্কার মিস্টার হোমস।
0: বসুন ক্যাপ্টেন ক্রোকার।
3: থ্যাংকস, আপনার টেলিগ্রাম পেয়েই আসছি। শুনলাম অফিসেও গিয়েছিলেন, আমার খোঁজ করছেন জানতে পেরেই যে কোনো রকম খারাপ খবরের জন্য নিজেকে প্রস্তুত করেই নিয়েছি। নিন, এবারে আমাকে নিয়ে আপনি কি করতে চান সেটা খোলাখুলি বলুন।
0: নিশ্চয়ই বুঝতে পারছেন ক্যাপ্টেন ক্রোকার, আপনাকে আমি সাধারণ অপরাধী মনে করছি না। আশা করি মন খুলে কথা বলবেন আমার সঙ্গে, তাহলে আপনার উপকার করার চেষ্টা করব আমি। গত রাতে অ্যাবি গ্রেনজে যে ঘটনা ঘটেছে তা আপনার মুখ থেকে একবার শুনতে চাই। চালাকি করতে গেলে কিন্তু রেহাই পাবেন না, সরাসরি কেসটা পুলিশের হাতে তুলে দেব।
3: মিস্টার হোমস, না, আর কোনো দ্বিধা নেই, সবই আপনাকে খুলেই বলবো। তবে তার আগে আপনাকে একটা কথা বলে রাখি, যা করেছি তার জন্য আমার এতটুকু অনুতাপ নেই। দরকার হলে এমন ঘটনা আবার ঘটাবো। আমার শুধু যত ভাবনা এখন মেরির জন্য, মেরি ফ্রেজার। হ্যাঁ, গোড়া থেকেই সব কথা বলছি। রকব জিব্রাল্টারে আমি ছিলাম ফার্স্ট অফিসার, মেরি ছিল সেই জাহাজেরই প্যাসেঞ্জার। আলাপ আমাদের সেখানেই, প্রথম আলাপেই মেরিকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু প্রেম ছিল কেবল আমার দিকে। তার থেকে পেয়েছিলাম নির্মল বন্ধুত্ব। ছাড়াছাড়ি হবার পর আমি কিন্তু ওর মতো নিজেকে ওর চিন্তা থেকে সরিয়ে নিতে পারিনি। বুঝতেই পারছেন, দেখা সাক্ষাতের আর তেমন কোনো সুযোগ ছিল না। গতবার সাগর পাড়ি দেওয়ার পর পদোন্নতি হলো আমার। নতুন জাহাজ না আসা পর্যন্ত সেডেনহামে এক আত্মীয়ের বাড়িতে কয়েক মাসের জন্য থাকতে হলো আমাকে। আর সেখানেই একদিন গলির মধ্যে হঠাৎ দেখা হয়ে গেল মেরির পরিচারিকা থেরেসার সঙ্গে। থেরেসা!
4: ক্যাপ্টেন সাহেব, তুমি এদিকে কোথায়?
3: আমি আসলে এখানে এক আত্মীয়ের বাড়িতে আছি। ওই নতুন জাহাজের যতদিন না খবর হচ্ছে এখানেই থাকতে হবে। তা থেরেসা, মেরি কেমন আছে?
4: ভালো নেই ক্যাপ্টেন সাহেব, ভালো নেই। ওর এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না।
3: কেন, কি হয়েছে?
4: গত বছর জানুয়ারি মাসে বিয়ে করেছে মেরি। বিয়ের পর থেকে অকথ্য নির্যাতন চোখে দেখা যায় না।
3: কি কি বলছো এসব?
4: অমন নিষ্পাপ ফুলের মতো মেয়েটার গায়ে যখন তখন হাত ওঠায় লোকটা, দুর্বিষহ হয়ে উঠেছে মেরির জীবন। কি কুক্ষণেই যে ওই বদমাইশটাকে বিয়ে করেছিল মেরি।
3: আমি একবার মেরির সঙ্গে দেখা করতে চাই, তুমি আমাকে সাহায্য করবে থেরেসা?
4: সাহায্য? রাতের দিকে আসবেন, সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়ে জানোয়ারটা।
3: আচ্ছা,
4: আমি মেরিকে বলে রাখবো।
3: এরপর থেরেসার সাহায্য নিয়ে নিজেই দুবার দেখা করলাম মেরির সঙ্গে, কিন্তু মেরি আর দেখা করতে চাইল না। কদিন আগে অফিস থেকে নোটিশ পেলাম হপ্তাখানেকের মধ্যে আমাকে সাগরপাড়ি দিতে হবে, আর তখনই ঠিক করলাম শেষবারের মতো মেরির সঙ্গে আমাকে একবার দেখা করতেই হবে। আবার থেরেসার সাহায্য নিয়ে ওই রাতে মেরির সঙ্গে দেখা করতে গেলাম ওর খাবারের ঘরে।
4: ক্যাপ্টেন, ক্যাপ্টেন কেন এলে তুমি আবার? আরে শোনা, প্লিজ আরে শোনা।
3: আর হয়তো আসবো না, এই শেষবার তোমার কাছে এলাম, প্লিজ ফিরিয়ে দিও না।
4: আমার যে বড় ভয় করে ক্যাপ্টেন।
3: কিসের ভয়?

0: কি হয়েছে?
1: কি আর হবে, প্রতিদিন যা হয়। আমার স্বামীর আদর হেডপিন ফুটিয়ে দিয়েছে হাতে। আমি যন্ত্রণায় চিৎকার করলেও আনন্দ পায়।
0: এরপরেও তুমি ওই লোকটাকে সহ্য করবে মেরি?
1: কি করব বলো।
0: তোমাকে তোমাকে আর কিছুই করতে হবে না, এবারে যা করার আমিই করব। ওকে আমি
1: শান্ত হও, শান্ত হও ক্যাপ্টেন। তুমি তুমি আর এখানে এসো না ক্যাপ্টেন, এখানে আর এসো না, এতে তোমার কষ্ট বাড়বে আমারও। প্লিজ ক্যাপ্টেন, আর এসো না তুমি, আর এসো না।

0: আমরা যখন কথা বলছিলাম এমন সময় উন্মত্তের মতো ঘরে ঢুকলো মেরির স্বামী। আমার চোখের উপরে কুৎসিত ভাষায় গালাগালি করে হাতের লাঠিটা দিয়ে এক ঘা বসিয়ে দিল মুখের উপর। সঙ্গে সঙ্গে আমিও চুল্লির লোহার ডান্ডাটা হাতে তুলে নিলাম, কিন্তু লোকটাই আমাকে প্রথমে মারে। এই দেখুন হাতটা, মাথায় রক্ত উঠে গেল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ডান্ডাটা সরাসরি বসিয়ে দিলাম ওর মাথায়। আমাদের দুজনের মধ্যে একজনকে মরতেই হতো, তবে আমি মরলে মরতে হতো মেরিকেও। ওই শয়তান জানোয়ারটা কিছুতেই ছেড়ে দিত না মেরিকে। ছুরির আঘাতে চিৎকার করে উঠেছিল মেরি, আর সেই শব্দে ছুটে এসেছিল থেরেসা। সেলারের মদের বোতল খুলে ওকে একটু খাইয়ে দিলাম, আচ্ছন্ন ভাবটা কাটলো তাতে। তারপর নিজেও খানিকটা গলায় ঢেলে চাঙ্গা হয়ে নিলাম। এরপর প্লটটা আমাকেই ঠিক করে নিতে হলো মিস্টার হোমস, যাতে গোটা ব্যাপারটা পুলিশের দেখে মনে হয় এটা চোরের কাজ।
1: এরপর আপনি ফায়ার প্লেসের উপরে উঠে ঘন্টার তরিটা কেটে নিলেন, তারপর সেটা দিয়ে চেয়ারের সঙ্গে মেরিকে বাঁধলেন, দড়ির কাটা দিকে শুয়ে তুলে দিলেন ছুরি দিয়ে। তারপর কিছু রূপোর বাসন তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, তাই তো?
0: ঠিক। তারপর বলে গেলাম মিনিট 15 পর যেন ওরা শোরগোল তোলে, ততক্ষণে আমিও নাগালের বাইরে পৌঁছে যেতে পারবো।
1: এরপর আপনি যাবার পথে বাসনগুলো পার্কের পুকুরে ছুঁড়ে ফেলে দিলেন।
0: হ্যাঁ মিস্টার হোমস, যা যা ঘটেছে আমি হুবহু তাই আপনাকে বলে গেলাম। কপালে যাই থাকুক না কেন, মনে মনে আমি জানি সত্যিকারের একটা সৎ কাজ করতে পেরেছি। অসহায় নির্যাতিত একটা মেয়েকে শয়তানের কবল মুক্ত করতে পেরেছি। আমার শুধু আপনাকে একটাই অনুরোধ, আপনি দেখবেন মেরি যেন কোনো ঝামেলায় জড়িয়ে না পড়ে।
1: আমিও এরকমই ভেবেছিলাম ক্যাপ্টেন ক্রোকার। দড়িতে যে গিঁট দেখেছি তা থেকে জেনেছিলাম ওরকম গিঁট কোনো নাবিক ছাড়া কারো পক্ষে দেয়া সম্ভব নয়। লেডি অস্টেজ জীবনে একবারই নাবিকদের সংস্পর্শে এসেছিলেন সাগর পাড়ি দেবার সময়। তার কথার মধ্যে লক্ষ্য করেছি খুনিকে আড়াল করার চেষ্টা। সেই থেকে জেনেছি উনি একজন জাহাজি মানুষকে ভালোবাসেন, আর এই সূত্রই আপনাকে পেতে আমাকে সাহায্য করেছে। ক্যাপ্টেন, পুলিশ কোনোদিনই এই মামলার হদিশ করতে পারবে না, যাই হোক এ নিয়ে মাথা ঘামাবে না তারা। তবে আমার সিদ্ধান্ত আমি নেব, আপনি যা করেছেন যে কোনো পুরুষই আক্রমণের মুখে তাই করত। আমার পূর্ণ সহানুভূতি রয়েছে আপনার প্রতি, ওয়াটসন, ডক্টর ওয়াটসন।
2: বলো হোমস,
1: তোমার বিচারে কি বলছে আসামি, দোষী না নির্দোষ?
2: মানবিকতার বিচারে আসামি সম্পূর্ণ নির্দোষ।
1: ক্যাপ্টেন, ঈশ্বরকে ধন্যবাদ দিন। ক্যাপ্টেন ক্রোকার, ভবিষ্যতে আপনার এবং লেডির মিলিত ভবিষ্যৎ আমাদেরই পরিশ্রম আর আন্তরিকতার মর্যাদা দেবে, এরকম একটা আশা রাখতে পারি কি?
0: নিশ্চয়ই মিস্টার হোমস, সারা জীবন আমি আপনাদের এই আন্তরিকতার মর্যাদা রক্ষা করার চেষ্টা করে যাব।
1: ধন্যবাদ ক্যাপ্টেন ক্রোকার।

0: আর্থার কোনান ডয়েলের কাহিনী অবলম্বনে মানবিক অপরাধ নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ উৎপল সরকার, অভিনয় করেছেন লেডি অস্টিস, তুহিনা দত্ত, থেরেসা, কেকা ভট্টাচার্য, ম্যানেজার দিলীপ গোস্বামী, ক্যাপ্টেন ক্রোকার সুদীপ্ত চরিত, ইন্সপেক্টর হপকিন্স সুগত ঘোষ, ওয়াটসন কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং শার্লক হোমস অঞ্জন বিশ্বাস। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন সৌমেন বসু।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: কান পেতেছেন এবং এতক্ষণ শুনছিলেন নাটকের দুপুর। এখন আধুনিক গানে শিল্পী লোপামুদ্রা মিত্র।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুনীতা সাহা। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাজেটের প্রশংসা করে বলেন, এই বাজেটে মানুষের প্রয়োজনের প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নাগরিকদের সুরক্ষা, মর্যাদা এবং ভয়মুক্ত পরিবেশ গড়ার পাশাপাশি সাংস্কৃতিক পুনরুত্থান এবং কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব পেয়েছে এই বাজেটে। সেবা, শিল্প, জ্ঞানশক্তিকে সামনে রেখে আজকের বাজেট বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ও শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে, অগ্রাধিকার পেয়েছে শিল্প ও কৃষি। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আয়ুষ্মান প্রকল্পের জন্য 3,100 কোটি টাকা বরাদ্দ, মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার জন্য 550 কোটি টাকা বরাদ্দ। আগামী দিনে 100,000 পদে নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগের 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য, পাশাপাশি অগ্নিবীরদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও জানানো হয়েছে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের ওপর আক্রমণের অভিযোগে দলের তরফে কলকাতা হাইকোর্টে জনস্বাস্থ্য মামলা দায়ের হয়েছে। কুণাল ঘোষ, মদন মিত্র, অভিষেক ব্যানার্জি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন এবং সৌগত রায়ের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছে তারা। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন। তার নিজের দলের ভেতর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। 10 ডাউনিং স্ট্রিটের বাইরে অপেক্ষারত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, লাখ লাখ মানুষের জীবন পরিবর্তনের লক্ষ্য নিয়েই তিনি রাজনীতিতে এসেছিলেন। সেপ্টেম্বরে পার্লামেন্টের অধিবেশন শুরুর আগে নতুন নেতা দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রী পদে কাজ করে যাবেন বলে জানিয়েছেন তিনি। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি, মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: মন কি বাত হ্যায় জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষোঁ কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদেঁ নয়ে ভারত কি। মহীনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহীনে 28 জুন সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী, দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যায় আকাশবাণী আর দূরদর্শন কে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখেন, রবিবার 28 জুন সুবহ 11 বজে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন। তার নিজের দলের ভেতর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। 10 ডাউনিং স্ট্রিটের বাইরে অপেক্ষারত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তনের লক্ষ্য নিয়েই তিনি রাজনীতিতে এসেছিলেন। নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক চলছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে আয়োজিত এই দুদিনব্যাপী বৈঠকে 11টি সদস্য দেশের নিরাপত্তা উপদেষ্টারা অংশ নিয়েছেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় হল বর্তমান বিশ্বে প্রথাবহির্ভূত নিরাপত্তা সংক্রান্ত সমস্যার পর্যালোচনা। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাজেটের প্রশংসা করে বলেছেন, এই বাজেটে মানুষের প্রয়োজনের প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নাগরিকদের সুরক্ষা, মর্যাদা এবং ভয়মুক্ত পরিবেশ করার পাশাপাশি সাংস্কৃতিক পুনরুত্থান এবং কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব পেয়েছে। সেবা, শিল্প, জ্ঞান শক্তিকে সামনে রেখে আজকের বাজেট বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে 1,00,000 শূন্যপদে নিয়োগের কথা বাজেটে ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগের 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের ওপর আক্রমণের অভিযোগে দলের তরফে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।

0: এক্স্যাক্টলি, পাগলা মন নিয়ে আমরা ঘরে ফিরে এসেছি। আর কোন ঘর সেই ঘরটা কি
1: কোথায়
2: শুনছো? ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: এক্স্যাক্টলি, ক্যাফে কলকাতা শুনছো, শুরু হয়ে গেছে ক্যাফে কলকাতা, তোমার ফেভারিট রেডিও স্টেশন 107 FM রেইনবো। মধুরিমা এবং রাজীব, ঠিক বললাম তো মধুরিমা তোমার নামটা?
1: একদম, মানে তুমি এরকম বলছো যে মানে তোমার সাথে আমি একটু কম আড্ডাটা দিই বলে তুমি এরকম নামটা ভুলে যাও না, আমি তোমার সঙ্গে রয়েছি আজকে, মানে
0: একদম
1: ক্যাফে কলকাতার আড্ডাতে, এবং সেই 6:30 পর্যন্ত। ঠিক আছে, সুতরাং তোমাকে নাম ধাম আর যা যা মোটামুটি মনে রাখানো যায় সমস্ত কিছু দেয় আমার।
0: একেবারে সেই দায় নিয়েই আমরা থাকবো তোমার সাথে টানা 2.5 ঘন্টা, এবং 2.5 ঘন্টাটা কম নয়, আমরা ক্যালকুলেট করে দেখেছি মোটামুটি তোমাকে আমরা প্রায় 20টারও বেশি গান শোনাই, এবং এই যে 2.5 ঘন্টাটা সবসময় আমরা চেষ্টা করি তোমাকে আপডেট রাখতে, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা আপডেট থাকবো, তোমরা আপডেট থাকবে, তবেই না আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারবো, রাইট?
1: একদমই তাই। আর দেখো, এই এগিয়ে যাওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে আমাদের ঘরে ফিরতে হয়, আর এই আড্ডা মানে এই যে ক্যাফে কলকাতার আড্ডা, ডেফিনেটলি আমার মনে হয় যে তোমাদের ঘর বলেই মনে হয় আমরা আমরা আর কি, এই মানে বেতারের মধ্যে দিয়ে একটা সুন্দরভাবে একটা বসত এটা আমাদের বলতে পারো। সুতরাং আজকে তোমাদের সঙ্গে কি কি আড্ডা থাকছে সেগুলো এই মুহূর্তে ঘোষণা করছি না, তার জন্য কিন্তু স্টে টিউন থাকতে হবে 107 FM রেইনবো ক্যাফে কলকাতা। আর তার পাশাপাশি আজকে তোমার সঙ্গে 9903653992 ঠিক কোন বিষয়ে কথা হতে চলেছে, কি থাকছে তোমার সঙ্গে আজকে আমাদের আড্ডার বিষয়, সেই সমস্ত কিছুর জন্য জাস্ট স্টে টিউন। আপাতত তোমার জন্য রইল একটা
0: গানটা শুনবো, গানটা শুনবো কি আমরা মানে এখানে বসে, নাকি আমরা একটু একটু একটু দূরের দিকে যাব,
1: চলে যাক,
0: মানে একটু মানে আমাদের দেশ ছেড়ে বিদেশে, একটু চলো একটা কাজ করে আমরা একটু গন্ডোলা চড়ে এই গানটা শুনে নিই।

0: 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: বেশ, ক্যাফে কলকাতা তো তুমি শুনছো, আর এত সুন্দর একটা গান শুনলাম, যে গানটা জানো তো মধু, আমি মধু বলতে পারি তো, মানে অফিয়া যেরকম বলি সেরকম অনেকই বলছি আর কি। তো আমরা গন্ডোলা চড়তে চড়তে দেখলাম জিৎ আর কোয়েল এই গানটা গাইছে। হ্যাঁ, এই গানটা প্রায় আমার মানে ফেভারিট হতে গিয়েও হয়নি, কেন জানো?
4: কেন
3: গন্ডোলাটা, মানে আমি যে গন্ডোলাটা চলছিল, আমি গন্ডোলাটা ফুটো ছিল, একটু জল ঢুকে গেছিল, ওই জন্য এই গানটা আমার ফেভারিট নয় আর কি। ঠিক আছে, পার্ট অফ জোক, এমন কিছুই হয়নি। যেটা কথা হলো সেটা হলো, আমরা কালকে একটি ঘটনা দেখলাম। কালকে মোটামুটি সেক্টর 5 জল যন্ত্রণা এবং সেখানে একটি গাড়ির খুব বাজে দুর্গতি হয়েছিল। যাই হোক, সেই কথা আমরা না বলে যেটা বলবো সেটা, যেই যে বর্ষা একেবারে প্রথম মানে জাস্ট আগমনেই একদম সিক্সার দিয়ে, এবং ওয়েদার আপডেট কি বলছে জানো, আগামী 2-3 দিন এই মানে কি বলবো, আমি বলি মেঘলা আর কি। ঠিক আছে, মানে মেঘলা তার সাথে জলের ব্যাপারটা, গা মেজে মেজে ব্যাপার, এই ওয়েদারটা থাকবে। এবং আশেপাশে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলোতেই প্রায় কলকাতা সহ এই একই ওয়েদার, এবং এই যে টেম্পারেচারটা, এটা মোটামুটি

0: 30 ডিগ্রিরও বেশি থাকবে, তো বুঝতেই পারছো এই যে গরমের হাত থেকে রেহাই পেতে পেতে আমরা যে দু একদিন যে বৃষ্টি বিলাস করলাম, বৃষ্টি বিলাসের সাথে সাথে এই যে জল যন্ত্রণার মধ্যে কিন্তু আমরা অলরেডি ইন করে গেছি, এবং এই যে বর্ষাকালের একটা নমিনাল একটা যে বর্ষা রানীর কাছে একটা অভিযোগ থাকে যে তুমি এসেছো বাবা ঠিক আছে, কিন্তু তার সাথে তুমি আর্দ্রতা কেন এনেছো, এত প্যাচ প্যাচ করছে, মানে ঘাম শুকাচ্ছে না, রোদে তাও ঠিক আছে না, ফ্যান চালাচ্ছি ঘামটা শুকিয়ে যেত, এ তো একটা মানে কি বলবো দুরকম বিপদে হয়ে গেল, তাই
1: না? তোমার কি মনে হচ্ছে যে এই ওয়েদারটা ঠিক আর কতদিন স্টে করতে পারে? না মানে তোমার মনে হওয়ার উপরে কিছু ডিপেন্ড করছে না, এটা সম্পূর্ণ আবহাওয়ার একটা বিষয়, বাট স্টিল মানে আমরা অনেক সময় ভাবি যে হ্যাঁ ঠিক আছে এইরকম একটা ওয়েদার, অ্যাটলিস্ট রোদ্দুর তো উঠছে না, মানে প্রচন্ড রোদের মধ্যে তো বেরোতে হচ্ছে না, গাটা পুড়ে যাচ্ছে না, ট্যান পড়ছে না, তো এইগুলো থেকে কিছুটা রেহাই, কিন্তু তার পাশাপাশি আবার অনেকে মনে হয় দূর কিরকম প্রেসিং একটা ব্যাপার, মানে আমি এই ওয়েদারটাকে একদম প্রেফার করি না, আমার ভীষণ মনে হয় সারাক্ষণ আমার মন খারাপ মন খারাপ মন খারাপ, আর করে মানে পজিটিভ কিছু ভাইবস নিজের মধ্যে আসে না। তো তোমার কি মনে হয় এরকম ওয়েদারটা ভালো নাকি একটু রোদ উঠবে এরকম একটা কড়াক ওয়েদার?
0: হ্যাঁ অবশ্যই, মানে বৃষ্টি হয়ে যাবে এবং রোদ উঠবে, যেটাতে ঠান্ডাও লাগবে না গরম হবে না। অ্যাকচুয়ালি আই লাভ নাতিশীতোষ্ণ ওয়েদার, মানে মেডিটেরানিয়ান আর কি, পাশ্চাত্যভাবে বললাম তো সেরকম একটা ওয়েদার সবাই আমরা আশা করি, ডিজার্ভ করি, বিশেষ করে দুর্গা পুজোর সময় যে ওয়েদারটা আসে, মানে ঠান্ডাটাও চলে যায় না পুরোপুরি আবার গরমও আসে না, এরকম একটা ওয়েদারে ওয়েদারটা খুব ভালো লাগে আমার পার্সোনাল মত। মধুর অন্যরকম হতে পারে, তোমার অন্যরকম হতে পারে, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে আমাদের টপিকটা আমরা জাস্ট ঢুকতে চলেছি, কিন্তু অনেকক্ষণ কথা বললাম, তাই রেডিও সবসময় বলে গানের কথা, তো আপাতত একটা গানে যাব আমরা। গান থেকে ফিরে এসে তোমাকে ডাইরেক্ট আজকের টপিকটা থ্রো করে দেব, ঠিক না?
1: একদম, এবার দেখা যাক সেই টপিকের মধ্যে তুমি কতটা জাস্ট উড়, মানে সেই টপিকটা থ্রু টপিক কতটা আমাদের কাছে চলে আসো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আচ্ছা বলো তো, মানে এমন কোন একটা জায়গা মানে যেখানে তুমি গিয়ে বলবে আপ টু ফর এভার, মানে আমাকে এখানেই থেকে যেতে হবে, ঠিক আছে, আমি আর কোথাও যাব না, এত চারপাশ সুন্দর, মানে জাস্ট ওয়াও।
3: সেটা হতে পারে। দেখো আমার যেহেতু পাহাড় ভাল লাগে, পাহাড়ের সাথে আমি বলি যে ওরা ভাই বোন বা অথবা স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেটা হচ্ছে পাহাড়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে জঙ্গল এবং কমন একদম, মানে পাহাড় মানে জঙ্গল থাকবেই। ভারতবর্ষের কয়েকটা অঞ্চল বাদ দিলে ম্যাক্সিমাম পাহাড় যেখানে রয়েছে সেখানেই জঙ্গল রয়েছে পাহাড়ের গায়েই, তো ওদেরকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলা যেতেই পারে।
2: আচ্ছা বেশ,
3: ঠিক আছে, অ্যাকর্ডিং টু মি, তো আমার আই অলওয়েজ প্রেফার পাহাড়।
2: বেশ, আর মানে তাহলে তুমি পাহাড়ে আর কি এইভাবে মানে আপ তো ফরএভার হয়ে যেতে চাও, কিন্তু ধরো যারা ভাবছো যে মানে
3: বেশ কিছুদিন কাটিয়ে আসতে চাও,
2: হ্যাঁ, মানে কিন্তু যারা ভাবছো যে মানে শুধু পাহাড় সেখানে আমি তো মানে আমার অনেক রকম সমস্যা হতে পারে, বা বা বা এখন পাহাড়ে ভীষণ ভিড়, মানে অফ বিট আর কোনোভাবে অফ বিট নেই, মানে তুমি যেখানেই গিয়ে একটা রিলস বানিয়ে ফেলছো সেটা আর কি করে অফ বিট থাকে বলো তো। তো যাই হোক, আজকে মানে যে দিনটাকে আমরা সেলিব্রেট করছি এবং যেটার বিষয় নিয়ে তোমাদের কাছে টপিকটা আজকে রাখবো, সেই দিনটাকে আজকে মানে সেই দিনটা নিয়ে আর কি তোমরা বেড়াতে যেতে পারো, বুঝলে তো। মানে ধরো এরকম যদি হয়, জাস্ট চোখ বন্ধ করো,
3: মানে ইমাজিন করতে বলছো,
2: একদম একদম, জাস্ট চোখ বন্ধ করো,
3: করলাম,
2: চারপাশে বৃষ্টির শব্দ, পাখির ডাক, আর চারপাশটা পুরো সবুজ, মানে পৃথিবীর এরকম কোন রেইন ফরেস্টে যদি একটা সপ্তাহ কাটাতে চাও সেখানে গিয়ে এক্স্যাক্টলি কি করবে?
3: ওকে, আচ্ছা এই টপিকটা দেওয়ার কারণটা কি?
2: কারণ আজকে আমাদের মানে ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডে,
3: ওকে, মানে সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে বৃষ্টি অরণ্য দিবস,
2: একদম একদম। আর আমরা মানে রেইন ফরেস্ট বললেই আমাদের যে যে নামগুলো মাথায় চলে আসে সেগুলো আমি জানি তোমাদের
3: কাছে আছে, আমাদের মানে ছোট্ট একটা প্রশ্ন আছে,
2: বলো বলো,
3: এই যে রেইন ফরেস্ট আর ফরেস্টের মধ্যে পার্থক্যটা কি?
2: আচ্ছা, এই রেইন ফরেস্ট আর ফরেস্টের মধ্যে যে পার্থক্যটা, এটা মোটামুটি এই একটা তার ভৌগোলিক কারণ বা ভূগোল বইটা খুলে আমি নিশ্চয়ই বসবো, কিন্তু তার আগে আমি যেটা তোমাকে জিজ্ঞাসা করলাম যে সেইটাই আর কি আমি সবাইকে জিজ্ঞাসা করতে চাই, বুঝলে, মানে আজকে আমাদের লিসনার্সদের জিজ্ঞাসা করতে চাই যে তুমি এরকম একটা রেইন ফরেস্ট যদি চুজ করতে চাও তাহলে কোথায় যাবে? 9990365992 রয়েছে খোলা, তুমি ওদের হোয়াটসঅ্যাপ করতে পারো বা মেসেজ করতে পারো, তার মাঝখানে মাঝখানে আমরা ওই রেইন ফরেস্টের কি বৃষ্টি ফোটার মতন বা তার সৌন্দর্যের মতন একটু গানও রাখছি, কিন্তু তারপর অবশ্যই করে আমি ভূগোল বইটা নিয়ে ডেফিনেটলি রাজীবের কাছে ফিরে আসবো।
3: একদম, আপাতত যাচ্ছি গান।

নিয়ে তুমি কিন্তু টপ পার টপ আমাদের মেসেজ বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আই মিন থাকো 9903659922 আর তোমার নাম এবং লোকেশন সহ। যেটা জিজ্ঞেস করলাম যে তুমি এরকম কোন রেজন ফরেস্টে গিয়ে তোমার ভাইটাল জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটাতে চাও আমাদেরকে জানিয়ে দাও। ফিরছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর, স্টে টিউন 107 FM রেইনবো উইথ রাজীব অ্যান্ড মধু।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা।

0: রেডিও 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: যখন করিনা নাচে, বিশেষ করে এই গানটায়, এবং সেই পাহাড়ের চুড়োয় বলতে পারো, মানে একটা অন্য যে কালচার রয়েছে পাহাড়ি যে কালচার, সেখানে শহর থেকে দূরে পাহাড়ের মধ্যে সেই কুয়াশাময় জায়গা, এই এবং আশেপাশে জঙ্গল, বৃষ্টি সব মিলিয়ে যখন এই গানটা শুনি যাবোয় মেটের, তখন না মানে মনে হয় যে আমি নিজেই ওখানে চলে গেছি। এবং শ্রেয়া ঘোষালের অনবদ্য গলা, আলাদা করে কিছু বলার নেই। মানে শাহিদ কাপুর করিনাকে ওয়াচ করছিল প্রথম থেকেই, তার অঙ্গভঙ্গি, তার নাচ, সবটাই, মানে আমরাও যেন মন্ত্রমুগ্ধের মতো যখন আমরা এই সিনেমাটা দেখেছিলাম বা এই গানগুলো, গানটা যতবারই শুনি ততবার সেরকম একটা ফিলিংস হয়, মানে মনে হয় যে আশপাশটা নিস্তব্ধ, শুধু শ্রেয়া ঘোষাল গান করছে, কানে পাখি ডাকছে, হালকা বৃষ্টি পড়ছে, যেন আমি জঙ্গলের মধ্যে রয়েছি।
4: একদমই তাই। মানে এইখান থেকে আমার তোমাকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, মানে ইশক বা এই যে ভালো লাগা, এই যে মানে জঙ্গল বলো, পাহাড় বলো, এই যে বেড়াতে যাওয়ার প্রতি একটা ইশক, ভালো লাগা, মানে সেটা কি তোমাকে এই মুহূর্তে চোখ বন্ধ করে ভাবিয়ে মানে জান্নাত কি দেখাচ্ছে?
3: একদমই একদমই, আমাকে দেখাচ্ছে কি সেটার থেকেও বড় কথা আমাদের বন্ধুরা কি ভাবছে। কারণ বন্ধুদেরকে বলেছিলাম যে 9903653992 তে নিজের নাম, লোকেশন সহ তার যে ফিলিং, সেই ফিলিংটা আমাদের পাঠাতে।
4: একদমই তাই। আর সেরকমই মেসেজ কিন্তু চলে এসেছে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, তিনি লিখছেন, বলছেন, মধু অ্যান্ড রাজীব, গুড ইভিনিং।
3: গুড ইভিনিং।
4: সুন্দরবন রেন ফরেস্টে গিয়ে বেশ কিছুদিন থেকে সেখানে বাঘ মামাদের গতিবিধি দূর থেকে নজরদারি করতে যাই।
3: বেশ বেশ দারুণ, মানে বিশেষ করে আরো বর্ষাকালে এই সিদ্ধান্তটা আরো ভালো, মানে ওই বোটে যেতে যেতে মানে ওই যে আমুদে মাছ ভাজা।
4: হ্যাঁ, মানে এবং এখান থেকে আমি একটা কথা বলি, মানে আমি
3: বলো বলো,
4: এক বছর হয়নি সুন্দরবনে গিয়েছিলাম, এবং তার পাশাপাশি ওই সপ্তডিঙ্গার গুপ্তধন এই সিনেমাটা, মানে সবটা মিলিয়ে না একটা বেশ অন্যরকম, এই কথাটা বললে বলেই আমি মানে আমুদে মাছের গন্ধটা জাস্ট ভেসে চলে এলো।

0: ঠিক আছে, আর কে কি
1: লিখেছে? শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখছে যে, শুভ বিকেল দিদিভাই ও দাদাভাই, তোমাদের নাম না বললেও তোমাদের গলা শুনে চিনতে পারি।
0: এই যে এটা মানে কি বলবো, এটা তো মানে কি বলবো, আলাদা,
1: এটাই তো একটা অন্যরকম ভালোবাসা।
0: আচ্ছা, মানে একদম মানে মানে রোদের মধ্যে বৃষ্টি করে ভিজিয়ে দিল আর কি, মানে এত ভালো।
1: এক্স্যাক্টলি। আর তার সাথেও শর্মিষ্ঠা, তুমি আমার খুব খুব প্রিয় একটা জায়গার কথা বলেছো, সেটা হচ্ছে চেরাপুঞ্জি।
0: এবং চেরাপুঞ্জিকে বলা হয় যে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টির একটা জায়গা।
1: একদম একদম একদমই তাই। এর পরের মেসেজটা শ্যামলেন্দু দত্ত বেহালা থেকে লিখছেন, বলছেন, গুড ইভিনিং আরজের ফ্রেন্ডস রাজীব অ্যান্ড মধু, আমি যেতে চাই আমাদের ভারতের ভেতরই রেন ফরেস্ট কেরালাতে, উইনাদ ও আচ্ছা ওয়েনাদ পেরিয়ে। বেশ, মানে এইরকম কত আমাদের ইচ্ছেগুলো থাকে বলো, এবং যেখানে গিয়ে আমরা সত্যি একটা সপ্তাহ আমাদের ফোন চাই না, কোনো কিছু চাই না, মানে অন্যরকম কোনো রকম এন্টারটেনমেন্টের কোনো বিষয়ে চাই না। হ্যাঁ, কিন্তু পারলে প্লিজ, মানে যদি সেখানে পৌঁছোয় 107 FM রেইনবোকে নিশ্চয়ই সাথে রেখো। আর এই মুহূর্তে তোমাদের পাশে, মানে আমাদের এই আড্ডার পাশাপাশি আমরা একটা গানও রাখবো তোমার জন্য, মানে তোমার এই ভাবনাটাকে বা মনের অনুভূতিটাকে আরও বেশি এক্সটেন্ড করার জন্য। কিন্তু তার পাশাপাশি এটাও তোমাকে বলি, 9903659992 খোলা রয়েছে, এবং এই টপিকটা নিয়ে কিন্তু আমরা আর কিছুক্ষণই থাকবো, কারণ তারপরে আমরা আবারও আর একটা অন্য সেগমেন্টে চলে যাবো, বুঝলে তো?
0: একদমই। সেই সেগমেন্টে যাওয়ার আগে যেটা বলি, মানে যখন তুমি গেছো জঙ্গলে, তখন মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে রোদ উঠছে, এবং দেখে মনে হয় যে একটা চোর পুলিশের খেলা চলছে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আচ্ছা, এই যে আমরা আমাদের শোয়ের মাঝখানে যে এত গান বাজাচ্ছি, এবং এটাতে কিরকম তোমার মনে হচ্ছে, মানে কোনো কিছুর মাঝখানে যদি এরকম সুন্দর সুন্দর গান থাকে তাহলে কেমন লাগে বলো?
2: দেখো, শব্দ সবসময় একটা আলাদা আবহ তৈরি করে। মানে ধরা যাক তুমি একটা হরর ফিল্ম দেখছো টিভিতে, বাড়িতে কেউ নেই, বৃষ্টি পড়ছে, মেঘ চমকাচ্ছে, ঝমকাচ্ছে, অনেক কিছু হচ্ছে, তোমার প্রচন্ড ভয় করছে, কেন জানো? জাস্ট বিকজ অফ সাউন্ড। তুমি জাস্ট টিভির সাউন্ডটাকে মিউট করে দাও, দেখবে তুমি যে লেভেলে ভয় পাচ্ছিলে সেই ভয় পাওয়ার প্যারামিটারটা দেখবে 50% বেশি কমে গেছে। তার মানে শব্দ বা গান বা মিউজিক এই যে আলাদা ব্যাপারটা, এটা না আমাদেরকে সবকিছুকে বাড়াতে সাহায্য করে।
1: একদমই তাই। এবং তুমি এত সুন্দর একটা আবহ তৈরি করলে, আমার শুধু মনে হচ্ছিল যে হার্ট অ্যাটাকের কি সাউন্ড হয়, মানে আমার কাছে যদি এরকম একটা সিচুয়েশন থাকে, মানে আমার সাউন্ড আসতে করতে হবে না, আমি নিজে মিউট হয়ে যাব।
2: কিন্তু ইচ্ছা আছে আজকে শোয়ের শেষের দিকে একটা গান বাজানোর, যে গানটা শুরুতে এরকম ঠিক ঠিক ঠিক ঠিক, শাহরুখ খান। অবশ্যই আগে বললাম, গানটা সম্বন্ধে বললাম না, গানটা পরে বলবো, জাস্ট একটা আভাস দিয়ে রাখলাম।
1: বেশ, আচ্ছা বলো তো, এই যে মানে সিনেমার মাঝখানে তো আমরা কেউ কেউ গান ভালোবাসি, কেউ কেউ গান ভালোবাসি না, এটা নিজেদের ডিপেন্ড করছে আর কি।
2: এবং গতকালই কিন্তু ওয়ার্ল্ড মিউজিক ডে গেল।
1: এক্স্যাক্টলি। তো এইরকম একটা সিনেমার কথা তুমি বলতে পারবে যে সিনেমাটাতে মানে সেখানে গানই গান, গানই গান, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল?
2: না না না না, বর্তমানে তো গানের সংখ্যা অনেক কমে গেছে এবং কিছু কিছু সিনেমাতে তো গানও নেই। যদি বলিউড মুভির কথা ধরো তাহলে আমার মনে হয় মধু, হ্যাঁ মধুর কাছে একটা বিশাল ফিরিস্তি রয়েছে, কিন্তু ফিরিস্তি থেকে বেঁচে কি ও আসল মানে যে প্রশ্নটা করেছিল একদম টু দি পয়েন্ট উত্তর দেবে?
1: এক্স্যাক্টলি। মানে 1932 সালে একটা সিনেমা রিলিজ করেছিল, সিনেমাটার নাম হচ্ছে ইন্দ্রসভা, ঠিক আছে?
2: বেশ,
1: 3.5 ঘন্টার এই সিনেমাটাতে প্রায় 72টা গান আছে। হ্যাঁ, 72টা, 72,
2: ভাবা যায়।
1: যাই হোক, এত মানে দূরের সালে যখন আর কি পৌঁছে গেলাম, এরকম গানের কথা যখন বললামই, তাহলে সেই মুহূর্তে মানে ওই একটু আগে, আমাদের একটু আগের সময় যে ইন্ডি পপ একদম আমাদের মনে জায়গা করে নিয়েছিল, আমার মনে হয় যে এই মুহূর্তটা সেই ইন্ডি পপকেই আরও একবার ঘুরে ফিরে জাস্ট শুনে ফেলা। আর তোমার জন্য আজকে ইন্ডি পপের আড্ডায় রেখেছি, মানে ইন্ডি পপের ট্র্যাকে ফাল্গুনী পাঠক।
2: কি গান চলছে
0: FM রেনবোতে? Indie Pop Playlist, Indie Pop Playlist, Indie Pop Playlist.
1: মেরি চুনার উড় উড় যায় ফাল্গুনী পাঠক।
2: আমার মনে আছে মধু, যখন এই গানটা রিলিজ করেছিল তখন আমি স্কুলে পড়তাম।
1: আচ্ছা।
2: আর তখন ভাবতাম যে এরকম সত্যি হয়, একটা মিউজিক ভিডিও এসেছিল, একটা বড় অয়েল পেন্টিং থেকে একজন একটি মেয়ে চলে আসছে, আরেকটি মেয়ের সাথে খেলছে, তারপর আবার পিকচারের মধ্যে ঢুকে যাচ্ছে। ওয়া, হোয়াট ওয়াজ দা মানে হোয়াট ইজ দা কনসেপ্ট, কি লাভলি কনসেপ্ট! সেই কনসেপ্টের ওপর ভিত্তি করে এই গানটা এতটা ভালো লেগেছিল এবং সারা ভারত এই গানটা গুনগুন করে গাইত। অবভিয়াসলি ফাল্গুনী পাঠক হলেন এই যে আমাদের ইন্ডি পপ সেকশনের একজন অসাধারণ সিঙ্গিং কুইন, রাইট?
1: একদমই।
2: চলো তাহলে সেই গানটাই এনজয় করুক আমাদের শ্রোতা বন্ধু এবং আমরা অলসো।

0: আমরা শুনছি 107 FM রেইনবো। আর তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে বৃষ্টির ছায় অরণ্য বা রেইন ফরেস্ট, এই ফরেস্টে গিয়ে তোমার কোন ফেভারেট ফরেস্টে গিয়ে তুমি সময় কাটাতে চাও, নিজের মতো করে টাইম কাটাতে চাও, 9903659992 তে আমাদের ফোনটা পুরো ফ্লাডেড হচ্ছে,
1: একদমই তাই। আর আমরা এর আগে যেখানে ছিলাম, ওই শ্যামলেন্দু দত্ত বলছিলেন যে ওয়েন আদার পেরিয়ার,

0: সেই পেরিয়ে এবার আমরা ঠিক কোথায় গিয়ে পৌঁছলাম বুঝলে তো, প্রিয় রাজীব দা ও মধুরিমা দিদি ভাই, ঋতুরানীর বর্ষার আগমনে রিমঝিম বৃষ্টির মন রাঙানো ভালোবাসা জানালাম, আর জানালাম ক্যাফে কলকাতার গানগুলো খুব ভালো অন্বেষণ হয়েছে, খুব ভালো লাগছে ক্যাফে কলকাতা। বিষয় বলি, আমার পছন্দের জায়গা নদী ঘেরা সুন্দরবন, বনে যেখানে নানান প্রজাতির গাছ, পাখি, হরিণ, বাঁদর এবং নদীতে কুমির দেখার সুযোগ আছে। কপাল ভালো থাকলে বাঘ মামার দেখা মিললেও মিলতে পারে। তাই আমার বেড়াতে যাওয়ার গন্তব্যস্থান হবে সুন্দরবন। মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে লিখছিলেন।
1: বেশ দারুণ দারুণ লাগলো।
0: এরপরও সৌভিক ঢাকুরিয়া বলছে যে সৌভিকেরও কিন্তু সুন্দরবনে গিয়ে নৌকো ভ্রমণ করতে করতে মাছ ভাজা আর একবার ডুয়ার্স এর জঙ্গলে গিয়ে রেইনফল দেখেছিলাম, সন্ধ্যের আকাশে বৃষ্টির ফোঁটাগুলো যেন লক্ষ জোনাকির আলোর মতো ঝিকমিক করছিল, আজও ভুলতে পারি না। উত্তম দালাল খড়সরাই বেগমপুর হুগলি থেকে।
1: বেগমপুর হুগলি থেকে উত্তম দালাল আমাদেরকে মেসেজ করেছে এবং
0: একদম
1: এই যে আমরা টপিকটা রেখেছি, এই টপিকটা নিয়ে আমরা বেশ আরো কিছুক্ষণ থাকবো, কিন্তু আপাতত দেশ বিদেশের খবরও তো শুনতে হবে, আশপাশের খবরও তো জানতে হবে, তবেই তো আমরা নিজেদেরকে আপডেট করতে পারবো।
0: এক্স্যাক্টলি তাই। আর তাই আপাতত তোমাদের জন্য একটা ছোট্ট গান রেখে এই ঘন্টা থেকে বিদায় নেবার পালা। আর তোমরা কিন্তু চলে যাও না, কারণ এরপরে ওই যেটা বললাম আর কি, স্টে টিউন, মানে 5:02 থেকে আমরা আবারও 6টার ওই ঘন্টাতে থাকবো। সুতরাং ততক্ষণ তোমরা সঙ্গে থাকো এবং 9903653992 কিন্তু তোমাদের জন্য একদম খোলা রয়েছে, তাই শুনতে থাকো এবং সঙ্গে থাকো। রয়েছে আমি আরজে মধু, আর আরজে রাজীব।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। বাংলার অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনের মানোন্নয়নই এই বাজেটের মূল লক্ষ্য বলে তিনি জানান। রাজ্যে নবগঠিত সরকারের প্রথম পূর্ণাঙ্গ

0: বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবর্ষের প্রথম চার মাস ভোট অন অ্যাকাউন্টের আওতায় চলায় তাঁদের হাতে কার্যত আট মাসের বাজেট তৈরির সুযোগ ছিল। সেই সীমাবদ্ধতার মধ্যেও 4,38,000 কোটি টাকার বেশি টাকার বাজেট রাজ্যের সামগ্রিক উন্নয়নের রূপরেখায় তুলে ধরা হয়েছে। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর পেশ হওয়া পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে গ্রামীণ অর্থনীতির বিকাশে একাধিক প্রস্তাব করেছে রাজ্য সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ তার বাজেট ভাষণে কৃষিক্ষেত্রে 8,465 কোটি টাকার বেশি বরাদ্দের কথা ঘোষণা করেন। শিল্পের সঙ্গে কৃষিকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট প্রস্তাব তৈরি করা হয়েছে। রাজ্যে মোট 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এই 5টি প্রস্তাবিত জেলা হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। গোপীবল্লভপুরে তৈরি হবে নতুন মহকুমা। পাশাপাশি শিবমন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গি দিঘিতে নতুন পুরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য সরকারের নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও। কলকাতার কাছে আরও একটি বিমানবন্দর তৈরির প্রস্তাব রয়েছে বাজেটে। কল্যাণীর কাছে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করতে 1,000 থেকে 1,500 একর জমি চিহ্নিত করবে সরকার। পাশাপাশি কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুরঘাট এবং মালদহেও বিমানবন্দর তৈরির পরিকল্পনা থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনা খরচে কোচিং সেন্টার তৈরি হবে। রাজ্যের প্রতিটি জেলায় তৈরি করা হবে বিনামূল্যে কোচিং সেন্টার। রাজ্যে আদর্শ বিদ্যালয় তৈরির জন্য 2,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিওপুর জেলায় কুনো জাতীয় উদ্যানে চিতা, মিত্র এবং শহরিয়া জনজাতি সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর। বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM Rainbow তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: একদমই সাত সমুদ্র ঘুরে ঘুরে কিন্তু আমরা সবাই আবার সেই একই জায়গায় ফিরে এসেছি, দ্যাট ইজ 107 FM রেনবো। আর এই সময়টা মানেই ক্যাফে কলকাতার, ক্যাফে কলকাতার ইনফ্যাক্ট একটা ঘন্টা অনেকটা সময় কাটাবে কোনো দ্বিধা ছাড়া, কোনো দ্বন্দ্ব ছাড়া, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, মনের সুখে তুমি একটা সপ্তাহ কেন দুটো সপ্তাহ যত কোন তোমার পকেট পারমিট করবে তুমি কাটিয়ে আসতে পারবে।
3: মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি মানে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেছো, মানে তুমি নিজের সাথে সময় কাটাচ্ছো, খুব ভালো, কিন্তু ওই আর কি, মানে যতক্ষণ মানে আস যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, এরকম একটা যে ব্যাপার রয়েছে আর কি, সেরকমই ওই টাকা পয়সার সাথে আমাদের সম্পর্ক, বুঝলি তো।
2: টাকা তৈরি হয় সেই কিন্তু অরণ্য থেকেই, মানে গাছ থেকেই কিন্তু টাকা তৈরি হয়, তুমি ভাবো কাগজ, কাগজ থেকে টাকা।
3: আচ্ছা এই মুহূর্তে একটা মেসেজ রয়েছে, হাই রাজীব দা মধুদি, আমার পছন্দের জায়গায় নিজের গ্রাম, রাস্তার দুদিকে গাছের ছায়ায় মোড়া, এই ভিউ বলার মতো না, বর্ষার গ্রামের রাস্তাটি কি এত স্লিপারি বলার মতো না, রোমাঞ্চকর রাস্তা।
2: জায়গাটার নাম কি?
3: তার সাথে চারিদিকে সবুজ আর সবুজ, এটা ধুলাগড় ডান থেকে আর কি ডান দিকে একটা রাস্তা চলে গেছে, বাগান গোড়া ফটিক গাছি, তারপরেই ছোট্ট গ্রাম ভিঙা গাছি, মাইতিপাড়া, বাড়ির সামনে পুকুর, পুকুর ভর্তি মাছ, এই বর্ষায় মাছায় বসে মাছ ধরার মজাই কুছ আলাগ হে,
2: মানে মনে হচ্ছে ওখানে চলে গেছি।
3: এক্স্যাক্টলি, সাথে দুপুরে মাটির উনুনে মাটির হাঁড়ির ভাত সাথে তরকারি, টেস্ট জাস্ট ওয়াও। এই জায়গাতে সময় কাটাবো না তাহলে কোথায় কাটাবো বলো? উৎপল মাইতি বেহালা থেকে, অসাধারণ, মানে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন যে আমরা সত্যি সত্যি কোথাও যেন মানে ওই ফ্লেভারটা পেলাম। এবং আজকে সারাদিন ধরে ওয়েদারটা যেরকম একটা মেঘলা হয়ে রয়েছে না, তার সাথে সত্যি গ্রামের ওই চারপাশের ছায়া, তার সাথে মাটির উনুন, এরকম একটা খুব সুন্দর।
2: আচ্ছা তোমাকে আমি যদি বলি, ধরা যাক এখন তো বিকেল মানে সন্ধে, হ্যাঁ, যদি আরেকটু টাইম যদি যায়, টাইম কাটলো আরেকটু হলো, একটু রাত হলো, এবং ওই জায়গাটাতেই যদি একটু চাঁদের আলোয় বসে তুমি একটা গান শোনাও আমাদেরকে,
3: আচ্ছা তুমি শুনতে চাও, হ্যাঁ মানে তুমি যেভাবে বললে সেটাতে একটা খুব মিষ্টি
2: অ্যাপ্রোচ,
3: কিন্তু কি ভাবনা চিন্তা করছো তুমি এখানে, কি ভাবছো?
2: আমি ভাবছি যে এরকম একটা যদি এই সময় যদি একটা গান শোনা যায় তো কেমন হয়। এনিওয়ে, যেরকমই হোক, তার চেয়েও বড় যেটা আমাদেরকে এখন করতে হবে তোমাকে, যা আমাদেরকে জানিয়ে ফেলো 9903653992 তে, আর কার কি বক্তব্য রয়েছে যে এই রেইন ফরেস্টে সময় কাটানোর, আমাদেরকে জানিয়ে ফেলো। হোয়াটসঅ্যাপ এবং মেসেজ দুটোরই অপেক্ষা করছে মধুরিমা অ্যান্ড রাজীব, কোথায়? ক্যাফে কলকাতা, অবশ্যই

0: তোমাকে যদি বলা হয় যে তুমি ফোনে টাইম কাটাবে না কারোর সাথে দেখা করে টাইম কাটাবে, কি বলবে?
1: মানে এখন কারোর সাথে দেখা করাটা তার সময়, আমার সময় অনুযায়ী আমার এত ব্যস্ত, তার জায়গায় মনে হয় যে ফোনটাই অনেক বেশি ইজি।
0: হ্যাঁ, কিন্তু এবার যেটা সমস্যাটা হয়েছে, এই যে রাতে চাঁদনি রাতে তুমি প্রকৃতি দেখছো, নিজের মতো করে টাইম কাটাচ্ছো, এটা তো খুবই ভালো জিনিস। কিন্তু এই রাতে তুমি যদি ফোন দেখো, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে তুমি অনবরত স্ক্রল করে যাচ্ছ, ঘুমাচ্ছ না, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে ডিজিটাল ইনপুট বা স্ক্রিনের রিফ্রেশ বাটন, আমাদের মগজ কী করছে, আমাদের মগজকে ভেতর থেকে একেবারে নষ্ট করে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ব্রেন রট, বোঝা যাচ্ছে?
1: হ্যাঁ,
0: এবার সম্প্রতি একটা বৈজ্ঞানিক জার্নাল, যার নাম হচ্ছে PNS নেক্সাসে, সেখানে প্রকাশিত হয়েছে 400 জন মানুষের ওপর এটা পরীক্ষা করে দেখা গেছে যে মাত্র 2 সপ্তাহের জন্য মোবাইল ইন্টারনেট সব ব্লক করে দিয়েছে দিলে মানসিক স্বাস্থ্য, একাগ্রতা এবং সার্বিক ভালো থাকার অনুভূতি এতটাই বেড়ে যায় যে একজন মানুষের মনের দিক থেকে অন্ততপক্ষে 10 বছরের তরুণ করে তোলা যেতে পারে মানুষকে। তার মানে ভাবছো, আমরা নিজেদের অজান্তেই এই যে ফোনের পেছনে স্ক্রল করে করে কতটা বিপদ ডেকে আনছি।
1: এক্স্যাক্টলি তাই। কিন্তু ভাবো, মানে ফোন থেকে আমরা দূরে থাকলেও কিন্তু আমাদের, মানে এই যে ইন্টারনেট, সেটা তো আমাদের অনেক কিছু জানায়, সেইরকমই আরো একটা ভালো জিনিস আছে, বুঝলে তো?
0: যেমন
1: তার মধ্যে একটা ভালো জিনিস হচ্ছে এই যে আজকে 22nd June, 22শে জুন, এই দিনটাকে তুমি কিভাবে সেলিব্রেট করছো?
0: এক তো আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে বৃষ্টি আজকে অরণ্য দিবস, এবং মনটা অনেক সময় সেই অরণ্যতে চলে যাওয়ার চেষ্টা করছে যে অরণ্য আমার প্রিয় এবং আমি যেখানে গিয়ে একটু নিজের মতো করে সময় কাটাতে চাই।
1: আর এর পাশাপাশি আজকে তাদের জন্য

0: একটা সেলিব্রেটিং ডে, সেটা হচ্ছে যাদের আজকে জন্মদিন।
1: ওকে,
0: আর তা মানে আজকে যাদের জন্মদিন তারা ঠিক এক্স্যাক্টলি কার কার সাথে জন্মদিন সেলিব্রেট করছো সেইটা এবার তোমাকে একটু বলি। আজকে কিন্তু অনুভব সিনহার জন্মদিন,
1: মানে তোমার মনে পড়ছে?
0: ইয়েস, মনে পড়ছে আর্টিকেল 15, থাপ্পড়, মুল্ক, এই টাইপের যে সিনেমাগুলো, মানে একদম এক্স্যাক্টলি মানে আমরা চিরাচরিত যে সিনেমাগুলো দেখে অভ্যস্ত সেইগুলোকে একদম সপাটে জাস্ট ঘুরিয়ে দিয়ে একটা অন্যরকম প্রেজেন্টেশন। আর তার পাশাপাশি আজকে জন্মদিনে কেক কাটার সময় কিন্তু ডেফিনেটলি তোমাকে বলতে হবে মুকাম্বো খুশওয়া।
1: এক্স্যাক্টলি,
0: কারণ আজকে অমরেশ পুরীর জন্মদিন, তাই আজকে 107 FM রেইনবোর তরফ থেকে আমরা অনুভব সিনহা, অমরেশ পুরী ওনাদের সবাইকে জানাচ্ছি। আর তার পাশাপাশি যাদের সব চাইতে আজকে ভালো দিনটা, সেই জন্মদিনটা তাদের কি উইশ করছি, তাই না?
1: একদম, তুমি উইশ করো করো করো, আমাদের যে প্লে বাটনটা রয়েছে উইশের, বাটনটা প্রেস করে দাও।
0: আর বার্থডে যখন, তাই তোমার জন্য অনুভব সিনহার থাপ্পড় সিনেমা থেকে রাখলাম একটা সুন্দর গান, শুনতে থাকো, সঙ্গে থাকো, ফিরে আসছি 107 FM রেইনবো ক্যাফে কলকাতা, রাজ্জাক উইথ আরজে মধুবন, আরজে রাজীব।
1: মধুরিমা, প্যার সে ডর লগতা হ্যায় লেকিন থাপ্পড় সে ডর নাহি লগতা, তোমারও কি তাই?
0: গানে গানে জবাব দিচ্ছি।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: FM রেইনবো তে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
3: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

আর যেহেতু আজকে অমরেশ পুরীর জন্মদিন, তার জন্যই মুখাম্বু খুশুয়া মানে মিস্টার ইন্ডিয়ার সাউন্ডট্র্যাক থেকে কোনো গান থাকবে না, তা তো হতে পারে না, তাই তোমার জন্য রেখে গেলাম হাওয়া হাওয়ায়।

0: શું છો કેફે કોલકાતા,
1: કેફે કોલકાતા
0: 107 FM રેઇનબો તે કેફે કોલકાતા,
1: કેફે કોલકાતા।
2: কবিতা কৃষ্ণমূর্তির গলা থেকে অসাধারণ একটা গান আমরা শুনলাম মিস্টার ইন্ডিয়া সিনেমার। আর তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে বৃষ্টির ছায় অরণ্য বা তোমার ফেভারিট রেন ফরেস্টে গিয়ে মানে কোনটা এবং সেখানে গিয়ে তুমি কিভাবে সময় কাটাতে চাও, 9903653992 দেখি আর কে কে লিখেছে।
3: একদমই তাই, আর এই মুহূর্তে আমার হাতে রয়েছে অর্জুন সিং, তিনি তামিলনাড়ু থেকে বলছেন। বলছেন, সত্যি যদি এমন সুযোগ হয় তাহলে আমি অ্যামাজন রেন ফরেস্টে যাব। অ্যামাজন শুধু বইয়ের পাতাতেই পড়েছি আর টিভিতে দেখেছি, কিন্তু সত্যি তেমন সুযোগ পেলে কিন্তু যেতে চাই। অ্যামাজনের গভীরে লুকিয়ে আছে অনেক রহস্যময়তা। আমার ভালো লাগে যে কোনো জঙ্গলের রহস্যকে জানতে, বুঝতে, স্বশরীরে অনুভব করতে।
2: রাইট রাইট, এবং এই সত্যি এই যে রহস্য উন্মোচন বা এক্সপ্লোরেশন, এইটাই কিন্তু একটা বিষয় নতুন জায়গায় যাওয়ার ক্ষেত্রে কাজ করে। আচ্ছা, পরের মেসেজ কি আছে?
3: বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস লিখছেন, বলছেন, গুড ইভিনিং, আমি যদি একদিন রেইন ফরেস্টে কাটাই তাহলে সুন্দর ক্যামেরা নিয়ে যাব, ভালো ভালো ছবি তুলব, সবুজ পরিবেশের মধ্যে বিভিন্ন অজানা গাছ দেখব, আর পাহাড়ি ঝর্ণার পাশে বসে প্রকৃতির গল্প শুনবো।
2: দারুণ দারুণ,
3: সত্যি একদম তাই। আর দারুণ এই কারণে যে এর পরের কিন্তু আমরা আরো একটা ব্যাপার নিয়ে ফিরে আসছি, ঠিক আছে? এই মুহূর্তে এই ঘন্টায় কিন্তু মানে এই যে টপিকটা রেখেছিলাম আমরা প্রায় শেষে চলে এসেছি, আর কয়েকটা মেসেজই পড়বো কিন্তু তারপর চলে যাব আরো একটা নতুন বিষয়ে। স্টে টিউনড। প্রশান্ত জগৎবল্লভপুর থেকে লিখছেন যে, হাই মধুবন রাজীব, আমি কেরালার মুন্নারে গিয়ে এক কাপ চা খেতে খেতে বৃষ্টি ঝর্ণা পাহাড় প্রকৃতির সৌন্দর্য দেখতে চাই। হ্যালো দাদা দিদি, আমি রিজু, আমার কাছে আমার খুব ভালোবাসার একটা জায়গা আছে, সেটা একটা দীঘির জলে ভরা, এখন আরো ভালো লাগবে। আচ্ছা বেশ, তাই এই ভালো লাগাগুলো তোমাদের সঙ্গে থাকুক, আর তোমরাও কিন্তু 107 FM রেইনবোর সঙ্গে থাকো।
2: এক্স্যাক্টলি। আর শুনে দেখো তো এই গানটা, মানে তুমি ধরো জঙ্গলে গেছো, এবার জঙ্গলে গিয়ে হঠাৎ করে একটা অচেনা নদী দেখতে পেলে, নদীর মধ্যে সূর্যের আলো পড়েছে এবং সেখান থেকে অদ্ভুত ঝলকানি ঝলকে উঠছে এবং তোমার চোখে লাগছে, তখন কি তুমি এই গানটা গাইতে পারবে? দেখো তো, মনে হয় পারবে।

0: সত্যি গানটা শুনতে শুনতে এমন মনে হয় যেন নিজেরাই একদম নদীর পাড়ে চলে গেছি এবং চোখে ঝিলমিল লাগছে। তুমি শুনছো 107 FM রেনবো, আর রয়েছো কোথায়? এখানে
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেনবোতে। ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
0: এক্স্যাক্টলি ক্যাফে কলকাতা চলছে। মধুরিমা কিছু বলবে?
2: হ্যাঁ, মানে আমি যেটা বলবো যে ওই যে আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে সেই মুহূর্তটা, সেই ক্ষণটা কখন আসবে।
0: ওফ, এসেছে কি এসেছে?
2: এসেছে এসেছে। এক্স্যাক্টলি কোন ক্ষণটা?
0: দাঁড়া, চলে এসেছে। আর ছড়া কাটিং এ আজকে কি রেখেছি? হ্যাঁ, যে প্রথম দুটো লাইন তোমাকে বলবো, তার পরের দুটো লাইন আমাদেরকে লিখে পাঠাতে হবে 9903659992 তে। আজকে সোমবার, এবং সোমবার আমাদের জেনারেলি কি হয়, আমরা সমস্ত কাজ খুব এনার্জি দিয়ে করতে শুরু করি। অতএব আমাদের ভেতরে যে ব্যাটারিটা রয়েছে সেটা ফুল চার্জে থাকে, কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে যত দিন এগোয়, যত উইকেন্ডের দিকে এগিয়ে যায়, হ্যাঁ চার্জ কমে যায়,
2: কমতে থাকে।
0: তো সেখানে ভাবলাম যে সোমবার এই বিকেলবেলা রেডিওতে তুমি শুনছো, তো ভাবলাম যে ছড়া কাটিং এই লাইন দুটো যদি তোমার দিকে ছুঁড়ে দেওয়া যায়, তাহলে পরের দুটো লাইন কি লিখে পাঠাবে সেটাই তো চ্যালেঞ্জ। তো লাইনটা মন দিয়ে শোনো, সোমবার মানেই লাইফের ব্যাটারির চার্জ ফুল, সোমবার মানেই লাইফের ব্যাটারি চার্জ ফুল। এর পরে দুটো লাইন নিজের নাম এবং লোকেশন সহ আমাদের পাঠাতে থাকো চটপট 9903659992 তে। পর পর তিনটে গান,
2: এটা হচ্ছে তোমার ভাবার সময়, বুঝছো তো? মানে গানগুলো শুনতে থাকো আর জাস্ট ভাবতে থাকো। ফিরে আসছি পরপর তিনখানা গানের পরে, সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেনবো, ক্যাফে কলকাতা, ভিতার্য মধুন আর রাজীব।
1: FM রেনবোতে তিন

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: অসাধারণ তিনটে গান শোনার পর আমরা ফিরে এলাম, এবং তিনটে গান তিন রকমের। একটু আগে কথা বলছিলাম আমি আর মধু যে এই শেষ গান যেটা শুনলাম আদনান সামির কণ্ঠে, এই গানটা শুনলেই কিরকম একটা বেশ একটা অন্যরকম ব্যাপার চলে যায়।
2: হ্যাঁ, আর এই যে অন্যরকম ব্যাপারটা তো আমি বলছিলাম, আমরা কিন্তু আজকে আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা পেরিয়ে আরো একটা অন্যরকম বিষয়ে চলে এসেছি।
1: সেই বিষয়টা হচ্ছে অবভিয়াসলি এইটা, ছড়া কাটিং এর লাইন তোমাকে দিয়েছিলাম, সোমবার মানেই লাইফের ব্যাটারির চার্জ ফুল। এর পরের লাইন কি হবে, ছড়ার আকারে কি এসছে? 9903 65999।

0: সৌভিক ঠাকুরিয়া থেকে লিখছে যে সোমবার মানে লাইফের ব্যাটারি চার্জ ফুল, বৃষ্টি হলেই মন একদম কুল কুল।
1: এইটার জন্য এটা কি কি হবে দেখবে এবারে দেখো।
0: অফ কোর্স মধু ছড়াকাটি রাজীব, সোমবার মানে লাইফের ব্যাটারি চার্জ ফুল, চনমনে তাজা থেকে কোনো কাজ করতে করি না তো ভুল, কোনো কাজ করতে করি না তো ভুল মানে পারি না তো ভুল। আহা, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন। সত্যি মানে এই যে চার্জফুল থাকে সেখান থেকে মাঝে মাঝে এমন উত্তেজনাতে কোনো ভুল টুল কিছু করে ফেলছে না তো, এই ব্যাপারটা সত্যিই হয়ে থাকে।
1: ওকে, আবার একবার একটু হাততালি হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, জানি জানি জানি, অসাধারণ হয়েছে অসাধারণ। দেখি এরপর কে কি পাঠিয়েছে।
0: এরপরে আমার হাতে রয়েছে
1: সোমবার মানেই লাইফের ব্যাটারির চার্জ ফুল, তারপর কি এসছে,
0: বর্ষার আগমনে সবুজের সমারোহ, বনে বনে টইটুম্বুর খালবিল, তারই মাঝে বয়ে বয়ে মানে বয়ে জীবন নদী কুল কুল কুল, মাধাই দাস বহরু ঘোষপাড়া। শুভ সন্ধ্যা মানে সরাসরি ছড়াকাটিং এ যেটা তিনি লিখেছেন, সোমবার মানে লাইফের ব্যাটারি চার্জ ফুল, বর্ষার আগমনে সবুজের সমারোহে, বনে বনে টইটুম্বুর খালবিল, তারই মাঝে বয়ে জীবনের নদী কুল কুল কুল।
1: আহাহা, এই বন মানে এই যে মানে ধরা যাক এই কুল কুল করে নদী বইছে, বর্ষার আগমন হচ্ছে, হ্যাঁ মানে এই সব কিছু যখন হয় তখন মানে একটা অন্যরকম উদ্যম আমাদের বন্ধুদের মধ্যে বা সবার মধ্যে চলে আসে। অ্যাকচুয়ালি যখন নতুন বর্ষা আসে, হ্যাঁ যখন নতুন বর্ষা আসে তখন দেখবে কদম ফুলের পাতা বা যে কোনো গাছের পাতা সবুজ হয়ে ওঠে, এবং সেই পাতার ওপর যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু একে অপরের দোসর হয়ে যায়, এবং তার সাথে সবুজ ঘাস, সোঁদা গন্ধ সব কিছু মিলিয়ে কিন্তু এই রকম একটা গান বন্ধুরা মিলে আমরা গাইতেই পারি।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাঁদ,
0: ক্লাস ঘরে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

0: এরকম এলোমেলো একটু করে দেওয়ার সম্ভাবনা রয়েছে বুঝলে তো, কারণ এই মুহূর্তে মানে আগামী 2-3 ঘন্টার মধ্যে কিন্তু পুরুলিয়ার কিছু জায়গায় এবং পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় সেখানে মোটামুটি 40-50 কিলোমিটার বেগে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে যেটা নিয়ে আমরা আমাদের একটু চিন্তা ভাবনা থাকে আর কি, যেটা নিয়ে আমরা সচেতন থাকি, সেটা হচ্ছে যে এই বজ্রবিদ্যুৎ, তাই এই সময়টায় মানে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে, তাই এই সময়টায় কিন্তু নিজেরা নিরাপদে থেকো, নিজেরা ভালোভাবে একটা আস্তানা খুঁজে সেখানে থেকো, কিন্তু তার পাশাপাশি বৃষ্টিটাকেও এনজয় করো।
1: এক্স্যাক্টলি, ঠিক যেমন এই গানটাকে এনজয় করো, আর তার সাথে সাথে আমাদের লিখে জানাও, ছড়া কাটিং চলছে, সোমবার মানেই লাইফের ব্যাটারির চার্জ ফুল। 9903653992 তে এই ঘন্টাটা শেষ করব, একটা নতুন ঘন্টায় আমরা প্রবেশ করব, শেষ ঘন্টা আর একটা নিউজ ব্রেক, তারপরে আবার ফিরছি বুধু আর রাজীব, এনজয়।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। চলতি আর্থিক বছরে রাজ্যে বিভিন্ন সরকারি ক্ষেত্রে 1,00,000 শূন্য পদে নিয়োগ করা হবে। নতুন নিয়োগের 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিধানসভায় বলেন, এই 1,00,000 শূন্য পদের মধ্যে 16,000 কনস্টেবল সহ 20,000 পুলিশ বিভাগে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে পূজোর মধ্যেই। এছাড়া বিভিন্ন দপ্তরের শূন্য পদে 30,000 কর্মীও নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধে বহাল থাকবে পরবর্তী 2 বছরের জন্য। এবারের রাজ্য বাজেটকে মুখ্যমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। বাংলার অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনের মানোন্নয়নে বাজেটের

0: মূল লক্ষ্য বলে তিনি জানান। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী 1 অক্টোবর থেকে এটি কার্যকর হবে। এতদিন সরকারি কর্মীরা 18% হারে ডিএ পেতেন, নতুন ঘোষণা কার্যকর হলে বর্ধিত হারে সব মিলিয়ে 38% ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। রাজ্যে মোট 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এই 5টি প্রস্তাবিত জেলা হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি শিবমন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গী দিঘিতে নতুন পুরসভা গঠনেরও প্রস্তাব রয়েছে। রাজ্য সরকারের নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। কলকাতার কাছে আরও একটি বিমানবন্দর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে এবারের বাজেটে। বিজেপি আজকের রাজ্য বাজেটকে স্বাগত জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতার সাংবাদিকদের এই বাজেটকে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী বলে দাবি করেন। অন্যদিকে রাজ্য বাজেটের বেশ কিছু জায়গা স্পষ্ট নয় বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: ছড়া কাটিং চলছে আর আমরা একেবারে শেষ ঘন্টায় চলে এসেছি। রাজীব আর মধুরিমা, জিজ্ঞেস করেছিলাম যে সোমবার মানে লাইফের ব্যাটারির চার্জ ফুল, তারপর কি কি লিখলো?
1: তারপরে চলে এসেছে শাওন, লিখছে বারাসাত থেকে, বলছে সোমবার মানে লাইফের ব্যাটারির চার্জ ফুল, আসুক যতই মানে ব্লুজ, থাকবো আমরা সবাই কুল। সবাই কিন্তু মোটামুটি কুলে মিলিয়েছে, বুঝলে তো?
0: দারুন দারুন।
1: আচ্ছা, এরপর রনি পাঁজা আমতা হাওড়া থেকে বলছে যে সোমবার মানেই ব্যাটারির চার্জ ফুল, জামাই ষষ্ঠীতে লিচুর দর্শনে শ্বশুরের চোখে সর্ষের ফুল।
0: এটার জন্য তো মানে কি বলবো আর, এই খুঁজছি খুঁজছি, হ্যাঁ এইটা, আহা এই যে বাজি ফাটানো হয় এবং যে
1: কেমন আছো দাদা দিদি? আমি রনি আমতা থেকে। আমি আচ্ছা, 18 অক্টোবর ও শেষ মেসেজ করেছিল, তারপর থেকে আজকে আবার কি ভালো লাগছে, কেমন আছো তোমরা? তোমাদেরকে অনেক মিস করেছি। রনি পাঁজা, তুমি কিন্তু এভাবেই আমাদের মেসেজ পাঠাতে থাকো, আমরাও তো মিস করি নাকি?
0: একদমই একদমই। আর এইরকম সুন্দর সুন্দর মেসেজ কিন্তু আসতে থাকছে আমাদের কাছে। আর তোমার কে যেটা বলার সেটা হচ্ছে আমাদের কি

0: হোয়াটসঅ্যাপ কেউ করেছে নাকি মেসেজ?
1: আমাদের হোয়াটসঅ্যাপেই মেসেজগুলো গড়গড় করে চলে এসেছে, আমাদের মেসেজেও মেসেজ আছে বুঝলে তো। সেখানে লিখছে যে, হ্যালো আর জে রাজীব দাদা, মধুরিমা দিদি ভাই, আচ্ছা এটা বেশ আচ্ছা, এই মেসেজটা বজবজ চরিয়াল থেকে শেখ ইলিয়াস লিখছেন, এবং ওনার উনি আগের বিষয়টাতে আর কি বলছিলেন, বলছেন যে উনি 58 গেটে যাওয়ার খুব ইচ্ছে, মানে মোস্ট প্রবাবলি এই জায়গাটা বোধহয় গড়চুমো বুঝলে তো, একদম। আর এরকমই সঙ্গে থাকো, আমাদের শুনতে থাকো 107.5 রেইনবো।
0: তার সাথে যদি এই গানটা এরকম চলে, মানে হালকা বৃষ্টি পড়ছে
1: কিরকম বলো তো, আহা
0: কি গান, তুমি ভাবো তো, মানে তোমার যদি দুটো পাখা হতো কি করতে, এবং পাখাগুলো হালকা, পাখির মতো নয় তাহলে,
1: উড়ে যেতাম।

0: এক্স্যাক্টলি, তুমি যদি যেতে চাও কাছে বা দূরে, সেক্ষেত্রে আমার কাছে একটা সুন্দর জায়গার হদিস আছে, তুমি কাছে খুব তাড়াতাড়ি সেখান থেকে ঘুরে আসতে পারো।
1: আচ্ছা,
0: সেটা হচ্ছে বেশি দূর নয়, মানে সেটাকে ভালোবেসে মানে লোকজন আর কি, মানে সেই গ্রামটাকে ভালোবেসে বলা হয় যে দক্ষিণবঙ্গের দার্জিলিং। শুনেছো? হ্যাভ ইউ হার্ড দিস?
1: না না না।
0: হ্যাঁ, এবার তো জাদুকরি জায়গাটা কোথায় না, একটা অববিট লোকেশন। এই এই দক্ষিণবঙ্গের দার্জিলিংয়ের জায়গাটার নাম হলো ঝিলিমিলি।

0: হ্যাঁ, ঝিলিমিলি, যেরকম ঝিলমিল লাগছিল সেরকম ঝিলিমিলি জায়গাটার নাম। এবার জায়গাটা কোথায় লোকেটেড সেটা বলি, বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার এই পর্যটন কেন্দ্রটা এখানে অবস্থিত, ঠিক আছে। এটা বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার সীমান্তে, মানে ওইখানে তুমি যদি ঝিলিমিলিতে যাও তিনটে জেলাকেই দেখতে পাবে, একসাথে সীমানা দেখতে পাবে। এবং এখানে বছরের যে কোনো সময় তুমি যেতে পারো। তো এখানে কি কি মোটামুটি ইউএসপি বলা যায়, সেটা হলো দলমা পাহাড়, আর তাকে ঘিরে মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত শাল, মহুয়া, পিয়াল, শিমুলের ঘন জঙ্গল। এবং সেই জঙ্গলের বুক ছিঁড়ে এঁকে মেঁকে বয়ে চলেছে কংসাবতী নদী। তো এই বর্ষা পড়ছে, এই বর্ষায় সবুজে সবুজে প্রকৃতি এখানে এমন মায়াবী পরিবেশ তৈরি করবে যে তুমি এক লহমায় তোমার যত ক্লান্তি সব ভুলে যাবে। এবং এছাড়া তুমি কি দেখতে পাবে এখানে, এখান থেকে মানে ঝিলিমিলি গ্রাম থেকে 7 কিলোমিটার দূরেই রয়েছে এক অদ্ভুত সুন্দর জলাশয়, নাম হচ্ছে সুতান হ্রদ। একে ঘিরেই রয়েছে কুমারী বন, চারপাশে মানে তোমার ঘুরতে ঘুরতে টাইম কেটে যাবে। তুমি আদিবাসী সাঁওতালিদের এখানে নাচ দেখার ব্যবস্থা করতে মানে দেখতে পাবে। এখানে সমস্ত কটেজ রয়েছে, গেস্ট হাউস রয়েছে, সেখানে তারাই ব্যবস্থা করে। তবে তুমি এখানে বনের গভীরে ময়ূরের নাচও দেখতে পারো, তোমার যদি ভাগ্য ভালো হয়। আচ্ছা, কিভাবে যাবে এবার বলে দিই ঝট করে। কলকাতা থেকে খুব সহজে দক্ষিণবঙ্গের দার্জিলিং এ পৌঁছে যাবে, জায়গাটা মনে রাখো কিন্তু ঝিলিমিলি। ট্রেনে যেতে চাইলে হাওড়া বা সাঁতরাগাছি থেকে বাঁকুড়াগামী যে কোনো ট্রেনে উঠে পড়ো, বাঁকুড়া স্টেশনে নেমে সেখান থেকে বাস বা প্রাইভেট গাড়ি ভাড়া করে সরাসরি পৌঁছে যাও ঝিলিমিলি। লং ড্রাইভ পছন্দ যারা করে তারা হচ্ছে কলকাতা থেকে সড়ক পথে আরামবাগ খাতড়া হয়ে পৌঁছে যেতে পারে ঝিলিমিলিতে। এছাড়া কলকাতার এসপ্ল্যানেড থেকেও সরাসরি ঝিলিমিলি বা বাঁকুড়া যাওয়ার রাতের বাস তুমি পেয়ে যাবে।
1: এবং আমার এই মুহূর্তে মনে হচ্ছে ঠিক কখন যাবো, ঠিক যেরকম এই আমাদের
0: তুমি তো পাকনা লাগিয়েই পেলে
1: একদম 9903651999 যারা রয়েছে তাদের মনে হচ্ছে আমার মেসেজটা কখন পড়া হবে, বুঝলি তো। আচ্ছা, সন্দীপ ব্যানার্জি লিখছে যে ছড়া কাটিং এর পরের লাইনটা, মানে ছড়া কাটিং এর যে লাইনটা ছিল,
0: সোমবার মানে লাইফের ব্যাটারির চার্জ ফুল,
1: পরের লাইন ফিল্ম শুটিং আর বৃষ্টি মিলে করো মাথাটাকে কুল।
0: দারুন দারুন। আচ্ছা,
1: এরপরে কিন্তু আরো আরো আরো অনেক মেসেজ রয়েছে বুঝলে তো। এরপরে আনোয়ার মোল্লা মহেশতলা থেকে লিখছেন, সোমবার লাইফের ব্যাটারি চার্জ ফুল, শুভ দৃষ্টি হয়ে গিয়েছে, এবারে থাকিও হট অ্যান্ড কুল কুল। তাই শুভ দৃষ্টিটা কার সাথে হলো, এটা কিন্তু পয়েন্ট।
0: একদমই একদমই।
1: আচ্ছা, এর পরের মেসেজটা রয়েছে, শুভ সন্ধ্যা দাদাভাই দিদিভাই, আজকের ছড়া কাটিং এর বিষয়, সোমবার মানে লাইফের ব্যাটারি চার্জ ফুল, রেইনবোতে সুন্দর সুন্দর গানগুলো বাজাতে তোমরা করুনি একটুও ভুল, আমরা আনন্দে তাই অনুভব করছি কুল কুল।
0: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
1: আচ্ছা, দারুন। কিন্তু এই হাততালিটা কার জন্য হলো, এটা হচ্ছে বিষ্ণুপুর থেকে, বীরভূম থেকে লিখছেন বঙ্কিম দাস।
0: ওকে, আচ্ছা, তারপর পরেরটা,
1: পরের মেসেজে যাব। এই যে নতুন নতুন ব্যাপার পড়ছি, তার পাশাপাশি ভাবছিলাম যে মেসেজের আগে যদি একটা নতুন, মানে যে গানের এত প্রশংসা পেলাম যে এত একটাও গান আমরা দারুণ বাজিয়েছি, তো আরও একটা সুন্দর গান রাখছি তোমার জন্য, মানে আজকের ঘন্টার, আজকে আমাদের ক্যাফে কলকাতার আড্ডার নিউ টিউন
2: FM Rainbow Day, Rainbow New Tune.

0: একদমই একদমই একদমই, আমরা সবসময় তোমার হয়ে থাকতে চাই, সেই জন্যই তো প্রতি ক্ষণে প্রতিটা দিন 24/7 আমরা তোমার জন্য এন্টারটেনমেন্টের প্যাকেজ নিয়ে আসি। তার মধ্যে এই যে এই শোটা অর্থাৎ ক্যাফে কলকাতা ইজ আওয়ার ফেভারিট, রাইট?
1: একদমই তাই। আর এই ফেভারিট শোতেই তুমি তোমার মেসেজটা করে ফেলেছো, বুঝলে, তোমার ফেভারিট মেসেজটা। বহরু ঘোষপাড়া থেকে উত্তরা দাস লিখছেন, বলছেন, শুভ সন্ধ্যা, ক্যাফে কলকাতা খুব ভালো লাগছে, ছড়া কাটিংটা খুব ভালো, সোমবার মানে লাইফের ব্যাটারি চার্জ ফুল, এই চার্জে লাইফের ব্যাটারি থাকবে দু তিন দিন ভালো, তারপর শুক্রবার পর্যন্ত চলবে ধীর গতিতে, যেমন চলে দম দেওয়া পুতুল।
0: আহা, কোথায় হাততালির লোকেরা?
1: জগৎবল্লভপুর থেকে প্রশান্ত কুন্তি লিখছেন, সোমবার মানেই লাইফের ব্যাটারির চার্জ ফুল, FM রেনবো অন করতে কোনোদিনও করিনি আমি ভুল।
0: ও ফো ফো ফো,
1: সত্যি মানে FM রেনবো বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না, এটা সারাক্ষণ অন করে থেকে তোমাকে কিন্তু মানে হতে হবে মশগুল।
0: রাইট রাইট রাইট।
1: আচ্ছা, এরপরের মেসেজটা চলে এসছে, সোমবার মানে লাইফের ব্যাটারি চার্জ ফুল, মনে জাগে নতুন উদ্যম, সবই লাগে বিউটিফুল, তারই মাঝে FM রেনবো সারাক্ষণ থাকে কানে, তোমরা থাকবে চিরসাথী, নিত্য নতুন গানে গানে। ওয়াও,
0: দারুন দারুন।
1: আর এই দারুন মেসেজটা করেছে রিঙ্কু সাপুই ফ্রম বাউরিয়া।
0: ওকে ওকে, আর কি মেসেজ আছে আমাদের?
1: আরও আছে, বুঝলে তো,
0: কিন্তু সময়ের অভাব
1: মানে আজকে এত এত মেসেজ এসেছে, এত মেসেজ এসেছে আমাদের কাছে, সময় প্রায় এবার বলছে যে বিদায় নিতে হবে, কারণ 6:00 প্রায় 25 মিনিটের কাছাকাছি ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, তাই এই ঘন্টার শেষ একটা মেসেজ পড়েই চলে যাচ্ছি। দেবদাস মুখার্জি বেহালা থেকে লিখছেন, বলছেন, সোমবার আসছে ব্যাটারি ফুল, তাই তো ভাবি সামনে আসছে বর্ষা, কলকাতার জল জমা ভেবে মাথায় খাড়া হচ্ছে চুল।
0: সত্যি বর্ষা একটা চিন্তার বিষয়, কিন্তু সেই চিন্তাকে সরিয়ে বর্ষাকে শুধু চিন্তা ভাবলে হবে না, বর্ষাকে আমাদের বন্ধু মনে করতে হবে, কারণ এই বর্ষার সাথেই আমাদেরকে কাটাতে হবে প্রায় 3 মাস, তাই তো? যতদিন না দুর্গাপুজো আসছে, তো এই বর্ষাকে ভালোবাসতে হবে, কারণ আমরা এখন আষাঢ়ে প্রবেশ করেছি। আসলে বর্ষা আমাদের বন্ধু, যারা জল পায় না তাদের কাছে বর্ষা অনন্য, যারা কবিতা লিখতে ভালোবাসে তাদের কাছে বর্ষা অনন্য, আবার যারা মাঠে কাজ করে তাদের কাছেও বর্ষা অনন্য। আসলে এইভাবেই দিনের পরিবর্তন হয়ে যায়, রূপের পরিবর্তন হয়ে যায়, নতুন সময় আসে, নতুন সব কিছু আসে, কিন্তু হৃদয় হৃদয় যেরকম শুরুতে বলেছিলাম, ধক ধক ধক ধক, এই বিটটা চলতে থাকে, এবং এই চলতে থাকাই আমাদের জীবনের জয়গান থাকে। এই জয়গান দিয়েই আজকে আমাদের শো শেষ করছি। আমি রাজীব, এতক্ষণ ছিলাম, আর ছিল মধুরিমা। শুনতে থাকো 24/7 107 FM রেনবো। আজকের মতো এখানেই বলছি টাটা। মধু, টাটা বলবে না তুমি?
1: আমি বললাম এত সুন্দর গানের মাঝে তুমি এত সুন্দর কথা বললে, তাই বিদায় এখানে জানাচ্ছি। তবে হ্যাঁ, এর মাঝখানে বলে রাখি যে কালকে কিন্তু আবারও আমি থাকছি
0: নিজের প্রমোশন
1: ক্যাফে কলকাতা।
0: হ্যাঁ, নিজের প্রমোশন করে দিল। আচ্ছা ঠিক আছে, টাটা টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবারে রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। বাংলার অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবন মানোন্নয়নই এই বাজেটের মূল লক্ষ্য বলে তিনি জানান। রাজ্যে নবগঠিত সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবর্ষের প্রথম চার মাস ভোট অন অ্যাকাউন্টের আওতায় চলায় তাদের হাতে কার্যত আট মাসের বাজেট তৈরির সুযোগ ছিল। রাজ্য বাজেটের বেশ কিছু জায়গা স্পষ্ট নয় বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। বাজেট পেশের পর এক সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বাজেটে যোগ্য মহিলাদের অন্নপূর্ণা যোজনায় ভাতা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু যোগ্য কারা তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। রাজ্যে নতুন সরকার গঠনের পর পেশ হওয়া পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে গ্রামীণ অর্থনীতির বিকাশে একাধিক প্রস্তাব করেছে রাজ্য সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ তার বাজেট ভাষণে কৃষিক্ষেত্রে 8,565 কোটি টাকারও বেশি বরাদ্দের কথা ঘোষণা করেছেন। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী 1 অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে তিনি জানান। এতদিন সরকারি কর্মীরা 18% হারে ডিএ পেতেন, নতুন ঘোষণা কার্যকর হলে বর্ধিত হারে সব মিলিয়ে 38% ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। চলতি আর্থিক বছরে রাজ্যে বিভিন্ন সরকারি ক্ষেত্রে 1,00,000 শূন্য পদে নিয়োগ করা হবে। নতুন নিয়োগের 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিধানসভায় এই তথ্য উল্লেখ করেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: फिल्म जवान से दोस्तों आप सुन रहे थे अरिजीत सिंह और शिल्पा राव की आवाज में, ट्रैक अनिरुद्ध रविचंद्र का, कंपोजिशन लिरिसिस्ट कुमार। एक दोस्त आ चुके लाइन पे, करते हैं उनसे बात। हेलो।
1: हेलो।
0: हाँ नमस्ते, कौन है आज हमारे साथ फोन लाइन पे?
1: है दादा, पायल बोल रही
0: हूँ। हाँ पायल, वेलकम टू माय शो। बताइए आज क्या कहना चाहती हैं आप?
1: হ্যাঁ তো দাদা, এই বৃষ্টি হচ্ছে এত পরিমাণে, তো একটা কথাই বলতে চাই যে বৃষ্টিতে মানে এক একজনের কাছে এক এক রকম ভাবে বৃষ্টিটা রিফ্লেক্ট করে। তো যারা ধরো খুব কবিতা টবিতা লেখে বা গান ভালো লাগে বা খুব লাক্সারিতে থাকে, তাদের কাছে বৃষ্টিটা খুব ভালো, ঠিক আছে। বাট এই বৃষ্টির দিনেও কিন্তু দাদা এমন অনেক মানুষ আছে যে যাদের হয়তো মাথার উপরে কোনো ছাদ নেই, তাই না? তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু স্ট্রাগলটা অন্য জায়গায়। তো সেই ক্ষেত্রে তারা হয়তো বৃষ্টির দিনে সেই মাথার ছাদটা পাচ্ছে না, ঠিকঠাক মতো খাবারটাও পাচ্ছে না। তো এটা মনে হয় আমাদের প্রত্যেকেরই একটা জিনিস করা উচিত, যারা আমরা একটুখানি ভালো বা লাক্সারিতে আছি, তো একটু জায়গাগুলো খোঁজ করে যেখানে মানুষগুলো সত্যি এই জিনিসগুলো পাচ্ছে না, কতটা কষ্টে রয়েছে, সেই খাবার দাবার বা মাথার ছাদটাও তাদের নেই, একটু যদি আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, তোমার মনে হয় জিনিসটা অনেকটা ভালো হয়, তাই না?
0: একদম ঠিক বলেছো। থ্যাংক ইউ পায়েল। আর পায়েল নে কাফি আচ্ছি বাত বতাই আর এক সোশ্যাল মেসেজ ভি দিয়া। एनीवेज बढ़ते हैं कार्यक्रम की ओर। दोस्तों, इरशाद कामिल उन गीतकारों में से है जो शब्दों से तस्वीर बना देते हैं। ओ माही सुनते ही ऐसा लगता है जैसे कोई अपने सबसे प्रिय व्यक्ति से दिल की बात कर रहा हो। प्रीतम ने इस गीत में धुन को बहुत सादा रखा है ताकि शब्दों का प्रभाव कम ना हो, यही संतुलन इस गीत को विशेष बनाता है। आइए सुनते हैं।

0: पुराने दिनों का सफर, पुराने गीतों का सफर।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্যে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। রাজ্যে নতুন সরকার গঠনের পর পেশ হওয়া পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে গ্রামীণ অর্থনীতির বিকাশে একাধিক প্রস্তাব করেছে রাজ্য সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তাঁর বাজেট ভাষণে কৃষিক্ষেত্রকে শিল্পের সঙ্গে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিজেপি রাজ্য বাজেটকে স্বাগত জানিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে মত প্রকাশ করেছেন। বাংলার অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনের মানোন্নয়নই এই বাজেটের মূল লক্ষ্য বলে মুখ্যমন্ত্রী জানান। বিরোধী দলগুলির পক্ষ থেকে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, সরকার অতি সম্প্রতি ক্ষমতায় এসেছে, বাজেটে ঘোষিত ইতিবাচক দিকগুলি বাস্তবায়িত হবে বলে তাঁর আশা। বিদ্রোহী তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বাজেট নিয়ে আলোচনায় অংশ নেওয়ার পরই তাঁদের বক্তব্য জানানো হবে। বাজেটকে অন্তঃসারশূন্য বলে ঘোষণা করেছেন সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে বিদ্যুৎ সংযোগ, পাখা ও ওয়াটার পিউরিফায়ার বসানোর ঘোষণা করা হয়েছে এই বাজেটে। আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যৌথভাবে 5টি আঞ্চলিক মেডিকেল হাব তৈরির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। উত্তর সিকিমে একটানা ভারী বৃষ্টির জন্য উত্তরবঙ্গে নদীগুলিতে জলস্তর দ্রুত বাড়ছে। তিস্তার জল বেড়ে কালিম্পংয়ের তিস্তা বাজার ও টোটগাঁও এলাকায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। দেশকে এগিয়ে রাখতে গত ১২ বছরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে বলেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার ২০২৬-২৭ আর্থিক বছরের বাকি আট মাসের জন্য ৪,৩৮,৭৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। বাংলার অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই বাজেটের মূল লক্ষ্য বলে তিনি জানান। বিজেপি রাজ্য বাজেটকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলি মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তৃণমূল কংগ্রেস বলেছে সরকার অতি সম্প্রতি ক্ষমতায় এসেছে, বাজেটে ঘোষিত ইতিবাচক দিকগুলি বাস্তবায়িত করা হবে বলে তাদের আশা। বিদ্রোহী তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন বাজেট নিয়ে আলোচনায় অংশ নেওয়ার পরে তাদের বক্তব্য জানানো হবে। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে জানিয়েছেন শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর ৬ জন লোকসভার সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। ওই ৬ সাংসদ সঞ্জয় দীনা পাটিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকছাউড়ে, নাগেশ পাতিল এবং ওম প্রকাশ রাজে নিম্বালকারকে দল

0: স্বাগত জানান তিনি। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 15 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর কোচিং সেন্টারে এই আগুন লাগে। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: ভিত্তিক নিরাপদ ডেলিভারি শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
5: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow, rainbow top 20, rainbow top 20।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হ্যাঁ, সারাদিনের মেঘলা আবহাওয়া হোক বা ব্যস্ত দিনের ফাঁকে একটু নিজের মতো সময়, মানে এই যাই হোক না কেন, এই মেঘলা মন আমাদের মনটাকে কোথাও কিন্তু নিয়ে চলে যায় এক অন্য জায়গায়, কি তাই না? আর সেই কারণে রূপঙ্কর আর সৌমিতার এই সুন্দর গানটির পর এবার একটু অন্য মেজাজে যাওয়া যাক। আজকে সোমবারের রাত 9টা থেকে 12টা 107 FM রেনবোতে তুমি শুনবে রেনবো টপ 20। আজকে অভিপ্সা, আমি থাকবো 12টা অবধি। আর না, শুধু তো আমি একা থাকবো না, তার কারণ সঙ্গে তুমিও থাকবে 9903659992 নাম্বারে। কিন্তু না না না না না, টপিক আমি এক্ষুনি বলছি না, বলবো কিছুক্ষণ পরে। আর তার আগে যেটা করব সেটা হচ্ছে এই যে রেনবো টপ 20-তে কী হয় না, তোমরা সারা দিন সারা মাস ধরে বা সারা সপ্তাহ ধরে যে যে গানগুলো শুনে একটু আগিয়ে নিয়ে যাও অর্থাৎ ট্রেন্ডে রাখো, সেই গানগুলো নিয়েই থাকবে। তার মধ্যে 20 গান টপ 20, সেই 20 গান শোনাবো, না না তার পাশাপাশি অন্য গানই শোনাবো, ঠিক যেমন এখন শোনাবো এই গানটা শিলাজিতের গানটা।

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

0: ইয়েস, এই ছিল সেই ঝিন্টি এবার সেই মুহূর্ত, অর্থাৎ কি ব্যাপারটা কি মুহূর্তটা কি না, গান আর যা ভালোবাসার রঙের রঙিন রেইনবো টপ 20 শুরু হয়ে গেল, আর সেই এবার অপেক্ষার পালার কাউন্টডাউনে 20 নম্বরে এমন একটা গান রয়েছে যেটা কিন্তু ইতিমধ্যেই আমাদের সকলের প্লেলিস্টে জায়গা করে নিয়েছে। তার কারণ হচ্ছে মাত্র 7 দিন আগে রিলিজ করেছে এবং যা দেখতে পাচ্ছি প্রায় 12 মিলিয়নের কাছাকাছি ভিউজ হয়ে গেছে। না যদিও সিনেমাটা এখনো রিলিজ করেনি, করতে চলেছে 3rd July। এছাড়া যে সিনেমাটার কথা বলছি সেটা হচ্ছে ধামাল 4, এক্স্যাক্টলি তাই, কারণ 2007 সালে যখন ধামাল রিলিজ করেছিল, তারপর ডাবল ধামাল রিলিজ করলো 2011, তারপর টোটাল ধামাল রিলিজ করলো, তারপর এই টোটাল ডাবল আর কিছু না পেরে ধামাল 4 এবার রিলিজ করতে চলেছে 3rd July 2026, যেখানে আমরা দেখতে পাচ্ছি অজয় দেবগান, আরশাদ, রিতেশ, জাভেদ, রবি কিষাণ, এদেরকে তো দেখতে পাবই। কিন্তু না, সিনেমার কথা, নো কাস্টিং, কিচ্ছু কথা বলবো না, যে শুধু বলবো গানের কথা। আর সেই কারণেই আজকে যে গানটা গত সপ্তাহে ছিল হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায় থেকে চুনরি চুনরি, কিন্তু এই সপ্তাহে যে গানটা রয়েছে সেটা হচ্ছে চাটনি, যে গানটা গেয়েছেন নীলকমল সিং, মমতা শর্মা, লিখেছেন ধীরজ বাবুয়ান। আপাতত সেই গানটাই সং নাম্বার 20 রইল তোমার জন্য। শুনতে থাকো 107 FM রেনবোতে রেনবো টপ 20।
1: गूगल के अनुसार ये पता चला है कि 50 करोड़ की रकम एक चटनी की गोनी में छुपा कर MG गाड़ी में रखी गई। और मजे की बात ये है, ये कैश जिसे मिला वो कैसा उसका।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes yes yes তুমি শুনছো rainbow top 20 সঙ্গে রয়েছে আমি অভিপ্সা। তবে এবার যেটা বলার পালা সেটা হচ্ছে আমরা তো ধমাল ফোরের চাটনি গানটা শুনে নিলাম। তবে হ্যাঁ, কাউন্টডাউন যেমন চলছে তেমন তো চলবেই, এবং রেইনবো টপ 19 যে গানটা রয়েছে সেটাও শোনাবো। কিন্তু কিন্তু কিন্তু তার আগে ওই যে বলে দিলাম 9903652992, এই নাম্বারটা তো খোলা রেখেছি তোমার জন্য, এবং সেখানে তুমি এই আমাকে জিজ্ঞেস করছো যে অভিপ্সা আজকে তুমি একা আছো, কেমন আছো, এইসব জিজ্ঞেস করছো না, এই সবের উত্তর তো দেব না। যেটা করব সেটা হচ্ছে এটাই যে তোমাকে আমি একটা বিষয় দেবো, ঠিক আছে? তো সেই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আজকে যেমন সারা দিন একটা মেঘলা ওয়েদার ছিল, ছিল তো, তো সেই সব মেঘলা দিনের নস্টালজিয়া আর প্রিয় গান, এক্স্যাক্টলি মানে বৃষ্টি ভেজা কোনো একটা গান যেটা তোমাকে ফিরিয়ে নিয়ে যায় পুরনো কোনো একটা স্মৃতিতে, সেটাই তোমাকে জানাতে হবে। মানে এমন একটা গান, মেঘলা দিনের গান, যেটা তোমাকে ফিরিয়ে নিয়ে যায়।

0: নস্টালজিয়াতে। মানে এই একটা ব্যাপারটা বুঝতে পারছো তো, আজকে এখানে রেনবো টপ 20 চলছে, যেখানে একের পর এক শুধু নতুন গান নিউ এন্ট্রি হবে, এবং তার পাশাপাশি ওদিকে 9903659992 তে থাকবে সেই নস্টালজিয়া। এক্স্যাক্টলি তাই। তবে এবারে কথা বলবো সং নাম্বার 19-এ, যেটাও এই সপ্তাহের আবারও একটা নিউ এন্ট্রি। নিউ এন্ট্রি কেন বলছি, তার কারণ হচ্ছে গত সপ্তাহে সং নাম্বার 19-এ ছিল ধীরে ধীরে বাই নন্দী সিস্টার্স, কিন্তু এই সপ্তাহে যেটা রয়েছে এটা কোনো সিনেমার গান নয়, বরং একটা মিউজিক অ্যালবাম। গানটার নাম হচ্ছে করনা তো প্যার হ্যায়, যেটা গেয়েছেন, লিখেছেন এবং কম্পোজ করেছেন, সবটাই করেছেন কুণাল বর্মা। আপাতত সেই সং নাম্বার 19 থাকলো তোমার জন্য।
1: Song number 19.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes yes yes তুমি শুনছো rainbow top 20 আর ওদিকে 9903659992 খোলা রয়েছে তার কারণ আমি তোমার কাছে জিজ্ঞেস করেছি যে এই যে একটা মেঘলা দিন একটা নস্টালজিয়া তৈরি হয় সেই নস্টালজিয়ায় কোন গান তোমাকে আরো নস্টালজিক করে তোলে একদম পুরনো স্মৃতিতে ফিরে নিয়ে যায় আর আপাতত সং নাম্বার 19 আমরা

শুনে নিলাম যে রেনবো টপ টোয়েন্টিনে এবার সং নাম্বার 18-এর পালা। এবং এই 18 গানটা বলার আগে যেটা বলার সেটা হচ্ছে এটাও কিন্তু এবারে নিউ এন্ট্রি, কারণ গত সপ্তাহে সং নাম্বার 18-এ যে গানটা ছিল সেটা হচ্ছে ম্যা ওয়াপস আউঙ্গা ফিল্মের সাউন্ড ট্র্যাক মাস্কারা। আর এই সপ্তাহে নিউ এন্ট্রিতে যে গানটা জায়গা করে নিয়েছেন সেই গানটা, সিনেমার নাম হচ্ছে নেভার মাইন্ড এবং গানটার নাম হচ্ছে ভায়োলেট বাড়ি, জাস্ট 6 দিন আগে রিলিজ করেছে। এবং ইতিমধ্যে প্রায় আমি যতটুকু দেখতে পাচ্ছি প্রায় 100,000+ প্রায় 200,000 কাছাকাছি ভিউজ হয়ে গেছে। আর সেই কারণে এই সপ্তাহে রেনবো টপ টোয়েন্টিতে এই গানটা জায়গা করে নিয়েছেন, যে গানটা গেয়েছেন আমাদের রক, আমাদের রূপম ইসলাম গেয়েছেন এবং গানটা লিখেছেন তিনি রূপম ইসলাম এবং সুর যিনি করেছেন তিনিও রূপম ইসলাম। এবং স্টার কাস্ট হিসেবে যাদেরকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঋতুপর্ণ সেনগুপ্ত এবং আমার অমর্ত্য রায়, এবং সিনেমা ডিরেক্ট করেছেন যিনি তিনি হচ্ছেন চৈতি ঘোষাল। তো আপাতত কথা না বাড়ি, শুনে নেব এখন সং নাম্বার 18।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes yes yes 107 FM rainbow te tumi shuncho rainbow top 20 shonge royechi ami Vipsha odike 9903659992 te tomar message kintu aste shuru kore diyeche tobe arektu message ta jomu tar pore ek ek kore tomar message porbo karon achi to 12 top di achi ar shei karone ei bar je গানটার পালা সেটা হচ্ছে সং নাম্বার 17। এই সং নাম্বার 17 এ যাওয়ার আগে, মানে যাবো তো এক্ষুনি, কিন্তু সেটা বলি জাস্ট কয়েকদিন আগেই সিনেমাটা রিলিজ করেছে, অর্থাৎ 19 জুন রিলিজ করেছে। কি সিনেমা? না ককটেল 2, ইয়েস, যেখানে শাহিদ এবং রশ্মিকা প্রথমবারের মতো কাজ করলো। এবং এই যে ককটেল 1 আমরা যখন দেখেছিলাম, যেখানে আমরা দীপিকা পাডুকোনকে দেখেছিলাম, সাইফ আলি খানকে দেখেছিলাম, সেখানেই সেই এই যে সিকুয়েলটা, সেটা কিন্তু 2012 বেরিয়েছিল এবং তার 14 বছর পর রিলিজ করলো ককটেল 2। আর সং নাম্বার 17 যে গানটা রয়েছে সেই গানটা এতটাই জাস্ট কয়েকদিনের মধ্যে এত হিট করে ফেলেছে, এবং কেন হিট করেছে তার কারণটা সেটা গানটা শুনলেই আমরা বুঝতে পারবো। প্রায় 4 মিলিয়নের কাছাকাছি ভিউজ হয়ে গেছে। যে গানটা গেয়েছেন শিল্পা রাও আরভান, আর কম্পোজ করেছেন অবভিয়াসলি আমাদের প্রীতম দা, এবং লিরিক্স লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। এক্স্যাক্টলি তাই। এবং যেখানে এই ককটেল 2 এর কথা বললি, আরেকটা জিনিস যেটা মনে পড়ে সেটা হচ্ছে এই যে কৃতি সানন, তার নাম মানে গ্ল্যামার, স্টাইল, পারফরমেন্স, এই তিনটের মেলবন্ধনে তিনি যেন কোথাও গিয়ে ছবিতে একটা আমাদের সকলের মনের মধ্যে একটা আলাদাই ছাপ ফেলে রয়েছে। তো আপাতত থাকলো সং নাম্বার 17 তোমার জন্য, ফিরছি এই গানটা ঠিক ওই পারে।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 17, সং নাম্বার 17।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হ্যাঁ, জগতের কাছে লজ্জা পাবো কিনা জানি না, তবে এটা বলতে বাধা নেই, কারণ রশ্মিকা মন্দানাকে অনেকেই বলছেন তিনি ন্যাশনাল ক্রাশ। এবং তার যে অনস্ক্রিন চার্ম, এটা যে কোনো রোম্যান্টিক সিনকে তার আলাদা একটা মাত্রা দিতে পারে। সেই কারণে সং নম্বর 16 আবারও ককটেল জুয়েলি সাউন্ড ট্র্যাক থাকছে, তার কারণ এটাও এই সপ্তাহের নতুন এন্ট্রি। সং নম্বর 18 গত সপ্তাহে ছিল মাস্কারা ফ্রম দ্য ফিল্ম ম্যা ওয়াপাস আউঙ্গা, এবারে ছিল ভায়োলেট ভ্যালি ফ্রম দ্য ফিল্ম নেভার মাইন্ড, এবারে সং নম্বর 17 গত সপ্তাহে ছিল আমপাতা জামপাতা, এবারে হলো জগসে লাজ, আর এইবারে সং নম্বর 16 না কোনো নতুন এন্ট্রি হচ্ছে না। তার কারণ এই যে গানটা রয়েছে সং নম্বর 16, অর্থাৎ আমি বলছি তুজকোর কথা, যেটা গেয়েছেন অরিজিৎ সিং এবং সুনিধি চৌহান, এবং যেটার লিরিক্স লিখেছেন অমিতা ভট্টাচার্য, এবং অবভিয়াসলি কম্পোজ করেছেন আমাদের প্রীতম দা। সেই গানটা গত সপ্তাহেও সং নম্বর 16 ছিল, এবং এত দিন পরে, প্রায় এক মাস পরেও প্রায় 21 মিলিয়নের কাছাকাছি ভিউজ হয়ে গেছে, মানে ভাবা যায় 160,000-এরও বেশি মানুষজন পছন্দ করেছে। ওই জন্যই এই সপ্তাহেও এই গানটাকে আমাদের লিস্ট থেকে বাদ দিতে পারছি না। রইল সং নাম্বার 16 তোমার জন্য, আর এই গানটার পরেই আসছি তোমার মেসেজ নিয়ে।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 16, সং নাম্বার 16।

0: আপনি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: তুমি শুনছিলে ককটেল 2 এর গান তুজকো, এবং এটা এমন একটা গান যেটা সত্যি কোথাও গিয়ে একটা ভালোবাসার একটা পরিবেশ তৈরি করে। আর মেঘলা দিনে আমাদের ভালোবাসা তো একটু থাকেই। তবে হ্যাঁ, আজকে যেটা আড্ডার বিষয় সেটা হচ্ছে মেঘলা দিনের নস্টালজিয়া আর প্রিয় গান, যেখানে বৃষ্টি মানে কারোর কাছে এক কাপ চা, কারোর কাছে জানলার ধারে বসে পুরনো স্মৃতির গল্প, আবার কারোর কাছে বিশেষ কোনো গান। ঠিক যেমনটা তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম, ঠিক সেই রকমই আনোয়ার মোল্লা মহেশতলা সন্তোষপুর থেকে লিখে পাঠিয়েছেন যে রিমঝিম গিরে সাওয়ন সুলগ সুলগ জায়মান মন, এই গানটা খুব মনে পড়ে। আনোয়ার মোল্লা মহেশতলা সন্তোষপুর থেকে লিখে পাঠিয়েছেন। এবং তবে একটা জিনিস যারা শুনছো এখন তাদেরকে বলি, শুধু যে গানের কথা লিখবে সেটাও নাও হতে পারে, তুমি তোমার গানটাকে ঘিরে মানে সেই যে পছন্দের গানটা, সেই গানটার সঙ্গে কোনো একটা যদি স্মৃতি থাকে, সেই নস্টালজিয়া সেই স্মৃতি, সেটাও কিন্তু ভাগ করে নিতে পারো 9903659992 নম্বরে। চলে যাই পরের মেসেজে। আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। এই বর্ষায় আমাকে নস্টালজিক করে দিচ্ছে একটা পুরনো গান, সেটা হলো বাংলা প্রেমের কাহিনী মুভি থেকে রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে। হ্যাঁ, এই গানটাও ভীষণ ভীষণই সুন্দর। তবে যেটা বলার কথা সেটা হচ্ছে, যারা এইমাত্র টিউন করলে তাদেরকে বলে দিই, আজকে চলছে রেইনবো টপ 20। প্রত্যেকটা নতুন নতুন গান থাকবে, কিন্তু কিন্তু কিন্তু তার পরেও যে গানটা থাকবে সেটা হচ্ছে কিছু কিছু বৃষ্টি, এবং এই যে একটা নস্টালজিয়া সেই গানটা তোমার কাছে থাকবেই, চলে যাবে, এবং তুমি তোমার নস্টালজিয়া আমার সঙ্গে ভাগ করেই নিতে পারো। তো এবং সেটা কোথায় করবে? 9903659992 এই নম্বরে। আর আপাতত ঠিক যেমনটা বলা সেটাই বল করবো, সেটা হচ্ছে 9903659992 নম্বরে। আরও প্রচুর মেসেজ এসেছে, কিন্তু এই মুহূর্তে তোমার জন্য শান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে প্রেমের কাহিনী থেকে রইল এই গানটা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20।
1: Yes, yes, yes. শানাজ শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই যে বৃষ্টির আবেশে ভরা এই সুন্দর গানটা শুনে আবারও ফিরে এলাম রেনবো টপ 20-তে, এবং ফিরে যেখানে এলাম সেটা হচ্ছে সং নাম্বার 15-এ। তো সং নাম্বার 15-এ তো যাবই, কিন্তু তার আগে বলে দিই 9903659992, আবারও বলছি 9903659992-তে তোমার মেসেজ আসছে। কিসের মেসেজ? এই যে আমি তোমার কাছে জিজ্ঞেস করেছি, এই যে আজকে সারাদিন একটা মেঘলা আকাশ ছিল, একটা খুব সুন্দর আবহাওয়া ছিল, কোথাও কোথাও হয়তো এক পশলা দু পশলা বৃষ্টিও হয়েছে, তো এই যে বৃষ্টি এবং কোথাও গিয়ে সেই বৃষ্টি পড়লেই আমাদের মনটার মধ্যে একটু নস্টালজিয়া ক্রিয়েট করে। তো সেই রকমই তোমার নস্টালজিয়ার মধ্যে কি এমন গান রয়েছে, বা এমন গান যেটা তোমাকে সেই নস্টালজিয়া এবং বৃষ্টির মধ্যে ফিরিয়ে নিয়ে যায়, সেটাই তোমার কাছে জানতে চেয়েছি। না, একটু আগে মেসেজ পড়েছি, তারপর আরও মেসেজ পড়বো, তবে যেটা এখন করব সেটা হচ্ছে সং নাম্বার 15-এ। আর এই সং নাম্বার 15-এ এমন একটা গান রয়েছে যেটা শুনলেই বোঝা যায় যে বিয়ে

0: মরশুম আনন্দ আর উদযাপনের রঙে ভরপুর। এই যে মানে হতে পারে কয়েক মিনিটের মধ্যে মানে রিয়াক ভেয়াকার দোজি, মানে হ্যাঁ ইতিমধ্যেই তার মজাদার মানে বিট এবং উৎসবের আবের জন্য আমাদের লিস্টে এখনও রয়েছে। হ্যাঁ আমি কথা বলছি ইয়ে জওয়ানি হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়, যেটা 1999 সালে বিবি নাম্বার ওয়ান সিনেমা থেকে ইন্সপায়ার হয়ে তৈরি হয়েছে, যেখানে আমরা জিমি শেরগিল এবং মৌনি রয়কে দ্বিতীয়বারের জন্য কোলাব করতে দেখলাম। ওই যে মহায়োদ্ধা রামা যেটা একটা অ্যানিমেটেড ফিল্ম ছিল, তারপরে এই সিনেমাতে তাদের দুজনকে আমরা আবারও দেখতে পেয়েছি। আর আর আর যুগ যুগ জিও এবং সানি সংস্কারি কি তুলসি কুমারীর পরে এটা মনীষ পালের থার্ড ফিল্ম উইথ বরুণ ধাওয়ান। দেখো এতগুলো ট্রিভিয়া তোমাকে দিয়ে দিচ্ছি, আর তুমি আমাকে কী করবে, তোমাকে মেসেজ পাঠাবে 9903659992 তে। আর আপাতত আমি যেটা করবো সেটা হচ্ছে সং নাম্বার 15 তোমাকে শোনাবো।
1: Top 20. Top 20. Song number 15. Song number 15.

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ

0: অ্যামাজন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20।
3: ব্যাপারটা হচ্ছে এই যে বৃষ্টি থেকে বিয়ে বাড়ি, আর এবার বিয়ে বাড়ি থেকে সোজা পার্টি মুডে। আমরা সং নম্বর 15 শুনছিলাম ভেয়া করদো জি। গত সপ্তাহে সং নম্বর 15 অভিমান সিনেমা সাউন্ড ট্র্যাক ছিল আদর, এবার সেটা এই সপ্তাহের লিস্টে আছে কি নেই সেটা তো ক্রমশ প্রকাশ্য। তবে এবারে কথা হলো সং নম্বর 14 নিয়ে, যেখানে এটা এই সপ্তাহের নিউ এন্ট্রি। কারণ এই যে সং নম্বর 15 আমরা ভেয়া করদো জি শুনলাম, সেটা গত সপ্তাহে সং নম্বর 14 ছিল। তো সং নম্বর 14 যে গানটা রয়েছে সেই গানটা বলার আগে সিনেমাটা নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে এই যে সিনেমাটা, অর্থাৎ ওয়েলকাম টু দ্য জঙ্গল, সেখানে অক্ষয় কুমার এবং সুনীল শেট্টিকে আমরা 14তম সিনেমায় দেখতে চলেছি একসঙ্গে। মানে সেই যে 2011 সালে, যতদূর ভুল না করি 2011 সালে যে থ্যাংক ইউ সিনেমা রিলিজ করেছিল, এবং 2009 দে দানা দেন, আরও হেরা ফেরি, ফির হেরা ফেরি, দিওয়ানে হুয়ে পাগল, আরও কত সিনেমা। তো সেখানে 14তম সিনেমা অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি একসঙ্গে করতে চলেছেন ওয়েলকাম টু দ্য জঙ্গলে। তো সেটাই আপাতত থাকছে তোমার জন্য এই সপ্তাহের নিউ এন্ট্রি সং নাম্বার 14। গানটার নাম হচ্ছে দিওয়ানে হ্যায়, যে গানটা গেয়েছেন অমৃতা ফডনবীস, আনন্দরাজ আনন্দ, মিউজিক কম্পোজ করেছেন আনন্দরাজ আনন্দ, লিরিক্সও লিখেছেন আনন্দরাজ আনন্দ। জাস্ট দুদিন আগে গানটা রিলিজ করেছে, দুদিন নয়, আজকে যদি 22 তারিখ হয় 18 তারিখ রিলিজ করেছে, অর্থাৎ 4 দিন আগে রিলিজ করেছে, এবং ইতিমধ্যে প্রায় 6 মিলিয়নের কাছাকাছি ভিউজ হয়ে গেছে। আর সেই কারণেই রেনবো টপ 20 এই দিওয়ানে হ্যায় জায়গা করে নিয়েছে সং নাম্বার 14।
2: Top 20 Song number 14

শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

0: ইয়ারিয়া সিনেমার সাউন্ড ট্র্যাক মোহাম্মদ ইরফানের কণ্ঠে এই যে বৃষ্টি ভেজা গানটার সঙ্গে এতক্ষণ আমরা সকলে ছিলাম, আর এই মুহূর্তে তুমি শুনছ 107 FM রেনবোতে রেনবো টপ 20। সঙ্গে রয়েছি আমি অভিপ্সা। আর এই যে আজকের বিষয় মেঘলা দিনের নস্টালজিয়া আর তার সঙ্গে প্রিয় গান, সেই নস্টালজিয়ার কথা বলতে গিয়েই মনে পড়ে যায় এমন এমন কিছু গান যেগুলো কোথাও গিয়ে সময় পেরিয়েও একই রকম জনপ্রিয় থেকে যায়। আর সেই কারণেই তোমার কাছে জানতে চেয়েছি সেই রকমই প্রিয় গান আর তোমার নস্টালজিয়া। লিখে পাঠাও 9903659992 নম্বরে। তবে এবারে ফিরে আসা যাক আমাদের রেনবো টপ 20 কাউন্টারে। আমরা অলরেডি পৌঁছে গেছি সং নম্বর 13। তবে সং নম্বর 13 যে গানটা রয়েছে সেখানে গত সপ্তাহে ছিল রূপদি রানী, এবং এই সপ্তাহে সং নম্বর 13 রয়েছে উচ্চা লম্বকাদ ফর এভার, যেটা গত সপ্তাহে ছিল সং নম্বর 12। তবে হ্যাঁ, 2007 সালে মুক্তি পেয়েছিল ওয়েলকাম ছবির এক উচ্চা লম্বকাদ, সেখানে যে গানটি ছিল সেখানে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা ক্যাফের যে একটা অনস্ক্রিন কেমিস্ট্রি আমরা দেখেছিলাম সেটা আমাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। মানে এত বছর পরেও গানটির বিট আর ওই হুকলাইন শুনলেই অনেকেরই সেই সময়ের কথাই মনে পড়ে যায়। আবারও সেই গানের জনপ্রিয় রূপ ওয়েলকাম টু দ্য জঙ্গল থেকে উঁচা লম্বা কদ ফর এভার, সেটাই রইল তোমার জন্য সং নাম্বার 13। আর তারপরে ফিরবো তোমার মেসেজ নিয়ে।
1: টপ 20 সং নাম্বার 13।

0: আপনি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হ্যাঁ ঠিক যেমনটা বলেছিলাম যে এর পরে ফিরে এসে তোমার মেসেজ পড়বো, তো উঁচা লম্বা কাঁধ ফরএভার শুনলাম। আর আজকের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মেঘলা দিনের নস্টালজিয়া আর প্রিয় গান কি হতে পারে। হাই, আমি রিয়া, আমার বাড়ি হাওড়া আন্দুল। ফার্স্টেই বলো কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, আর তোমার সঙ্গে কথা বললে না আরও মনটা আরও বেশি ভালো হয়ে যায়। এই বৃষ্টির দিনে তোমার ঘরে থাকলে ঠিক কী কী করা হয় তোমার, কোনটা শুনতে বেস্ট লাগে? এই রে দেখো, আমার যদি এই বৃষ্টির দিনে বাড়িতে থাকি তাহলে না আমার অনেক কিছু করতে হয়। মানে ধরো ছাদে জামাকাপড় শুকোচ্ছে, সেটাকে আবার ঘরের মধ্যে নিয়ে আসা, প্লাস তোমার ধরো কিছু খেতে ইচ্ছে করলো, অনেক কিছু হয়, গান শুনতে ইচ্ছে করে, অনেক কিছু বই পড়তে ইচ্ছা করে, অনেক কিছু করতে ইচ্ছে করে। যাই হোক, শোটা শুনতে খুব ভালো লাগছে, তবে আজকে মেঘলা দিন তাই একটু সং শুনতে ইচ্ছে করছে, যেটা খুবই ট্রেন্ডিং, ও মেরে খুদা ম্যা হুয়া ফিদা। ওকে, দারুণ সং, হোপ এখন যারা শুনছে তাদেরও ভালো লাগবে। প্লিজ একবার প্লে করো, থ্যাংক ইউ। দেখো আজকে তো অলরেডি আমরা রেইনবো টপ 20 থাকছেই, প্লাস এর সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো গান থাকবেই। তোমার রিকোয়েস্টটা কতটা রাখতে পারবো জানি না, যদি না রাখতে না পারি তাহলে একটু ক্ষমা করে দিও, অন্য কোনো দিন রিকোয়েস্টের গানে পাঠিয়ে দিও শোতে। আর আপাতত তোমার জন্য যে গানটা থাকবে সং নাম্বার 12-এ, সেই গানটা নিয়ে বলবো, কিন্তু তার আগে আমরা গানটা শুনবো আর তারপরে গানটা সম্বন্ধে বলবো।
0: Top 20 Song number 12

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: তুমি শুনছিলে নার্ভস নার্ভস ফ্রম দ্য ফিল্ম ভারত ভাগ্য বিধাতা। এবারে এই যে গানটা, আমরা তো যাব ধীরে ধীরে রেনবো টপ 20 এগোচ্ছে, সং নাম্বার 11 এর দিকে যাব, কিন্তু তার আগে ছোট ট্রিভিয়া দিয়ে দিই। সেটা হচ্ছে কঙ্গনা রানাওয়াত এমন একজন অভিনেত্রী যিনি বলিউডে নিজের জায়গা তৈরি করেছিলেন একেবারে নিজের শর্তে। ফ্যাশন কুইন তানুভেজ মান্নু একের পর এক ছবিতে তিনি কিন্তু ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয় করেছেন, যিনি দর্শকদের মন জয় করেছেন। আর মজার বিষয় হলো, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও তিনি একাধিকবার পেয়েছেন। আর সেই কারণেই এই যে গানটা, যেটা গত সপ্তাহে সং নাম্বার 11 এ ছিল, সেটা একটু কম শুনেছে লোকজন এই সপ্তাহে, সেই কারণে সং নাম্বার 12 এ জায়গা করে নিয়েছিল। গানটার নাম হচ্ছে নব্স নব্স। এবং যেটা বলার সেটা হচ্ছে, এই যে নব্স নব্স গানটা, এই গানটা যিনি গেয়েছেন তিনি কে সেটা কি বুঝতে পেরেছ? অবভিয়াসলি শ্রেয়া ঘোষাল গেয়েছেন, আর গানটা লিখেছেন মনোজ তপারিয়া এবং গানটা কম্পোজ করেছেন আমন্ত পান। কিন্তু এর পরে যে গানটা আমাদের এই সপ্তাহের সং নাম্বার 11 এ রয়েছে, সেটা হচ্ছে ফুলপিশি ও এডওয়ার্ড সিনেমার সাউন্ড ট্র্যাক আমপাতা জামপাতা, যেটা প্রায় এক মাসের হয়ে গেল বেশি গানটা রিলিজ করেছে। জয় সরকারের সুর, সৃজাতোর কথা এবং অন্বেষা, জয় সরকারের কণ্ঠে ফুলপিশি ও এডওয়ার্ডের এই যে তৃতীয় গানটা, সেটা হচ্ছে আমপাতা জামপাতা, সেটাই এই সপ্তাহের সং নাম্বার 11। রইল আপাতত তোমার জন্য
0: Top 20. Top 20. Song number 11. Song number 11.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow.
1: Yes, তুমি শুনছিলে ফুলবিশি ও এডওয়ার্ড সিনেমার সাউন্ড ট্র্যাক আম পাতা জাম পাতার। এই গানটার নাম শুনলেই আমাদের ফিরে যেতে ইচ্ছে করে সেই সেই সেই ছোটবেলাতে। তার কারণ হচ্ছে সেই যে বিকেলের মাঠ, পাড়ার বন্ধুদের সঙ্গে খেলা, আর কোনো চিন্তা ছাড়াই কেটে যাওয়া সেই দিনগুলো। এই আম পাতা জাম পাতা শুধু কোথাও গিয়ে, মানে আমার যেটা মনে হয় বেসিক্যালি, মানে এটা কোথাও গিয়ে একটা ছড়া নয়, আমাদের অনেকের শৈশবের একটা টুকরো স্মৃতি। আর সেই কারণে এই যে আজকে রেইনবো টপ 20 চলছে, সেখানে প্রত্যেকটা নতুন নতুন গান যেটা টপ 20-তে রয়েছে, কিছু কিছু নিউ এন্ট্রিও রয়েছে এই সপ্তাহে, তার পাশাপাশিও কিন্তু এই মেঘলা দিনের যে একটা নস্টালজিয়া, তার প্রিয় গান। আর সেই কারণেই তোমার কাছে জানতে চেয়েছিলাম এই একটা স্মৃতি বা প্রিয় গান। আর গান আর স্মৃতির মধ্যে একটা অদ্ভুত যোগ আছে জানো তো, আর সেই সুরের মুহূর্তেই ফিরিয়ে নিয়ে যেতে পারে বহু বছর আগের কোনো বিকেলে। তেমনই একটা মেসেজ আপাতত 9903659992-তে, অভিপ্সা আজও রেইনবো টপ 20 শুনছি এবং ভালোও লাগছে। টপিকে বলি, টাপুর টুপুর শব্দে বৃষ্টি হতে থাকলে লতা মঙ্গেশকরের গাওয়া বৃষ্টি বৃষ্টি বৃষ্টি একোন অপরূপ সৃষ্টি গানটি আজও আমাকে নস্টালজিক করে তোলে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে বলেছেন, একদম একদম ঠিক কথা বলেছেন। পরের মেসেজ, বৃষ্টি যখন নামে এই হৃদয়ে পাড়া বাড়ে, কত গান বেজে ওঠে হৃদয় বিনার তারে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি একোন অপরূপ সৃষ্টি, সমর্পণ করি এ প্রাণ যখন কারে আমার দৃষ্টি। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া, একদমই তাই। তবে আরও মেসেজ রয়েছে, কিন্তু না না এখনও তো আমিও রয়েছি, থাকবো 12টা অবধি। আর সেই কারণেই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে টেক্সট করার জন্য। আরও পাঠাও, কিন্তু যেটা করবে না সেটা হচ্ছে প্লিজ ফোন করো না, কারণ একটা নাম্বার থেকে বারবার ফোন আসছে, প্লিজ করো না, তাহলে আমরা নিয়ম অনুযায়ী তোমার নাম্বারটা ব্লক করতে বাধ্য হব। যদি কোনো এমার্জেন্সি থাকে, যদি কোনো মেসেজ দেওয়ার থাকে, সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা টেক্সট করে জানাও। আর তবে এবারে আবার রেইনবো টপ 20-তে সবচেয়ে রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছে গেছি আমরা, কারণ শুরু হচ্ছে টপ 10। অলরেডি আমরা 11-20 শুনে নিয়েছি, এবার শুরু হয়ে যাচ্ছে টপ 10। আর এই যে টপ 10 যে গানটা রয়েছে, সেই গানটা বেশ কিছু সপ্তাহ ধরে আমাদের লিস্টে রয়েছে, সেটা হচ্ছে

0: वापस आऊंगा फिल्मेर एकटा गान सेई गानटार नाम होच्छे इश्क मस्ताना एवं जदि এই যে সিনেমাটা আমরা দেখতে পাচ্ছি কাকে ইমতিয়াজ আলী লিখেছেন ডিরেক্টও করেছেন এই সিনেমাটা যেখানে দিলজিৎ দোসাঞ্জকে দেখতে পাচ্ছি নসিরুদ্দিন শাহকে দেখতে পাচ্ছি বেদান্ত রায়না উফ ভারী মিষ্টি লাগেছিল এটাকে আমার এই বেদান্ত রায়না এই প্রত্যেকেই দেখতে পাচ্ছি গানটা ইতিমধ্যে প্রায় চোদ্দ মিলিয়নের কাছাকাছি ভিউজ হয়ে গেছে গানটার নাম হচ্ছে ইশক মস্তানা যে গানটা গেয়েছেন মোহিত চৌহান নার্গিস তেজি পূজা তিওয়ারি গানটা লিখেছেন ইরশাদ কামিল এবং অবভিয়াসলি গানটা কম্পোজ করেছেন এ আর রহমান তো আপাতত সং নাম্বার 10 রইল তোমার জন্য ফিরছি এই গানটা ঠিকও পারে
1: টপ 20 টপ 20 সং নাম্বার 10 সং নাম্বার 10

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: Yes, 107 FM Rainbow তে তুমি শুনছো Rainbow Top 20 আর Rainbow Top 20 এর কাউন্টডাউন তো চলছেই, চলবে 12টা অবধি, কারণ রয়েছি এবং থাকবো 12টা অবধি আমি অভিপ্সা। তবে তার আগে আজকে যে বিষয়, মেঘলা দিনের নস্টালজিয়া, তার সঙ্গে তার প্রিয় গান, এই সব নিয়েই তোমরা মেসেজ পাঠাতে কিন্তু ভুলো না। বৃষ্টি ভেজা দিনে কোন গানটা তোমাকে ফিরিয়ে নিয়ে যায় পুরনো কোন স্মৃতিতে, কারোর সঙ্গে কাটানো বিশেষ

0: বড় মুহূর্ত, নাকি বৃষ্টির লোডশেডিং, স্কুল কলেজের দিন, নাকি জানালার ধারে শোনা কোনো প্রিয় সুর, সেটাই তুমি জানাতে থাকো আমাকে 9903659992 তে। তবে হ্যাঁ, এবার একটু আসি অন্য প্রসঙ্গে, কারণ আজকে 22 জুন, আজকে জন্মদিন ভারতীয় চলচ্চিত্র জগতের এক অবিস্মরণীয় অভিনেতা, তিনি হচ্ছেন অমরীশ পুরী, যার গভীর কণ্ঠ এবং পর্দায় যার উপস্থিতি মানেই ছিল এক আলাদা ব্যক্তিত্ব, এক অসাধারণ কণ্ঠ, স্বর আর অভিনয়ের অনন্য দক্ষতা। খলনায়ক হিসেবেই যদি ওনাকে আমরা বেশি চিনি, তিনি দর্শকদের মন জয় করেছেন এবং কোথাও গিয়ে আমাদের মনে রীতিমতো ভয় ধরিয়েছেন তিনি, তেমনি চরিত্রাভিনেতা হিসেবেও জয় করেছেন আমাদের অনেক অনেক অগণিত হৃদয়। মুগাম্বো খুশওয়া থেকে শুরু করে চৌধুরী বলদেব সিং, প্রতিটি চরিত্রেই তিনি রেখে গেছেন নিজের স্বাক্ষর। আর মজার বিষয় কি জানো তো, অনেকেই তাকে বলিউডের অন্যতম সেরা ভিলেন হিসেবে মনে রাখলেও তার অভিনীত আবেগঘন এবং যে পজিটিভ যে ক্যারেক্টারগুলো তিনি প্লে করেছেন সেগুলো বেশ সমানভাবে জড়িত এবং জনপ্রিয়। তার জন্মদিনে তাকে শ্রদ্ধা ভালোবাসা জানাই এসব। এবার যেটা শুনবো, তার অভিনীত তিনটে স্মরণীয় সিনেমা, করণ অর্জুন নায়ক অনেক রয়েছে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, আপাতত এই তিনটে সিনেমা সাউন্ড ট্র্যাক তোমার জন্য থাকবে তিন এক দিন গানের হ্যাট্রিকে। আর তারপরে তোমার মেসেজ আর রেনবো টপ 20 কাউন্টার নিয়ে ফিরবো আমিও ভিপসা। তো শুনতে থাকো 107 FM রেনবোতে, রেনবো টপ 20
1: FM রেনবোতে, তিন এক দিন, তিন এক দিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
2: खड़गम चक्र गदेशु चाप परिधान शूलम्बु शुंडे शिर शंखम दंडत सिंकरैस्त्रिनयनम सर्वांग भूषाभुताम्

0: ভারতীয় সিনেমার ইতিহাসে অমরীশ পুরী শুধু একজন অভিনেতা নন, এক অনন্য প্রতিষ্ঠান। তার স্মৃতির প্রতি রইল আমাদের শ্রদ্ধা। আর এবারে যেটা করব সেটা আমরা ফিরে যাব টপ টোয়েন্টিতে, কারণ তুমি এখন শুনছো
1: বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ টোয়েন্টি, only on 107 FM Rainbow Top 20.
0: Yes, আর সেই কারণেই এবারে আমাদের ফিরে আসা যাক Rainbow Top 20 এর কাউন্টডাউনে। তার কারণ ওদিকে রয়েছে বিষয় যে মেঘলা দিনের নস্টালজিয়া আর

0: প্রিয় গান, সেই সমস্ত মেসেজ আসছে এক এক করে 9903659992 তে। সব মেসেজ তো পড়বো, কারণ রয়েছি তো 12টা অবধি রয়েছি আমি। আর আর যেটা করতে হবে সেটা হচ্ছে কাউন্টডাউন এখন পৌঁছে গেছে এক অঙ্কে। হ্যাঁ, সং নাম্বার 10 অবধি আমরা ইতিমধ্যে শুনে ফেলেছি, এবার সং নাম্বার 9। আর সং নাম্বার 9 রয়েছে ম্যা ওয়াপাস আউঙ্গা ছবির একটি জনপ্রিয় গান। আর ছবির নামের মধ্যেই যেখানে ফিরে আসা যায় একটা ফিরে আসার অঙ্গীকার, তেমনি এই গানের মধ্যেও রয়েছে একটা আবেগ। গানের নাম হচ্ছে বো নেহি, যেটা গেয়েছেন আদিত্য, আরমান খান, সমীর খান, মিউজিক কম্পোজ করেছেন এ আর রহমান। তো আপাতত সং নাম্বার 9 রইল তোমার জন্য, আর তারপরে ফিরছি আবার বাকি সংগুলো নিয়ে।
1: Top 20 Song number 9

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: অভিষেকের সঙ্গে তুমি শুনছো রেইনবো টপ 20 আর গুটি গুটি পায়ে আমরা পৌঁছে গেছি সং নাম্বার 8 এর দিকে। স্টুডিও ক্লক বলছে 10:57 ইতিমধ্যে হয়ে গেছে আর 8 নম্বরে রয়েছে যে গানটা সেটা যে একটা বাংলা গান যার সুরে রয়েছে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা আর শুধুই ভালোবাসা নয় সঙ্গে রয়েছে অবশ্যই আবেগ আর না বলা কিছু অনুভূতির ছোঁয়া। তবে এখানে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে বাংলা সিনেমায় প্রেমের গান যেখানে আমাদের প্রত্যেকবার মানে বরাবরই আমাদের কাছে ভীষণ কাছে হয়ে ওঠে আর এই যে নতুন প্রজন্মে যে ছবিগুলো রিলিজ করছে সেখানে যেন কোথাও গিয়ে রোম্যান্টিক আবহকে নতুন ভাবে তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, আমি কথা বলছি অভিমান ছবির কে তুমি গানটার কথা। এই গানটা এমনই একটা গান যা অল্প সময়ের মধ্যেই আমাদের প্লে লিস্টে কিন্তু জায়গা করে নিয়েছে। জাস্ট 10 তারিখে রিলিজ করেছে, অর্থাৎ জাস্ট 12 দিন আগে রিলিজ করেছে, ইতিমধ্যে প্রায় 2 লক্ষের কাছাকাছি ভিউজ হয়ে গেছে। বাংলা গানে এত ভিউজ থাকলে দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, গানটার লিরিক্স লিখেছেন ঋতম সেন, গানটা গেয়েছেন পাপন এবং অন্ত্রা মিত্র, গানটা কম্পোজ করেছেন অবভিয়াসলি ইন্দ্রদীপ দাশগুপ্ত। তো আপাতত সং নাম্বার 8 রইল তোমার জন্য, শুনতে থাকো 107 FM রেনবোতে রেনবো টপ 20।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 8, সং নাম্বার 8।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হ্যাঁ, তুমি কে সেটা তো আমরা অবশ্যই জানি, কারণ 9903659992 তে তোমার মেসেজে একেবারে ঝড় উঠছে। তবে না, এখনো সময় রয়েছে, তাই তোমার মেসেজ পড়বো। তবে এতক্ষণ যে গানটা আমরা শুনছিলাম কে তুমি, এই গানটা এই সপ্তাহের নিউ এন্ট্রি। আর সত্যি এটা ভীষণ মিষ্টি একটা সুন্দর একটা গান। আর আপাতত চলে যাবো আমরা 7 নম্বরে। সেই 7 নম্বরে আবারও ফুল পিসি ও এডওয়ার্ড। এই ছবিটা রিলিজ হওয়ার পর থেকেই এই যে তার একটা গল্পের মধ্যে একটা ভ্যারিয়েশনস রয়েছে, আবার কোথাও গিয়ে একদম ডাউন টু আর্থ অর্থাৎ মাটির কাছাকাছি যে একটা আবহ, সেটাও কিন্তু আমাদের প্রত্যেকের নজর কেড়েছে। আর ছবির গানগুলো সেই জন্য এই একই আবহকে বহন করে দেয়, মানে কোথাও গিয়ে এটা সহজ, প্রাণবন্ত আর একেবারে নিজের মতো। আর সেই কারণেই এই ফিল্মের সাউন্ড ট্র্যাক লঞ্চ চলে, সেটাই রয়েছে 7 নম্বরে, অর্থাৎ নদী নৌকা যাত্রাপথ আর বাংলা সেই চেনা জীবনের গন্ধ মাখা। এই গানটির সুর উপস্থাপনা আমাদের প্রত্যেকের মন ছুঁয়েছে, আর সেই কারণেই এখনও অব্দি এই গানটা আমাদের লিস্ট থেকে যাচ্ছে না। গানটা গেয়েছেন দীপান্বিতা আচার্য, শ্রেষ্ঠা দাস, পৌশালী ব্যানার্জি কম্পোজ করেছেন, এবং লিরিক্স যিনি লিখেছেন এবং যিনি গানটা অ্যারেঞ্জ করেছেন তিনি হচ্ছেন নানাদার দেন আমাদের জয় সরকার। তো আপাতত সং নাম্বার 7 রইল তোমার জন্য, আর তারপর

0: বাড়ি ফিরবো, তোমার মেসেজ নিয়ে।
1: টপ 20, টপ 20, সং নাম্বার 7, সং নাম্বার 7।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: song number 7 e chilo full bisho edwards na soundtrack launch chole ar ajke atar bishoy meghla dine nostalgia ar shonge priyo gaan niye ekhono asche tomar darun shob barta message runa boshu boronagor theke bolchen rimjim ghire sawan rimjim brishti dutu gaan bolechen porer message hanigal obhipsha tomar sathe अकेले क्यों साथिया के सुन नहीं आता नहीं किस लिए फुटबॉल वर्ल्ड कप देखी। अच्छा टॉपिक के बोली अरिजीत सिंह गान ओके रिमिझिमि झुमझुम ओके रिमझिम झिमझिम। তবে অ্যান্ডি কলকাতা থেকে মেসেজটা পাঠিয়েছ, তোমার মেসেজ একটু পড়তে অসুবিধা হলো, যাই হোক তার জন্য আই এম সরি। অপূর্ব দমদম থেকে বলছে, আমি অপূর্ব সেন দমদম চিড়িয়ামোড় থেকে বলছি, আমাকে দেখা হ্যায় তেরি আঁখো কো গানটা শুনিয়ে দাও প্লিজ, এই গানটা আমি আমার বয়ফ্রেন্ড রাহুলকে ডেডিকেট করতে চাই। ওকে, বাট দেখো টু বি ভেরি অনেস্ট, এটা তো রিকোয়েস্টের গানের শো নয়, সেই কারণে তোমার রিকোয়েস্টটা রাখতে পারলাম না। কোনো কখনো যখন রিকোয়েস্টের গানের শোতে আসবো তখন গানটা রিকোয়েস্ট করো, আর আপাতত না হয় তুমি একটু শুনিয়ে দাও গানটাকে। সো ব্যাক টু কাউন্ট ডাউন, সেখানে সত্যি মানে গান আর স্মৃতির এই সম্পর্কটাই বোধ হয় সবচেয়ে কোথাও গিয়ে সুন্দর। একটা সুরই মুহূর্তকে ফিরিয়ে নিয়ে যেতে পারে বহু বছরের পুরনো কোনো একটা দিনে, যেমন এই যেমন আমার মনে পড়ে গেল বর্ষার সময় যদি লোডশেডিং হতো তখন আমি দিদি মা সবাই মিলে রবীন্দ্রসঙ্গীত গাইতাম, একা একা তিনজন একসঙ্গে সুর মেলাতাম, কখনো প্রয়োজন হতো না হারমোনিয়ামে। তো যাই হোক, রেনবো টপ 20 চলছে অভিপ্সার সঙ্গে, আর পৌঁছে গেছি আমরা 6 নম্বরে, আর এখানে রয়েছে আজকে একটা নিউ এন্ট্রি, অর্থাৎ মানে ধামাল ফোরের কথা বলছি। ধামাল ফ্র্যাঞ্চাইজের এই নামটা শুনলেই মাথায় আসে মজা, আবার কোথাও গিয়ে পাগলামি এন্টারটেনমেন্টে ভরপুর একটা সফর। আর ধামাল ফোর সেই ঐতিহ্যকেই আরও বড় জায়গায় নিয়ে আসতে চলেছে, ছবির নতুন গান ক্যাহের ইতিমধ্যেই একটা ঝকঝকে বিট একটা স্টাইলে ভরপুর একটা ব্যাপার নিয়ে চলে এসেছে। কারণ জাস্ট গানটা 2 তারিখে রিলিজ করেছে, না 2 তারিখে নয় সরি আমি একটু ভুল বললাম, গানটা রিলিজ করেছে এই 3 দিন আগে, 3 দিন আগে রিলিজ করেছে এবং ইতিমধ্যে 15 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, মানে ভাবা যায় জাস্ট 3 দিন আগে রিলিজ করেছে।

0: সেই কারণেই আজকে সং নম্বর সিক্স এ এই গানটা জায়গা করে নিয়েছেন, যে গানটার নাম হচ্ছে কেহর। গানটা গেয়েছেন গুরু রন্ধাওয়া, লিরিক্স লিখেছেন গুরু রন্ধাওয়া, গিল মাছরাই রনি অঞ্জলি, কম্পোজ করেছেন গুরু রন্ধাওয়া, গিল মাছরাই রনি অঞ্জলি, এবং গানটা এবার আমরা শুনব। তো আপাতত সং নম্বর সিক্স রইল তোমার জন্য।
1: আদি ও লোক কো শুট কর রহে
2: হ্যায়, হামারে বিনা শুটিং এসে কর রহে
3: হ্যায়, তো আপনা গানা ইয়া কাম অন, বল কি শুটিং হামারে বগের।
4: I'm gonna be your fairy queen. I'm gonna be your fairy queen.

0: লিসেন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: তুমি শুনছ বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM rainbow top 20 rainbow top।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: মন কি বাত জনগণের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর

0: ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8:00 আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11:00।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
5: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20।
6: Yes, yes, yes. 107 FM Rainbow তে তুমি শুনছো Rainbow Top 20, আর সঙ্গে রয়েছি আমি অভিপ্সা। আর কিছুক্ষণ আগেই আমরা লোকমিত্রর কণ্ঠে, লোপামুদ্রা মিত্রর কণ্ঠে ছেলেবেলার বৃষ্টি গানটা শুনলাম। আর অনেস্টলি বলতে, এই রকম গানগুলো শুনলে মনে হয় যেন আমরা কোথাও গিয়ে টাইম মেশিনে চড়ে একেবারে সেই ছোটবেলায় ঘুরে এলাম, কি তাই মনে হয় না? বাট নাও ইটস টাইম টু গেট ব্যাক টু দ্য কাউন্টডাউন, বিকজ রেইনবো টপ 20 এই যে এখন চলছে, এবার টপ 5 পৌঁছচ্ছে, মানে অলরেডি পৌঁছে গেছে, পৌঁছচ্ছে না পৌঁছে গেছে, আর মাত্র 5, 4, 3, 2, 1 পাঁচটা গান রয়েছে, আর স্টুডিও ক্লক বলছে 11:21:36 হয়ে গেছে। সো এবার 9903659992 তে লিখে পাঠাও যে আজকে সং নাম্বার 1 কোন গানটা হতে চলেছে। হ্যাঁ, এই গানটা এমনই একটা গান যেটা তুমি প্রচুর শুনছো, আর সেই কারণে সং নাম্বার 1 হয়ে গেছে আজকে রেইনবো টপ 20। তবে হ্যাঁ, সং নাম্বার 5 কথা বলছি, সং নাম্বার 5 যে গানটা রয়েছে সেটা একেবারে পিওর একটা সেলিব্রেশন মুড, এই সপ্তাহের নতুন এন্ট্রি, সেটা ওয়েডিং সিজন হোক বা ফ্যামিলি কোনো ফাংশন হোক বা ফ্রেন্ডসের সঙ্গে ডান্স ফ্লোর, এই গানটা বাজলেই এনার্জি লেভেল অটোমেটিক্যালি আপ হয়ে যায়। আমি কথা বলছি ধীরে ধীরের কথা, যেটা গেয়েছেন অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দী, কম্পোজ করেছেন বরেণ্য সাহা, এবং গানটার নাম হচ্ছে ধীরে ধীরে। এবার কতটা ধীরে ধীরে হচ্ছে জানি না, তবে ফান ফ্যাক্ট যদি বলা যায়, যে নন্দী সিস্টার্স, এই যে দু বোনের যে ভোকাল কেমিস্ট্রি, এটা কোথাও গিয়ে আলাদাভাবে পরিচিত। তাদের হারমোনি, স্টেজের প্রেজেন্স, সবসময় অডিয়েন্সকে একটার পর একটা গান এবং তাদের ভিডিওস সব কিছু দিয়ে আমাদেরকে এন্টারটেন করে চলে এসেছে। তাই এবার স্লো নয় ধীরে ধীরে মুডটা কিন্তু পুরো অন্য হতে চলেছে, কারণ বিট আছে, গ্রুভ আছে, আর আছে নাচের পারফেক্ট এক্সকিউজ। সো টার্ন দ্য ভলিউম আপ অ্যান্ড গেট রেডি টু মুভ, কারণ রেইনবো টপ 20 5 গানের মধ্যে রয়েছে নন্দী সিস্টার্সের ধীরে ধীরে।
5: Top 20, Top 20, Song number 5, Song number 5.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: wow ধীরে ধীরে শুনে মুড একেবারে সেট হয়ে গেল কি তাই না? আবার ওদিকে 9903659992 তে অ্যান্ডি আমাদেরকে জানিয়েছে আর্জেন্টিনা একটা গোল দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি এখানে স্টুডিওতে বসেও কোথাও গিয়ে ওই ফুটবলের চার্মটা মিক্স করছি না ঠিকই, তবে যাই হোক বাকি খেলাটা না হয় পরেই দেখে নেব। তবে এই মুহূর্তে রেনবো টপ 20 কাউন্টডাউন আরও এক্সাইটেড হয়ে উঠেছে, কারণ তার কারণ হচ্ছে নাও উই আর ইন দ্য টপ 4, আর চার নম্বরে রয়েছে একদম ধামাকেদার, এবং ধামাকেদার না হলেও একটা ভীষণ সুদিং একটা গান, যে গানটা মানে গানটা বলার আগে দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে যদি কিছু কথা বলা যায় সেটা একটা বিষয় না বললেই নয়। মানে পাঞ্জাবি মিউজিক থেকে বলিউড, তারপর ইন্টারন্যাশনাল স্টেজ, সব জায়গায় নিজের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করেছেন তিনি। সিঙ্গার, অ্যাক্টর, পারফর্মার, প্রত্যেকটা রোলে তিনি অডিয়েন্সের মন জয় করে নিয়েছেন, আর তার এফর্টলেস যে স্টাইল আর তার স্টেজ প্রেজেন্স, এর জন্য তিনি আজ কোথাও গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ফ্যান ফেভারিট। আর তাই এবার যে গানটা আসছে তার মধ্যেও আছে সেই সিগনেচার সোয়াগ আর এনার্জি। তার কারণ হচ্ছে সং নাম্বার 4 যে গানটা রয়েছে সেই গানটা বহুদিন ধরে একই জায়গায় রয়েছে, গানটাকে কিছুতেই আমরা লিস্ট থেকে বাদ দিতে পারছি না। তার কারণ হচ্ছে প্রায় 2 মাস হতে চললো গানটা রিলিজ করেছে, প্রায় 20 মিলিয়নের ওপর ভিউজ রয়েছে, গানটা গেয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, লিখেছেন ইরশাদ কামিল, গানটা মানে কম্পোজ করেছেন এ আর রহমান, সবটাই মানে একদম বাহ বাহ বাহ। তো আপাতত সং নাম্বার 4 রইল তোমার জন্য ক্যা কমাল হ্যায় ফ্রম দ্য ফিল্ম ম্যায় ওয়াপস আউঙ্গা।

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20

0: FM Rainbow, Rainbow Top 20, Rainbow Top 20. তুমি শুনছো রেনবো টপ 20, আর ইতিমধ্যে আমরা সং নাম্বার 4ও শুনে ফেললাম। এবারে যে গানটা করব, মানে সং নাম্বার 3 তে যাব, কিন্তু তার আগে সময় যেহেতু হাতে আর বেশি নেই, তাই তোমার পাঠানো মেসেজগুলো একটু চটপট পড়ে নি। এখন সময়ের অভাবে বৃষ্টি উপভোগ করার সুযোগ তেমন হয়ে ওঠে না। বাড়ির বাইরে থাকলে বৃষ্টিটা উপভোগের থেকে বেশি বিরক্তির কারণ হয়, কিন্তু বাড়িতে থাকলে বৃষ্টি উপভোগ করার সুযোগ হয়। তখন গান শোনা, বই পড়া, উপভোগ করার প্রধান উপকরণ সাথে মুড়ি, তেলে ভাজা আর গরম চা। আর বর্ষার সবচেয়ে প্রিয় গান আমার কাছে রিমঝিম ঘিরে সাবান, টিপ টিপ বর্ষা পানি, শ্রাবণ ও ঘনায় দু নয়না, বাহ কে আবাত হ্যায়, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি, জয়দীপ রয় বাঘা যতীন থেকে বলছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নাম লেখনি তুমি, মেসেজটা পাঠিয়েছো রিমঝিমে ধারাতে বাইশান। আজকে আমরা এটা লিস্টটা শুনেওছি গানটা। ওকে, আজকে লাস্ট মেসেজ। কখনো বৃষ্টি অঝোর ধারা, কখনো টাপুর টুপুর, তখন যেন আমার সাথ কবিগুরু রবীন্দ্রনাথ, গুনগুনিয়ে যায় শুনিয়ে মিষ্টি বৃষ্টির সুর। গানটি হলো এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘস্বরে বাদলো ঝরো ঝরে তপনহীন ঘন তমসায়, আষাঢ়ের মিষ্টি বৃষ্টির শুভেচ্ছা সহ শঙ্কর চন্দ্র দে বারাসাত থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। তোমার এই যে গল্প, স্মৃতি আর এই যে গানের সাথে জড়িয়ে থাকা মুহূর্তগুলো কোথাও গিয়ে আজকের এই 9টা থেকে 12টা এই রেনবো টপ 20 শোকে আরও স্পেশাল করে তুললো। আর এখন দ্য মোমেন্ট উই হ্যাভ অল বিন ওয়েটিং ফর, সেটা হচ্ছে কারণ কাউন্টডাউন পৌঁছে গেছে টপ 3 এ। আর 3 নম্বরে রয়েছে এমন একটা গান যা রিলিজ হওয়ার পর থেকেই প্লে লিস্ট বলো, রিলস বলো, এবং ইনফ্যাক্ট লিসনার্সদের ফেভারিট লিস্ট থেকে মানে নামছেই না, একই জায়গায় থাকছে, এবং মানে মাস ধরে, গত 2 মাস ধরে এই গানটা রেনবো টপ 20 লিস্টেও রয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি ককটেল 2 সিনেমার সাউন্ড ট্র্যাক জব তালাকের কথা। মানে ছোট্ট গানটা, ভীষণ ছোট্ট একটা গান, এবং বলে না ছোটা প্যাকেট বড়া ধামাকা, ঠিক সেই রকমই, ছোট হলেও ইম্প্যাক্টটা দারুণ, ক্যাচি মেলোডি, ফ্রেশ ভাইব আর রিপিট ভ্যালুর জন্য গানটা এখনও দারুণভাবে ট্রেন্ড করছে। আর সেই কারণেই এই গানটা সং নাম্বার 3 তে আজকেও রয়েছে। তবে হ্যাঁ, একটা প্রশ্ন রয়েই যাচ্ছে, সেটা হচ্ছে আজকে রেনবো টপ 20 এর সং নাম্বার 1 কোন গানটা হতে চলেছে, কি বলছে তোমার প্রেডিকশন, সেটাই লিখে জানাও 9903659992। বলতে বলতে একটা মেসেজ এলো, কিন্তু না, তুমি যে মেসেজটা এইমাত্র পাঠালে আমি নাম বলছি না, কিন্তু তুমি মেসেজটা মানে গানটা ভুল গেস করেছো। এখনো সময় আছে, সময় আছে। তো যাই হোক, আপাতত সং নাম্বার 3 থাকছে তোমার জন্য ফ্রম দ্য ফিল্ম ককটেল 2।
1: Top 20. Top 20. Song number 3. Song number 3.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: বৃষ্টির স্বপ্ন বুনছি যখন ঘুম।

বাইরের আকাশে তখন সোনা রোদ, কালো পিতা।

0: গাছের সঙ্গে, আর তখন শুকনো পাতার উপর নীল রং মিশছে। সন্ধ্যের পথ ধরে সেই মর্মর শব্দ, আর সেই মুহূর্তে জমে থাকা স্বপ্ন, যে স্বপ্নগুলো বহুদিন আগে দেখতাম, দেখবো বলেই দেখতাম, যে স্বপ্নগুলো এলোমেলো করে দিত, দেবে বলেই দিত।
1: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20, only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
2: স্টুডিও ক্লক বলছে 11টা বেজে 49 মিনিট হয়ে গেছে, আর ওদিকে 9903659992 তে আমি এখনো সং নাম্বার ওয়ানে যে গানটা হতে চলেছে সেই গানটার সঠিক আনসার কারোর কাছ থেকে এখনো পেলাম না। সবার প্রেডিকশন ভুল বলছে, তার কারণ সং নাম্বার টু এ যে গানটা রয়েছে সেই গানটাকেই সবাই সং নাম্বার ওয়ান হিসেবে ভাবছে, সেই গানটা নয়। কারণ সং নাম্বার টু এতে এমন একটা গান রয়েছে যে গানটা খুব অল্প সময়ের মধ্যে

আমাদের লিস্ট থেকে এখনও বেরোচ্ছে না, কারণ নিজের কথা সুর আর নিজস্ব বাঙালিয়ানার জন্যই। তার কারণ হচ্ছে ফুলপিশি ও এডওয়ার্ড ছবির গান, সেটা হচ্ছে এই গানগুলো নিয়ে কথা বলতে গেলেই যে একটা জিনিস স্পষ্টভাবে বোঝা যায় যে এই ছবির মিউজিক, গ্রাম বাংলার গন্ধ, নস্টালজি আর আধুনিক উপস্থাপনায় একটা সুন্দর মেলবন্ধন রয়েছে। আর সেই কারণেই একের পর এক গান জায়গা করে নিচ্ছে আমাদের রেনবো টপ 20 তালিকায়। আর এবারে যে গানটা রয়েছে সেই গানটা

0: রেনবো টপ টোয়েন্টিতে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ।
1: এই সপ্তাহে নাম্বার 20 তে ছিল ধামাল 4 থেকে একেবারে নিউ এন্ট্রি চাটনি।

0: রেইনবো টপ 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ।
1: Yes, yes, yes, তন্ময় তুমি ভবানীপুর থেকে বলছো, একদম সঠিক উত্তরটা লিখে পাঠিয়ে দিয়েছো। সং নাম্বার ওয়ান যেটা হচ্ছে মাশুকা ফ্রম দ্য ফিল্ম ককটেল টু। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আপাতত স্টুডিও ক্লক বলছে, এবার আমাকে টাটা বাই বাই জানাতেই হবে, তার কারণ সং নাম্বার ওয়ান থাকছে তোমার জন্য এই মুহূর্তে মাশুকা ফ্রম দ্য ফিল্ম ককটেল টু। সবাই খুব ভালো থেকো, নিজেকে খুব ভালো রেখো, রইল আপাতত সং নাম্বার ওয়ান, টাটা, গুড নাইট।
0: Top 20, Top 20, Song number 1,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: একশো সাত মেগাহার্টজ FM রেইনবো, এখন আপনাদের পছন্দের গানের অনুরোধের অনুষ্ঠান শুনতে কি চাও, 9903659992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং SMS এর অপেক্ষা। আপনাদের সাথে স্টুডিওতে আমি তপারতি। অপেক্ষা করতে করতে প্রথম গানটি যেটি শুনব চন্দ্রবিন্দুর কণ্ঠে।

107 মেগাহার্টজ এফএম রেইনবোয়ে যেমন আপনারা এই অনুষ্ঠান শুনছেন, তেমন শুনতে পাবেন নিউজ অন এয়ার অ্যাপ থেকেও, সারা পৃথিবী জুড়ে শুনতে পাবেন। এরপরের কথা যেটা অবশ্যই আসল কথা, অনুরোধের কথা, রাজীব কুমার ভূঁইয়া কেরালা থেকে অনুরোধ করেছেন হীরক জয়ন্তী ছবির গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। বালিগঞ্জ থেকে অনুষ্কা ঘোষ শুনতে চেয়েছেন আলোন ছায়াছবির গান অঙ্কিত তিওয়ারি এবং প্রকৃতি কাক্কারের কণ্ঠে। কসবা থেকে মলয় দাস শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক গান। রাজীব কুমার ভূঁইয়া, অনুষ্কা ঘোষ এবং মলয় দাস আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

পরের অনুরোধগুলিতে আসি। মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে ক্যাকটাস এই ব্যান্ডের গান শুনতে চেয়েছেন, হলুদ পাখি গানটি। সৌভিক সরকার কসবা হালতু থেকে শুনতে চেয়েছেন হীরক রাজার দেশের ছায়াছবির গান অনুপ ঘোষালের কণ্ঠে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। জীবন প্রধান ক্যালকাটা ব্লাইন্ড।

স্কুল থেকে অনুরোধ করেছেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে বৃদ্ধাশ্রম গানটি শোনার। মনিরুদ্দিন লস্কর, সৌভিক সরকার এবং জীবন প্রধান আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: অবশ্যই মনে করে দিতে হয় না, তবু একটু বলে দেওয়াই ভালো। SMS এবং হোয়াটসঅ্যাপ আপনাদের সঙ্গে আজকে স্টুডিওতে আমি তপারতি। বৃথিকা মণ্ডল ভান্ডারিয়া থেকে শুনতে চেয়েছেন ওনার প্রিয় গান ভ্রমর কৈয়গিয়া। তবে শিল্পীর কথা মানে হয়তো সেই ভার আমার উপরে দিয়েছেন, আমি জয়তীর কণ্ঠে শোনাব গানটি। এই পর্বে তৃতীয় অনুরোধ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, শুনতে চেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে অশান্ত ঘূর্ণি ছায়াছবি থেকে লজ্জায় থরথর দৃষ্টি। বৃথিকা মণ্ডল, তাপস মাইতি এবং শঙ্করচন্দ্র দে আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

এরপরের অনুরোধ সমর দাস বসিরহাট থেকে শুনতে চেয়েছেন সাজেন ছা ছবির গান কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়। তারপরের অনুরোধ করেছেন মধ্যম গ্রাম থেকে স্নেহাশিস চক্রবর্তী, শুনতে চেয়েছেন আমারও পড়ানো যাহা চায়, গানটি শোনাতে চেয়েছেন ঢাকুরিয়ার মৌলিকে। যেহেতু শিল্পীর নাম উল্লেখ করেননি, আমি আপনাকে গানটি মোহন সিং এর কণ্ঠে শোনাব। সমর দাস, স্নেহাশিস চক্রবর্তী এবং মৌলি, আপনাদের তিনজনের জন্য পরপর দুটি গান।

সময় তো একদম শেষের পথে, তাই বিদায় নেব। আজকের শেষ অনুরোধটি শুনতে কি চাওয়ের, সুব্রত মণ্ডল, জুহু, কিশোর কুমার গাঙ্গুলি মার্গ, সান্তাক্রুজ ওয়েস্ট, মুম্বাই থেকে। হ্যাঁ, অনেকদিন পরে আপনার অনুরোধ পেলাম, আমি ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ। এবং অনুরোধ করেছেন কিশোর কুমারেরই কণ্ঠে গান, সেই রাতে রাত ছিল পূর্ণিমা। এবং আপনি ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, এটা খুব জরুরি সময় ভালো থাকার। এবং চারপাশে সব কিছু মিলিয়ে সচেতনতা এবং প্রকৃতির প্রতি সামান্য যদি যত্নশীল হওয়া যায়, সেটাও আমাদের পক্ষে খুব খুবই ভালো হবে। সবাইকে শুভেচ্ছা জানাই। এবং আজকের এই গানটি সুব্রত মণ্ডলের অনুরোধে, কিশোর কুমারের কণ্ঠে এই গানটির সাথে সাথে আমি তপারতি আজকের শুনতে কি চাও অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানের সঙ্গে অবশ্যই আছি, তবে শুনতে কি চাও আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 MHz FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পূর্বা সরকার পুততুণ্ড, শুনবেন শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল, তবলায় সুরজিৎ সাহা, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল পরিবেশনায় শিল্পী পূর্বা সরকার পুততুণ্ড।

এতক্ষণ শুনলেন শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল পরিবেশনায় পূর্বা সরকার পুততুণ্ড। সুররঞ্জনীতে এরপরে শুনবেন শরদ, গুঞ্জি কানাড়া। এই রাগে শরদ পরিবেশনায় পণ্ডিত জয়দীপ ঘোষ, তবলায় পণ্ডিত অভিজিৎ ব্যানার্জি। গুঞ্জি কানাড়া রাগে শরদ পরিবেশনায় পণ্ডিত জয়দীপ ঘোষ।

0: এতক্ষণ শুনলেন শরৎ, গুঞ্জি কানাড়া রাগে শরৎ পরিবেশনায় পণ্ডিত জয়দীপ ঘোষ। আর এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

স্টুডিও ঘড়ি বলছে রাত দুটো বেজে প্রায় দুই মিনিট। এখন সময় হিন্দি ছায়াছবির গানের আপকে লিয়ে। আপকে লিয়ে অনুষ্ঠানের প্রথম ঘন্টায় আপনাদের সঙ্গে আমি তপারতি আমরা শুনব নয়ের দশক অর্থাৎ নাইনটিজের গান। প্রথম গানটি শুনব সরফরোশ ছায়াছবি থেকে জগজিৎ সিং এর কণ্ঠে।

এর পরের গান শুনব গোলাম ছায়াছবি থেকে, কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে। তারপরের গান সংঘর্ষ ছায়াছবি থেকে, সোনু নিগমের কণ্ঠে।

107 মেগাহার্টজ FM রেইনবো শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপনাদের সঙ্গে আপকে লিয়ে প্রথম ঘন্টায় আমি তপারতি। এরপরের গান শুনবো সাজন ছায়াছবি থেকে, এসপি বালসুব্রহ্মণ্যমের কণ্ঠে। তারপরের গান শুনবো কুমার শানু এবং আলকাইয়া, মাফ করবেন, কুমার শানু এবং সাধনা সরগমের কণ্ঠে, দিওয়ানা ছায়াছবি থেকে।

গান শুনছিলাম রোজা আছা ছবি থেকে চিত্রা এবং হরিহরণের কণ্ঠে। এরপরের গান রঙ্গিলা ছায়াছবি থেকে সুরেশ ওয়াতকার এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। তারপরের গান শুনব মাস্ত ছায়াছবি থেকে সোনু নিগমের কণ্ঠে।

107 মেগাহার্টজ এফএম রেইনবোয় শুনছি হিন্দি ছায়াছবির গান আপকে লিয়ে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারুতি। আমরা নাইনটিজের গান শুনছি। এরপরের গান আশিকি ছায়াছবি থেকে অনুরাধা পড়োয়াল এবং কুমার শানুর কণ্ঠে। তারপরের গান খামোশি দ্য মিউজিক্যাল থেকে অলকা ইয়াগনিক এবং হরিহরণের কণ্ঠে।

যেতে যেতে গান শুনব দামিনী ছ্যাঁচুয়ে থেকে কুমার শানু এবং সাধনা সরগমের কণ্ঠে। এই গানটির সাথে সাথে আমি বিদায় নিচ্ছি আজকের আপকেলিয়ে থেকে। আপনারা সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

আপকে লিয়ে প্রথম পর্বে সময় একদম শেষ, তাই আমি তপারুতি আজকের প্রথম ঘন্টা থেকে বিদায় নেব। দ্বিতীয় ঘন্টা থেকে আপনাদের সঙ্গে থাকবেন মহুল।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছেন আপকে লিয়ে, আর আপকে লিয়ে এই দ্বিতীয় ঘন্টায় রয়েছে মহুল। শুরুতে তালাশের সাউন্ডট্র্যাক থেকে সোনা মহাপাত্রা আর রবীন্দ্র উপাধ্যায়ের গলায় জিয়া লাগে না।

শুনছিলে তুমি তালাশের সানট্র্যাক থেকে সোনা মহাপাত্র আর রবীন্দ্র উপাধ্যায়ের গলায় জিয়া লাগে না। আর এরপর তোমার জন্য অপেক্ষা করছে যে গানটা ওয়েক আপ সিডের সাউন্ডট্র্যাক থেকে, শঙ্কর মহাদেবনের গলায় আজকাল জিন্দগি। তুমি শুনছো আপকে লিয়ে রাত জাগছো মহুলের সঙ্গে।

তানুয়েডস মানু থেকে শুনছিলে তুমি এতক্ষণ ইউহি, আর এরপর তোমার জন্য অপেক্ষা করছে জাভেদ আলী, কীর্তি আর পূজার গলায় রঞ্জনার সাউন্ড ট্র্যাক থেকে তুম তক।

ঘড়িতে সময় 3:20, আর তুমি শুনছো আপকেলি। আপকেলিতে পরপর থাকছে এখন তোমার জন্য দুটো গান। প্রথমের গান শ্রেয়া ঘোষাল আর ফারহান সাঈদের গলায় হাফ গার্লফ্রেন্ড থেকে থরিদের, আর তারপর পাপনের গলায় দাম লাগাকে হাইশা সানট্র্যাক থেকে মুখে দাগে। শুনতে থাকো এই দুটো গান, ফিরে আসছি দুটো গানের উপরে তোমার সঙ্গে।

পরের গান মধুশ্রী আর নারেশায়ারের গলায়, রংদে বাসন্তি থেকে তু বিন বাতায়। তুমি শুনছ আপকে লিয়ে, তোমার সঙ্গে রয়েছে আমি মহুল। স্টুডিও ক্লক বলছে 3:30 হয়ে গেছে সময়।

লাইফিনা মেট্রো থেকে শুনছিলে তুমি আদনান সামির গলায় বাতে কুছ আনকহি সি, আর এরপর সোনু নিগম আর শ্রেয়া ঘোষালের গলায় শুনবে ওয়াজির থেকে তেরে বিনা।

এতক্ষণ তুমি শুনছিলে এ হারেতে হরিহরণ আর আলকা ইয়াগনিকের গলায় গুরু থেকে। আর আজকের আপকে লির শেষ গান কেকের গলায় রাকিবের সাউন্ডট্র্যাক থেকে জানে কেসে। তুমি এতক্ষণ ছিলে মহুলের সঙ্গে, আবারও তোমার সঙ্গে কথা হবে ঠিক ভোর পাঁচটায় আনন্দধ্বনিতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়ির কাটায় ভোর 4:53, আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আপনি প্রথমে শুনবেন ঠুমরি ও দাদরা, পিউ মুখোপাধ্যায়ের পরিবেশনায়। ঠুমরি শুনবেন মিশ্র যোগিয়ার আগে এবং মিশ্র ভৈরবীর আগে শুনবেন দাদরা।

এতক্ষণ আপনি শুনছিলেন প্রভাতিতে ঠুমরি ও দাদরা প্রিয় মুখোপাধ্যায়ের পরিবেশনায়। এখন শুনবেন খেয়াল পরিবেশনায় প্রবীর বন্দ্যোপাধ্যায়, রাগ গুজরি টোড়ি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় ভোর 5:02। আপনি শুনছেন আনন্দধ্বনি, আর আনন্দধ্বনিতে আজ প্রথমের রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

আনন্দ ধ্বনিতে। এতক্ষণ আপনি শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত সৌনক চট্টোপাধ্যায়ের গলায়, পরের শিল্পী সৌমি ভট্টাচার্য। আপনি শুনছেন আনন্দ ধ্বনি, সঙ্গে রয়েছি আমি মহুল।